সুপ্রভাত, আকাশবাণী শুলেকুড়ি। আজ মঙ্গলবার, 26শে জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 16ই জুন, 2026 খ্রিস্টাব্দ, 1লা আষাঢ়, 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় ভোর 5:58:30। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শুরু করি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৬টার হিন্দি সংবাদ।

এতক্ষণ ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনলেন। শিল্পী অজয় চক্রবর্তী, বন্দনা এ পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী 17 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 32 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকার সম্ভাবনা, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 89 থেকে 94 শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 59 থেকে 68 শতাংশ থাকার সম্ভাবনা, বাতাসের বেগ ঘণ্টায় 5 থেকে 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। আগামীকাল কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় জমিতে আর্দ্রতা থাকায় জমিতে সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির সময় রাসায়নিক সার কীটনাশক না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। খারিফ ধানের ক্ষেত্রে উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করুন এবং জল নিকাশ

0: অংশবিশেষ তুলে পুড়িয়ে ফেলতে হবে। আম, লিচু পরিণত বা প্রায় পরিণত হয়ে গেলে সব ফল পেরে সংগ্রহ করে নিন। পচে যাওয়া ফলগুলোকে আলাদা করে রাখুন। ছাগল, গরু, মোষ ইত্যাদি প্রাণীর ক্ষেত্রে বিকেলের দিকে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকায় গরু বাছুরদের বাইরে চড়তে দেবেন না। ঘরগুলো ভালো করে তৈরি করুন, না হলে ঝড় ও কাঁচা নড়বড়ে ছাউনি ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে ঝড়ের কবলে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। এখন চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বীজ তৈরি করবে কিভাবে। বলছেন পার্থ রায়, উপকৃষি অধিকর্তা, দার্জিলিং জেলা।
2: ধান, ধানের বীজ তাহলে কি আমরা তৈরি করতে পারি? পারি, আমরা কিছুটা করছি না তা না, করছি, চাষিরাই করবে। তার জন্য কিছুটা আইসোলেশন ডিস্টেন্স মেনটেন করতে হবে, যে বেসিক ক্যারেক্টারগুলো আমি বলছি। একটু যদি আবহাওয়া ড্রাই হয় সেক্ষেত্রে ভালো ধানের বীজ তৈরি হয়। যেমন আমি বলছি যে আমাদের এখানে প্রচুর ধানের বীজ অন্ধ্রপ্রদেশ থেকে আসে, সেখানে তো ধান চাষ ওরকম হয় না, কিন্তু বীজটা আসে ওখান থেকে, তারা অনেক বীজ বিক্রি করে আমাদের কাছে। তার একটাই প্রধান কারণ হচ্ছে ওখানে যে ড্রাই ক্লাইমেট, ড্রাই ক্লাইমেটে অল্প জল দিয়ে ওই ড্রিপ ইরিগেশন ব্যবহার করে, মাইক্রো ইরিগেশন ব্যবহার করে চাষটা ওরা করে। সেখান থেকে যে বীজটা আসে সেই বীজটা আমাদের এদিকেও আসে। আমরা তো এখানেও বীজটা আমরা তৈরি করছি। প্রথম কথা হচ্ছে যে যখন আমি বীজ করব, আমি যে বীজটা লাগিয়েছি সেই বীজটা যখন অন্য অনেক ধান থেকে আমাকে একটা আইসোলেশন ডিস্টেন্স মেনটেন করতে হবে, অর্থাৎ আমার তো পরাগ মিলন হবে, সেই পরাগ মিলনটা আমি কি করতে দেবো না, সেটা যাতে না হয়, হাওয়াতে যাতে উড়ে না আসে, 20 মিটারের একটা ডিস্টেন্স থাকতে হবে। অর্থাৎ আমি যে জায়গাটায় চাষ করব বীজের জন্য তার থেকে অন্যের যে ধান বা আমারই যদি কোনো ধান থেকে থাকে তার মধ্যে একটা 20 মিটারের গ্যাপ থাকে, ওখান থেকে হাওয়াতে পরাগটা উড়ে এসে যেন আমার এখানটায় না পড়ে, তাহলে আমার এখানে যে গাছগুলো থাকবে সেলফ পলিনেশনটাই হবে, আইসোলেশন ডিস্টেন্স প্রথম কথা হচ্ছে এটা মেনটেন করতে হবে। 2 নম্বর, আমাদের ধান গাছে যখন আমরা লাগাবো তার কিছুদিন পরে আমরা দেখতে পারবো ধান গাছের মতন কিছু গাছ ওখানে রয়ে গেছে, সেগুলোকে রোগিং বলে, তুলে তুলে ফেলে দিতে হবে। একটা গাছও অ্যালাউ করা যাবে না, ওখান থেকে সম্পূর্ণটা আমার তুলে ফেলে দিতে হবে। সার তো সবাই ঠিকই আছে, সার দেবে, আর হচ্ছে কতগুলো জিনিস, রোগ পোকার জন্য বীজ শোধন করে লাগাতে হবে, পরবর্তীকালে যখন গাছটা আসবে তখন ঠিকঠাক রোগ পোকা নিয়ন্ত্রণ করতে হবে, করার পরে ফাইনালি যখন হারভেস্টিং হবে সেটাকে আমরা বলি ড্রাইংটা প্রপার করতে হবে, অর্থাৎ রোদে শুকানো। ড্রাইং ঠিকঠাক করার পরে তারপরে কিন্তু বস্তাজাত করতে হবে, ভালো করে বস্তাজাত করে ভালো করে আবার ড্রাই করে তারপরে কিন্তু সংরক্ষিত করতে হবে। এই হলো, আমি ধানের ক্ষেত্রে বললাম, আলুর ক্ষেত্রে আলাদা। এইভাবে কিন্তু একটা বীজ তৈরি করা যায় এবং আমাদের এখানেও চাষিরা করছে, সেটা শুধু এই কটা জিনিস ভালো করে মেনটেন করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।
0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানটি শুনলেন। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে।
3: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্য অনুষ্ঠানে ঘুমের প্রয়োজনীয়তা, এই বিষয়ে বলছেন ডাক্তার দুষ্যন্ত রায়।
4: ঘুম মানব জীবনের একটি অমূল্য সম্পদ, প্রতিটি প্রাণীদেহের একান্ত প্রয়োজনীয় বস্তু বা প্রক্রিয়া। শারীরিক পরিশ্রমের পর দেহকোষ ও দেহের আভ্যন্তরীণ কলকব্জাগুলিকে সুষ্ঠু ও সঠিকভাবে বিশ্রাম দেওয়ার জন্যই ঘুমের বিশেষ প্রয়োজন। তাই ঘুমকে দেহকর্মের একটি অন্যতম শারীরিক ক্রিয়া বলা যায়। ঘুমকে বাদ দিয়ে জীবন ধারণ অসম্ভব। ঘুম হচ্ছে মানব জীবনের একটি শারীরিক পদ্ধতি যার দ্বারা স্বাভাবিক ও সুস্থভাবে জীবনকে পরিচালিত করা যায়। একজন পূর্ণবয়স্ক ও সুস্থ মানুষের দৈনিক 8 ঘন্টা ঘুমের দরকার। বর্তমান কর্মজীবনে আমরা নানান সমস্যায় জর্জরিত, তাই সেই সমস্যাজনিত কর্মজীবন থেকে মুক্তি পেতে

ঠিক মতো ঘুম না হলে শরীরে নানা উপসর্গ দেখা দিতে পারে, যেমন হজমের গোলমাল, খিটখিটে মেজাজ, হাত পায়ের কাঁপুনি, বমি বমি ভাব, বুকে ব্যথা, মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, কানে তালা লাগা বা দৃষ্টিশক্তির অভাব, সর্বশরীরে ব্যথা ও যন্ত্রণা, কর্মে অনিচ্ছা, কোষ্ঠকাঠিন্য, রক্তচাপ বৃদ্ধি, ডায়াবেটিস, মানসিক অশান্তি, কোনো কোনো ক্ষেত্রে মানসিক বিকৃতি ও অনিদ্রাজনিত নানা রোগের উপসর্গের উপদ্রব। সঠিক সময় মেনে ঘুমোতে যাওয়া খুবই দরকার। সাধারণত রাত 10টার মধ্যে শুতে যাওয়ার অভ্যেস বজায় রাখলে ভালো ঘুম হয়। ভালো ঘুমের জন্যে ভালো পরিবেশও রাখা দরকার। কোলাহল, শব্দদূষণ, মশা মাছির উপদ্রব থেকে ঘুমকে দূরে রাখতে হবে। রাত্রে খাওয়ার এক ঘন্টা পর ঘুমোতে যাওয়া দরকার, না হলে হজমের গোলমালে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এই সময় মানসিক চিন্তাটিকে ত্যাগ করে ঘুমের ব্যবস্থা করা দরকার। দুশ্চিন্তা থাকলে ঘুম ভালো হবে না। যারা কায়িক পরিশ্রম করেন বা করেন না, তারা যদি সামান্য হালকা ব্যায়াম বা হাঁটাচলা অথবা যোগাভ্যাস করেন তাহলে ঘুম ভালো হবে। ব্যক্তিবিশেষে ঘুমের সময় নির্ধারিত হয়। নবজাত শিশু দিন রাতে 20-22 ঘন্টা ঘুমোয়, আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমেরও সময় কমে যায়। কোনো ব্যক্তি 4-5 ঘন্টা ঘুমিয়েও সতেজ ভাব অনুভব করেন, আবার কেউ কেউ 8-10 ঘন্টা ঘুমিয়েও ক্লান্ত বোধ করেন। যারা দীর্ঘদিন অনিদ্রায় ভুগছেন তাদের তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। যারা রাত্রে কাজ করেন তাদের ঘুমের সঠিক কোনো সময় নেই। তারা দিনে ঘুমিয়ে নিতে পারেন, তবে রাতই হচ্ছে ঘুমের উপযুক্ত সময়, কারণ এই সময় পরিবেশ শান্ত ও কোলাহলমুক্ত থাকে। শান্ত পরিবেশ ঘুমের সহায়ক। যারা উচ্চ রক্তচাপ, মানসিক অশান্তি বা মানসিক বিকৃতি, ডায়াবেটিস, মৃগি, হিস্টেরিয়া, মস্তিষ্কে প্রদাহ, অপুষ্টি, পেটের বা হজমের গোলমাল, হার্ট অ্যাটাক, সন্ন্যাসরোগ, অত্যধিক শারীরিক ও মানসিক পরিশ্রম, অবসাদ, দুর্ঘটনাজনিত আঘাত, মানসিক বিপর্যয়, শরীরে ব্যথা ও বেদনা, বড় অস্ত্রোপচার, গর্ভবতী মা ও সন্তান প্রসবের পর ঘুম একান্ত প্রয়োজন। যারা কায়িক বা মানসিক পরিশ্রম করেন ঘুম তাদের ক্ষেত্রেও প্রয়োজন। সাধারণত রাত 11টার আগে ঘুমোতে গেলে ঘুম ভালো হয়। বেশি রাত করলে সুনিদ্রা হয় না। সহজপাচ্য খাদ্য ও পানীয় সুনিদ্রায় সাহায্য করে, তাই রাত্রে ভরপেট খাওয়া ও ভারী খাদ্য পানীয় না খাওয়াই ভালো। পরিপূর্ণ ঘুম অসুস্থ মানুষকে 50% রোগ মুক্তি দেয়, তাই প্রবাদ স্লিপ মিন্স হাফ দি কিওর। ঘুমের সময় দেহের সব মাংসপেশি শিথিল হয়, অঙ্গ প্রত্যঙ্গ ও মস্তিষ্ক বিশ্রাম পায়, মস্তিষ্ক ও হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন ভালো হয়। ঘুমন্ত অবস্থায় শরীরে রাসায়নিক বিক্রিয়ার ফলে দূষিত পদার্থ নির্গত হয়ে শরীরে শক্তি সঞ্চয় করে, হৃৎপিণ্ডকে সফল করে ও শরীর ও মনকে সতেজ করে। সকল প্রাণীজগতের মধ্যে ঘুম একান্তভাবে অপরিহার্য। অনিদ্রার শিকার হয়ে দেহকে ব্যাধির মন্দির না করাই শ্রেয়। যে কোনো প্রাণী না খেয়ে অনেকদিন বাঁচতে পারে, কিন্তু না ঘুমিয়ে বেশি দিন বাঁচে না। শরীর ক্রিয়াকে সুস্থ রাখার প্রধান অঙ্গই হচ্ছে বিশ্রাম। পরিশেষে ঘুম আমাদের চাই।

শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য আকাশবাণী শিলিগুড়ি। এখন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া শিল্পী পিঙ্কি বর্মণ।

এতক্ষণ প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে দুখানি ভাওয়াইয়া শুনলেন শিল্পী পিঙ্কি বর্মন। আকাশবাণী শলিকরি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনছেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: মোর

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে প্রত্যুষা।
1: সুপ্রভাত। আজ প্রত্যুষে প্রত্যুষা স্মরণ করবে সুরের আকাশের ধ্রুবতারা হেমন্ত মুখোপাধ্যায়কে। ১৯২০ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি শুধুমাত্র কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন তাই নয়, তিনি ছিলেন একাধারে সুরকার, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক। হিন্দি সঙ্গীত জগতে তিনি হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। বাংলায় হিন্দি ছাড়াও তিনি অন্যান্য অনেক ভারতীয় ভাষায় গান গেয়েছেন। ফিল্মফেয়ার সহ অসংখ্য দেশি ও বিদেশি পুরস্কার পেয়েছেন। তিনি পদ্মশ্রী ও পদ্মবিভূষণ উপাধিতেও ভূষিত হয়েছেন। আজ হেমন্ত মুখোপাধ্যায়ের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। আজ প্রত্যুষা স্মরণ করবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ভারতীয় রসায়নশাস্ত্রের জনক, দূরদর্শী শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং সফল শিল্প।

উদ্যোগী। তিনি 1896 সালে মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন এবং 1901 সালে ভারতের প্রথম ওষুধ ও রাসায়নিক কোম্পানি বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। প্রেসিডেন্সি কলেজে রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। তিনি রসায়নে প্রথম আধুনিক ভারতীয় গবেষণা স্কুল প্রতিষ্ঠা করেন। স্বদেশী আন্দোলন ও আত্মনির্ভরশীলতার আদর্শে অনুপ্রাণিত হয়ে 1901 সালে তিনি নিজের বাড়িতেই ছোট পরিসরে তৈরি করেন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। এটি ছিল ভারতীয়দের মালিকানাধীন প্রথম পূর্ণাঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তাঁর রচিত আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি প্রাচীন ভারতীয় বিজ্ঞানের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে একটি প্রামাণ্য দলিল। বিজ্ঞানের পাশাপাশি তিনি সমাজসেবা ও স্বদেশী আন্দোলনে যুক্ত ছিলেন। ব্রিটিশ শাসনের সময় গোয়েন্দা খাতায় তার নাম বিজ্ঞানী বেশে বিপ্লবী হিসেবেও উল্লেখ ছিল। বর্ণপ্রথা ও অস্পৃশ্যতার তীব্র বিরোধী ছিলেন এবং সারা জীবন অনাড়ম্বর জীবনযাপন করে নিজের উপার্জনের বড় অংশই ছাত্র ও জনকল্যাণে দান করে গেছেন। আজ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা।

আজ প্রত্যুষার অঙ্গনে স্মরণীয় মনীষীদের তালিকায় রয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট নেতা, আইনজীবী ও রাজনীতিবিদ। চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তিনি ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পড়েন এবং ফিরে এসে কলকাতা হাইকোর্টে সফলভাবে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। চিত্তরঞ্জন দাস ছিলেন সুভাষচন্দ্র বসুর আদর্শ ও অনুপ্রেরণার একজন। তিনি অরবিন্দ ঘোষের মুক্তি মামলায় সফলভাবে পক্ষে সওয়াল করে খ্যাতি অর্জন করেন। মতিলাল নেহরুর সঙ্গে মিলিত হয়ে তিনি ১৯২৩ সালে স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন। কলকাতার প্রথম ভারতীয় মেয়র হন ১৯২৪ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত মুসলিমদের সঙ্গে সাম্প্রদায়িক সংহতির জন্য তিনি একটি চুক্তি করেন। নরনারায়ণ, মল্লযুদ্ধ, সাগর সঙ্গীত প্রভৃতি তাঁর রচিত কাব্যগ্রন্থ। ১৯২৫ সালের আজকের দিনেই দার্জিলিংয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পরলোক গমন করেন। তাঁর প্রয়াণ দিবসে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা।

এবারে জুন মাসের বিষয় নিয়ে আপনাদের কার কি ভাবনা দেখে নেওয়া যাক। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় মা বাবার ঋণ কি শোধ করা যায়? জুন মাসের এই বিষয় ভাবনায় আজকের প্রথম চিঠি এসেছে শিলিগুড়ির অরবিন্দপল্লী থেকে। লিখছেন পাপিয়া সরকার। প্রিয় প্রত্যুষা, সন্তান প্রতিপালন করাতে বাবা মায়ের যে ত্যাগ বা সন্তানের নৈতিক দায়ী হল ঋণ, তা কোনোদিন পুরোপুরি শোধ করা সম্ভব নয়। আমাদের প্রথম ও প্রধান শিক্ষক হলেন মা বাবা। পিতার সাহচর্যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ঠাঁই পেয়ে সন্তান প্রথম পৃথিবীর আলো দেখে, বাতাসে নিঃশ্বাস নিয়ে বেড়ে ওঠে, নিজের অস্তিত্ব গড়ে তোলে। অনেক সময় নিজের ক্যারিয়ার আর পরিবারের আনন্দ কুড়াতে ও রোজগারের পিছনে ছুটতে গিয়ে শিকড়ের কথা ভুলে যাই। বৃদ্ধাশ্রমের ক্রমবর্ধমান সংখ্যা সেই সামাজিক ও নৈতিক অবক্ষয়ের ইঙ্গিত দেয়। কিন্তু ঈশ্বরের পরই পিতা মাতার স্থান। সনাতন ধর্মে বলা হয় পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পন্নে, প্রিয়ন্তে সর্বদেবতা। আবার মাতৃমন্ত্রে বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, অর্থাৎ বাবা যদি স্বর্গ তো মা স্বর্গের থেকেও বড়। তবে মা বড় না বাবা সেই তর্কে না গিয়ে সন্তানের কাছে তাদের স্থান বিচার করলে তাদের আবেগ, অনুভূতি, স্নেহ, আত্মত্যাগ, উৎকণ্ঠা, সন্তানের সুখে আনন্দ ও দুঃখে মনস্তাপ, সেই সব মুখচ্ছবি মনুষ্যক্ষে ভেসে ওঠে। আমরা সন্তান অবস্থায় সেই ছোট ছোট অনুভূতিকে ধরতে না পারলেও আজ নিজেরা মা বাবা হয়ে অতীতের সেই ছবিগুলো বড় স্পষ্ট হয়ে ধরা দেয়। আমরা মেয়েরা বিয়ের সময় এক মুঠো চাল, মাটি ও একটা টাকা পিছন ফিরে মায়ের আঁচড়ে দিয়ে ঋণ শোধ করলাম বললে তা কি শোধ হয়? কখনো না। তবে তাদের শেষ জীবনের আর্থিক ও মানসিক সুখ দিয়ে কিছুটা ঋণ শোধ করা যায়। ওই একটুখানি সুখ, আনন্দ, স্বাচ্ছন্দ্য, শান্তি বা স্বাস্থ্য দেওয়া সন্তানের নৈতিক দায়িত্ব। আইন করে কর্তব্য পালন করানো যায় না, চাই সদিচ্ছা। সমব্যথী হয়ে তাদেরকে কাছে রেখে সেবা, যত্ন ও সম্মানজনক আচরণ, আশ্বাস ও মানসিক শান্তি প্রদানই ঋণ শোধের উপায় হতে পারে। ধন্যবাদ আনতে পাপিয়া সরকার, অরবিন্দপল্লী, শিলিগুড়ি 6। জুন মাসের ভাবনা নিয়ে আমরা এবারে শিলিগুড়ির গণ্ডি ছাড়িয়ে চলে যাব উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরের ইসলামপুর আশ্রমপাড়া থেকে লিখছেন সুশান্ত নন্দী। প্রিয় প্রত্যুষা, আজ তোমাকে একটি চিরন্তন সত্যের কথা বলতে ইচ্ছে করছে। বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। জীবন যত বড়ই হোক, সাফল্যের আকাশ যত দূরেই ছুঁই না কেন, তাঁদের ত্যাগের কাছে আমরা চিরকালই ঋণী থেকে যাই। তুমি শুনছ তো, আঁচল ভরা ভোরের রোদ বিলিয়ে বেড়ান মা যে, নিজের সুখ লুকিয়ে রাখেন সংসারেরই কাজে, বাবার ঘামে ভিজে ওঠে রোদ্দুর ভেজা দিন, শোধ করা যায় না কখনো বাবা মায়ের ঋণ। মা যেন নরম শিউলি ভেজা ভোর, যার স্নেহের গন্ধে ক্লান্ত জীবনও শান্তি খুঁজে পায়। আর বাবা, তিনি এক বিশাল বটগাছ, যিনি নিজের রোদ পুড়িয়ে সন্তানের জন্য ছায়া হয়ে দাঁড়িয়ে থাকেন সারা জীবন। সন্তানের হাসির জন্য তাঁরা কত স্বপ্ন বিসর্জন দেন, কত না বলা কষ্ট বুকের ভেতর চেপে রাখেন, তার কোনো হিসাব হয় না। সন্তান যখন সাফল্যের শিখরে দাঁড়িয়ে করতালির শব্দ শোনে, তখনও সেই সাফল্যের আড়ালে জেগে থাকে মায়ের নির্ঘুম রাত আর বাবার ক্লান্ত ঘামে ভেজা পথ চলা। অথচ সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই ভুলে যায় সেই দুটি অপেক্ষার চোখ, যাদের পৃথিবী জুড়ে থাকে শুধু সন্তানের নাম। বাবা মায়ের ঋণ অর্থে শোধ হয় না, হয় না দামি উপহারে, তাঁদের ঋণ শোধ হয় পাশে বসে একটু কথা বলায়, হাতটা আলতো করে ধরে রাখায় আর ভালোবাসা দিয়ে তাঁদের শেষ বয়সটুকু আলোকিত করে তোলায়। বৃদ্ধ চোখে সন্ধ্যা নামে নিরবতার ঢেউ, ফুরিয়ে যাওয়া দিনগুলোর গল্প বলে কেউ,
ভালোবাসার দীপ জ্বেলে রেখো হৃদয় ঘরে, বাবা মায়ের আশীর্বাদই থাকুক জীবন ভরে। ভালো থেকো প্রত্যুষা, নম্রতার সাথে সুশান্ত নন্দী, আশ্রমপাড়া, ইসলামপুর, উত্তর দিনাজপুর। জুন মাসের বিষয় নিয়ে আমরা উত্তর দিনাজপুর থেকে আবার ফিরে এলাম শিলিগুড়িতে। শিলিগুড়ির দেশবন্ধু পাড়া থেকে এনটিএস মোড়ের বাসিন্দা দিলীপ কুমার ঘোষ লিখছেন, প্রিয় প্রত্যুষা, মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না। মেনে নিয়েই বলছি, একদিকে যেমন মা বাবা অন্যান্য গুণী ব্যক্তিদের যুক্তিপূর্ণ ও মঙ্গলদায়ী উপদেশ নিশ্চয়ই মেনে নেব, তার সঙ্গে এটাও বলবো, সন্তানদের সৎ পরামর্শ অবজ্ঞা না করে একটু মনোযোগ দিয়ে শুনলে শুভ ফল পাওয়া যেতে পারে। আবার অন্যদিকে কিছু কিছু আধুনিকতা ও প্রগতিশীলতাকে মূল্য দিতে গিয়ে মা বাবার সহজ সরল অথচ মহামূল্যবান উপদেশের গুরুত্ব না দিলেও ক্ষতি অবশ্যম্ভাবী এবং পরবর্তীকালে কষ্ট পেতে হয়। এই ব্যাপারে একটি কথা, কোনো পুত্রের যখন উপলব্ধি হয় যে তার বাবা সচরাচর সত্য উপদেশই দিতেন, ততদিনে তিনিও পিতা হয়েছেন, সেই সন্তানও ভাবতে শুরু করেছে তার বাবা প্রায়শই ভ্রান্ত। অতএব যুক্তি বিচার দিয়ে ভাবব এবং মা বাবার সহজ সরল উপদেশ আন্তরিকতার সাথে নিজের জীবনে প্রয়োগ করব, কেননা তারা সবসময় সন্তানদের কল্যাণ চান। কথিত আছে,

কুপুত্র যদিও হয় কুমাতা কভুও নয়। মা বাবার শুভকামনা আমাদের অগ্রগতির পথ প্রশস্ত করে তোলে। তাই বলা হয়, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতৌরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতা প্রসন্ন হলে সকল দেবতাগণ প্রসন্ন হন। আবার মাতা পিতার সম্বন্ধে বলা হয়, ভূমের গরীয়সী মাতা স্বর্গাদুচ্চতরা পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। পৃথিবীতে মা শ্রেষ্ঠ, পিতার স্থান স্বর্গের চাইতেও উচ্চে, জননীও জন্মভূমি স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ। আমরা যে বৈদিক মন্ত্র অনেক সময় আবৃত্তি করি, পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথিদেব ভব, এখানে আমরা সহজ সরলভাবে বলি, এদের সকলকেই আমরা দেবতার মতো শ্রদ্ধা করি। এটি নিঃসন্দেহে একটি অতি প্রয়োজনীয় উপদেশ, কিন্তু সাথে এদেরকেও দেবতা হয়ে উঠতে হবে। তাহলে পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদা আমাদের সবাইকে এক অসাধারণ উচ্চতায় অধিষ্ঠিত করবে। সন্তান মানুষের মতো মানুষ হলে, দেশ ও দশের মঙ্গল করলেই মা বাবার গর্ব। শুভেচ্ছান্তে দিলীপ কুমার ঘোষ, NTS মোড়, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি। জুন মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন অনিল বন্ধু ভট্টাচার্য, 15 সত্যেন বোস রোড, বাইলেন, বাবুপাড়া, ওয়ার্ড নাম্বার 27, শিলিগুড়ি থেকে। লিখছেন বন্ধু প্রত্যুষা। প্রথমেই মাতা ঠাকুরানিকে ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করলাম। বৈদিক যুগ থেকেই মা এবং বাবার প্রণাম মন্ত্র চালু ছিল সব একান্নবর্তী পরিবারে। সব পরিবারে গঠনমূলক আদর্শ মায়ের অভাব ছিল না। প্রণাম মন্ত্র হল জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতরি অর্থাৎ মা এবং বাবা বুঝায়। সুতরাং মন্ত্র বলছে, সন্তানরা যদি মা বাবাকে খুশিতে রাখে এবং হাসি মুখে যত্নে রাখে, তবেই দেবতা যথেষ্ট খুশি হয়ে উত্তম আশীর্বাদ আদর্শ সন্তানদের দেন। সব সন্তানরাই নিজেরাও তাদের সন্তানের বেশ খুশিতেই থাকবে। সংসার সুখের হয় রমণীর গুণে। সুতরাং পুত্রবধূ এবং পুত্র দ্বারাই এইভাবে সুখী এবং হাসি মুখে থাকা মা বাবার ঋণ শোধ করা যায়। আমি কিন্তু সেকালের একান্নবর্তী পরিবারের এবং আদর্শ গঠনমূলক মায়ের কথা বলছি। ব্যতিক্রম মেনে বলছি, দেশভাগের ফলে আমাদের ভারতবর্ষ বিখ্যাত রিফিউজি সম্প্রদায়টি নানা কারণে, রাজনৈতিক চাপে, টাকা পয়সার অভাবে বাঙালিদের বিখ্যাত চরিত্র ধীরে ধীরে লোপ পেয়েছে। যারা পেয়েছে তারা সর্বতোভাবে উন্নত হয়েছে, কিন্তু একান্নবর্তী পরিবারের আদর্শ মায়ের অভাব আজকাল হয়েছে অনুপরিবার। তাই এই রাজ্যে এখন বৃদ্ধাশ্রমের ব্যবসা রমরমা। সুতরাং যে সন্তান বিয়ের আগে আদর্শ মাতৃপিতৃভক্ত থাকে, সেই সন্তান বিয়ের পরে পরেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় কেন? বিয়ের আগে কেন বৃদ্ধাশ্রমে পাঠায় না? সুতরাং এই মূর্খ শিক্ষিত সন্তান বাবা মায়ের ঋণ শোধ করতে পারবে না। শুভেচ্ছান্তে অনিল বন্ধু ভট্টাচার্য, 15 সত্যেন বোস রোড, বাইলেন, বাবুপাড়া, ওয়ার্ড নাম্বার 27, শিলিগুড়ি। জুন মাসের বিষয় নিয়ে শিলিগুড়ির পরিক্রমা শেষে আমরা এখন হাওড়া জেলায়। হাওড়ার কদমতলার 19/2 বদন রায় লেন থেকে লিখছেন শিলা পাল, প্রতিদিনের সাথী প্রত্যুষা। মা বাবা এক অতুলনীয় আস্থা, বিশ্বাস ও নির্ভরতার আশ্রয়। 10 মাস গর্ভে ধারণ করে সীমাহীন যন্ত্রণা ভোগ করে মা সন্তানকে পৃথিবীর আলো দেখান। ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের দুধ পান করে আমরা বড় হই। জীবনের প্রতিটি পদক্ষেপে যে নিঃস্বার্থ ভালোবাসার নিবিড় ছায়ায় বেড়ে উঠি, তার তুলনা নেই।
মা এক অনন্ত মমতার মহাকাব্য। নারীর বাঁধনে বোনা সেই অকৃত্রিম স্নেহের ঋণ কি কখনো শোধ করা যায় বন্ধু?

0: আমার জীবনের প্রথম পাঠশালা আমার ঘর, আর প্রথম শিক্ষক আমার মা বাবা। আমি আজীবন তাদের শিক্ষার্থী। ক্লান্ত শরীরে আঁচলের তলায় আগলে রেখে কোলে পিঠে করে বহু স্বপ্ন নিয়ে আমাদের বড় করেন। মায়ের ধারণ ক্ষমতা, বাবার অসীম ধৈর্যের বিশালতা, তাদের স্নেহ মায়া মমতা ভালোবাসার কোনো পরিমাপ করা যায় না। সেই বাবা মাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে ভালোবাসা যায়, কিন্তু তাদের ঋণ শোধ করার কোনো ক্ষমতা নেই আমাদের। মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন, বাবা নিজের প্রয়োজনীয় জিনিস না কিনে সন্তানদের খুশির জন্য তাদের চাহিদা পূরণ করেন। আজ আমি যেখানে দাঁড়িয়ে সেটা সম্ভব হয়েছে বাবা মায়ের মমতার সাহচর্য আর আদর্শ শাসনে। চারিদিকে বিভীষিকা, অনিশ্চয়তা আর নিরাপত্তাহীনতায় বাবা মা শিখিয়েছেন পরিস্থিতির কাছে মাথা নত না করে নিজের লক্ষ্য ও আদর্শে অবিচল থাকতে। তাই আমি কেন, পৃথিবীর কোনো সন্তানই বাবা মায়ের ঋণ কখনো শোধ করতে পারবে না। প্রত্যুষার সকলকে এই তপ্ত গরমে শীতল বাতাসের শুভেচ্ছা জানিয়ে শীলা পাল, ১৯/২ বদন রায় লেন, কদমতলা, হাওড়া। আজকের শেষ ভাবনা নিয়ে আমরা চলে যাব পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানকার মালবান্দি রাজবল্লভপুর গ্রাম থেকে লিখছেন মঙ্গলপ্রসাদ মাইতি। প্রিয় প্রত্যুষা, প্রশ্ন রেখেছ মা বাবার ঋণ কি শোধ করা যায়। এক কথায় উত্তর, মোটেই না। মা বাবার ঋণ শোধ করা যায় না, কখনোই যায় না। যেতে পারে এই প্রশ্নটাই অবান্তর। একজন সন্তানের জন্য জীবনভর যে আত্মত্যাগ করেন বাবা মা, তার ঋণ অপরিশোধযোগ্য। ছোটবেলা থেকেই দেখেছি আমাদের বাড়িতে ছিল নিদারুণ অভাব। দুবেলা পেট পুরে খাবার জুটত না, কতদিন একবেলা খেয়ে দিন কাটাতে হয়েছে, প্রয়োজনে দুবেলাও। মা বাবা কিন্তু এই দারিদ্র্যের কাছে মাথা নোয়াননি। দারিদ্র্যের কষাঘাতে নিষ্পেষিত হতে হতেও মা বাবা দুজনেই আমাদের সন্তানদের মানুষ করার জন্য যার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন তা হল লেখাপড়া, অর্থাৎ আমাদের শিক্ষা। শিক্ষাটাকে দুজনেই অন্তর দিয়ে ভালোবেসেছিলেন, এক কথায় শিক্ষাটাকে পাখির চোখ করেছিলেন। শত অভাব, শত কষ্ট তাঁদের কাছে অতি তুচ্ছ হয়ে গিয়েছিল। আজ থেকে 55-60 বছর আগে একেবারে একটি প্রত্যন্ত এলাকায়, শহর থেকে অনেক অনেক দূরে, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন একটি অজপাড়া গাঁয়ে বসে মা বাবা কীভাবে শিক্ষার গুরুত্ব অনুভব করেছিলেন তা আমাদের আজও বিস্মিত করে। ভাবতে পারা যায়, কাঁচা আনাজপাতির বোঝা মাথায় নিয়ে 12 কিলোমিটার দূরের হাটে বেচে তার থেকে আয় করে বাবা আমাদের জন্য পড়াশোনার খরচ চুকিয়েছেন। লেখাপড়ার যে কোনো বিকল্প নেই আমাদের বাবা মা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, সমাজের বুকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমার 92 বছরের মা এখনও আমাদের না খাইয়ে খেতে বসেন না। মা বাবা হলেন ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার, তাঁদের ঋণ পরিশোধ করা যায় না। সশ্রদ্ধ নমস্কারান্তে, মঙ্গলপ্রসাদ মাইতি, রাজবল্লভপুর, মালবান্দি, পশ্চিম মেদিনীপুর। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। প্রত্যুষাকে আজ এক্ষুনি ঘরে ফিরতে হবে। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নমস্কার।
1: প্রত্যুষা শুনলেন উপস্থাপনায় সুমিতা দত্ত, আকাশবাণী শলিকরি। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি, লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী সকাল 8:30। সকাল 9:00 আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতে খেয়াল শুনবেন শিল্পী উস্তাদ বারে গুলাম আলী খান। 10:00 শ্যামা সঙ্গীত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। 10:20 মজদুর মণ্ডলীর অনুষ্ঠান। 10:30 মিকাম্পন দাতাতার আয়োজিত অনুষ্ঠান এনসিআরটি। কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান সকাল 11:00। 11:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাঠ্য বিষয় ইংরেজি পাঠদান করবেন স্টেশনপাড়া শরণার্থী হাইস্কুলের শিক্ষক নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য। কথায় সুরে বেলা ১২টায়। দুপুর ১টায় মহিলা মজলিসে আলোচনা রক্তদান জীবনদান। অংশগ্রহণ করবেন বিকাশ মুখোপাধ্যায়ের সাথে কৃষ্ণা কর্তে। দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে এবং সন্ধ্যে ৬টা বেজে ৪০ মিনিটে ভাওয়াইয়া শুনবেন শিল্পী পিঙ্কি বর্মন। বেলা ৩টায় গান পরম্পরায় খেয়াল শুনবেন পণ্ডিত কুমার গন্ধর্বের কণ্ঠে। ৩টা বেজে ৩০ মিনিটে যুব অনুষ্ঠানে হেমন্ত স্মরণে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছেন অন্বেষা বসুরায় চৌধুরী ও শ্রীজ্যোতি ভট্টাচার্য। ৪টে গ্রামে গঞ্জে কেন্দ্রীয় সরকারের প্রকল্প এয়ার ওয়াইয়ে কৃষিকাজ গ্রামীণ তরুণদের আকৃষ্ট করা এবং ধরে রাখা এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন বিশেষজ্ঞ ডক্টর অঞ্জলি শর্মা। সাথে আলাপচারিতায় আইভিতে ৪:৩০টায় সবুজ সোনার দেশে। ৪:৫০ ভজন শিল্পী জগজিৎ সিং। ৫টায় রয়েছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গান। ৫:৩০টায় লাইফোনের অনুষ্ঠান আনন্দধারা। ৬:০৫ মেঠো সুর। ৭:০৫ বিশেষ অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের প্রধান শিক্ষক স্টেশনানন্দজি মহারাজের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিতা আঠো। ৮:৩০টায় আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। ৯:৩০টায় বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান বিচিত্রা আজকের নিবেদন গানের ভেলা পরিচালনায় নীতা বাগচি। ১০:৩০টায় লাইভ ফোনের অনুষ্ঠান মনির জানালা। এবারে বলি আকাশবাণী শালিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। ৭:৩০টায় হাম হে রাহি প্যারকে। ৮:৩০ চিত্রলোক। ৯টায় ইন্দ্রধনু। ১০টায় সেহতনামা। ১১টায় চয়নিকা। ১২:০৫ ইয়াদো কি মেহফিল। ১টায় সুরেলা সফর। সখি সাহেলি ৩টায়। হ্যালো ফরমাইশ ৪টায়। ৫টায় ছায়া গীত। ৬টায় গানের ফেলা। ৮টায় হাওয়া মহল। ৯:৩০ আজকে ফানকার। ১০টায় ছায়া গীত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এবার ট্রাফিক সংক্রান্ত খবরাখবর। দার্জিলিং মোড় ক্রসিং, যেখানে উন্নয়নমূলক কাজ চলছে, এটি পরিচিত যানজটপ্রবণ এলাকা। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, এ রাস্তার এই অংশে মেরামত উন্নয়নমূলক কাজ চলছে। ধীর গতিতে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 সড়কের উপরে নির্মাণ কাজ চলছে। নতুন সেতু নির্মাণের কারণে রাস্তা বন্ধ রয়েছে শাহুটাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু। বেলাকোবা শিলিগুড়ি এবং আমবাড়ি শাহুটাঙ্গির মধ্যে যাতায়াতকারীরা অবশ্যই নোয়াপাড়া মোড় হয়ে রাস্তা ধরুন, এই অনুরোধ জানানো হয়েছে। শুনলেন ট্রাফিক সংক্রান্ত খবরাখবর আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত ১৭:২৫ বাংলা সংবাদ। তারপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এভিয়ন পৌঁছবেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে, স্বাক্ষর করেছে 11টি চুক্তিতেও। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করছে। ইউপিএসসি এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি, সৌদি আরব উরুগুয়ে, বেলজিয়াম মিশর ও স্পেন কাবু ভার্দের ম্যাচ অমীমাংসিত। আসি বিস্তারিত খবরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল

0: G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়ঁয় পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতির দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। উল্লেখ্য, এ নিয়ে টানা ১৩ বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা 7 বার যোগ দিচ্ছেন সম্মেলনে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসেবেও বর্ণনা করেছেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করেন। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, AI চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সর্বাত্মক অংশীদারিত্ব আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতীক। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আলাপ আলোচনা করেছেন বলেও শ্রী মোদী জানান।
1: I congratulate you to the results.
2: हमने अपने संबंधों को कॉम्प्रिहेंसिव पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। यह हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है। आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की। ऑटोमोबाइल, रेलवे, एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजीज, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए।
0: দুদেশের অংশীদারিতে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
1: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
0: সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচিও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে 7 দিনের আলোচনা শুরু হবে বলে জানা গেছে। ভারত পশ্চিম এশিয়া মার্কিন

0: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। কেন্দ্র এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র, পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে রাত ১০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। অনুষ্ঠানটি শোনা যাবে রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাতীয় স্তরে এই যুব সংসদের উদ্বোধন করবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুব সমাজের অংশগ্রহণ, প্রশাসন নীতি নির্ধারণ ও সংসদীয় কাজকর্মে তরুণদের সক্রিয়ভাবে জড়িত করাই এই যুব সংসদ আয়োজনের লক্ষ্য। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ মজাবে মরু অঞ্চলে একটি B-52 বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে ৮ জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষে সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা জানানো হয়েছে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF-এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক ১৩.৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ টাকা। অন্যদিকে ATF-এর রপ্তানি মূল্য প্রতি লিটারে ৯.৫ টাকা বৃদ্ধি পেয়ে ১২.৫ টাকা হয়েছে। সংঘ লোক সেবা আয়োগ UPSC এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এবছর ১০০০এরও বেশি শূন্য পদের জন্য মোট ১৩,০০০এর বেশি পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে লস এঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ড ও ইরানের মধ্যে প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত। ম্যাচের ৭ মিনিটে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। ৩২ মিনিটে ইরানের হয়ে সমতা ফেরান ডিফেন্ডার রামিন রেজাইয়েন। এর আগে গ্রুপ এইচের ম্যাচে সৌদি আরব উরুগুয়ে ১-১ গোলে ড্র হয়। গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম ও মিশরের মধ্যে ম্যাচটিও ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচে গতরাতে স্পেন ও কাবোভার্দের ম্যাচটিও গোলশূন্যভাবে ড্র হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর এক্ষুনি স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে নেতৃত্ব দেবেন। এই উপলক্ষে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। কেন্দ্র ও রাজ্যে জনকল্যাণমূলক ৫৪টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চালু হওয়া জনকল্যাণ শিবিরের প্রথম দিনে গতকাল সন্ধে ৭টা পর্যন্ত প্রায় ৯ লক্ষ মানুষ এসেছেন। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ বসতে চলেছে সর্বদলীয় বৈঠক। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে CID। বন্যপ্রাণী প্রজনন এবং বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ রক্ষায় রাজ্য সরকার আজ থেকে আগামী ৩ মাসের জন্য সব অভয়ারণ্য বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে। কলকাতার রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে নেতৃত্ব দেবেন। এর সঙ্গেই সংস্কৃতি মন্ত্রক এবছর দেশের ১০০টি ঐতিহাসিক স্থানে যোগাভ্যাসের আয়োজন করেছে। যোগকে জাতীয় উৎসবে পরিণত করতে সরকারের এই উদ্যোগ বলে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন।
1: मुझे यह बताते हुए भी प्रसन्नता है कि मिनिस्ट्री ऑफ कल्चर द्वारा इस वर्ष देश भर में 100 प्रतिष्ठित एवं आइकॉनिक स्थलों पर IDY 2026 के विशेष आयोजन किए जा रहे हैं। मुख्य राष्ट्रीय कार्यक्रम 21 जून को पश्चिम बंगाल की ऐतिहासिक राजधानी कोलकाता के रेल रोड पर आयोजित किया जाए, जिसका नेतृत्व आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी करेंगे।
2: এদিকে কলকাতা জুড়ে এই উপলক্ষে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। কলকাতা পুরভবনে গতকাল এই কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শুধু পরিচ্ছন্নতা নয়, কলকাতার পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে প্রস্তুত রাজ্য সরকার। উন্নয়নমূলক প্রকল্পের জন্য রাজ্য বাজেটে 600 কোটি টাকার যে বরাদ্দ রয়েছে তা দেওয়া যেতে পারে। গঙ্গার স্বচ্ছতা ও দূষণ নির্মূলীকরণের লক্ষ্যে নমামি গঙ্গে প্রকল্পে আরো 500 কোটি টাকা দেওয়া যেতে পারে বলে মুখ্যমন্ত্রী জানান।
3: আমি এখানে বলেছি স্টেট বাজেটে 600 কোটি টাকা কাজের স্কোপ রয়েছে, অমৃতে 500 কোটি টাকা কাজের সুযোগ রয়েছে, আমি নমামি গঙ্গাতে 500 কোটি টাকা কাজের সুযোগ রয়েছে, আরবান চ্যালেঞ্জ ফান্ডে আপনি আরো কাজ করতে পারেন বলেছি, স্বচ্ছ ভারতে আপনি আরো কাজ করতে পারেন বলেছি। আমি এই অপরচুনিটি গুলো এখানে ওপেন করে দিয়েছি, মাননীয় প্রশাসক আছেন, তাকে এই কাজগুলো করতে হবে।
2: শ্রী অধিকারী বলেছেন, যোগ দিবসে কলকাতার মেগা অনুষ্ঠানের আগে আগামীকাল তিনি গঙ্গার ঘাট সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় স্বচ্ছতা অভিযানে নামবেন। 18 তারিখ নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পরদিন কলকাতা পুরসভার সামনে থেকে শুরু হবে হাফ ম্যারাথন, মহাকরণে গিয়ে তা শেষ হবে। 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে সমস্ত সরকারি দপ্তরকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে মুখ্য সচিবের দপ্তর। ওই অনুষ্ঠানে শুধুমাত্র অংশগ্রহণই নয়, নির্দিষ্ট সংখ্যক কর্মী পাঠানো এবং যোগ সঙ্গম পোর্টালে নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। 99 থেকে জারি হওয়া 2টি পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, সে কারণেই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের জনকল্যাণমূলক 54টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজও রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির চলবে। গতকাল শুরু হয়েছে 3 দিনের এই বিশেষ কর্মসূচি। শিবিরের প্রথম দিনই উপচে পড়েছিল ভিড়। সন্ধ্যে 7টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গতকাল 1025টি শিবিরে এসেছেন প্রায় 9 লক্ষ মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে অন্নপূর্ণা যোজনা। উত্তর চব্বিশ পরগনা জেলায় সবচেয়ে বেশি শিবির হয়েছে। 99 সূত্রে খবর, এই জেলায় প্রায় 1 লক্ষ মানুষ শিবিরে উপস্থিত হন, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি। সরকারি নির্দেশ অনুযায়ী সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই শিবির চলার কথা, কিন্তু বিকেল 5টার মধ্যে যারা শিবিরে এসেছিলেন তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে বলে নবান্নের নির্দেশ ছিল। সেই মতো বিভিন্ন শিবিরে রাত 7টাতেও বেশ ভিড় লক্ষ্য করা যায়। সব মিলিয়ে 3 দিনে রাজ্যজুড়ে 3,500 শিবির হওয়ার কথা। রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় জলাজমি ভরাট, বেআইনি নির্মাণ অথবা নাগরিক পরিষেবার নামে দুর্নীতির অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি হেল্পলাইন চালু করতে চলেছে। পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কলকাতায় সাংবাদিকদের বলেন, জনসংযোগ বাড়াতেই এই হেল্পলাইন চালু করা হচ্ছে।
4: দেখুন, আমরা যেখানে যেখানে অপেক্ষা ছিল বিধায়করা আমাদের খবর দিচ্ছেন বা সাংসদরা বা সাধারণ মানুষ, আমরা কিন্তু সেখানে অডিট বসে দিচ্ছি, এনকোয়ারি বসাচ্ছি। তাই আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানাতে চাই, আমাদের দপ্তরে আমরা একটি হেল্পলাইন নাম্বার শুরু করছি, সেখানে আমিও সপ্তাহে একদিন বসবো।
2: একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা নেমে তিনি কার্শিয়াং পৌঁছবেন। সেখানে তিনি জনকল্যাণ শিবির পরিদর্শনের পাশাপাশি কথা বলবেন প্রশাসনিক আধিকারিক ও জিটিএ সদস্যদের সঙ্গে। শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অসুস্থ অশোক ভট্টাচার্যের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে, আজই তাঁর কলকাতায় ফেরার কথা। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, শিল্প সংস্কৃতি ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিকে আজকের প্রসঙ্গে এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলেন পাবেন আয়ুর্বেদ চিকিৎসা। আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর পৌরোহিত্যে বিধানসভার প্ল্যাটিনাম ভবনে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পরে বসবে কার্য উপদেশ।

0: সংশ্লিষ্ট কমিটির বৈঠক। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে, সোমবার 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। রাজ্যে বিগত তৃণমূল কংগ্রেস সরকার নীতি আয়োগের ব্লক উন্নয়ন কর্মসূচিতে অংশ না নেওয়ায় সাধারণ মানুষ বঞ্চিত হয়েছেন বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সমাজ মাধ্যমে জানিয়েছেন, নীতি আয়োগ পরিচালিত অ্যাসপিরেশনাল ব্লকস প্রোগ্রাম কর্মসূচির আওতায় রাজ্যের 10টি জেলার 29টি পিছিয়ে পড়া ব্লককে চিহ্নিত করা হয়েছিল। তবে পূর্বতন সরকার এই কর্মসূচিতে অংশ না নেওয়ায় দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার একাধিক অনুন্নত এলাকার মানুষ বাড়তি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। নীতি আয়োগ একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এই প্রকল্পে অংশ না নেওয়ার কোনো যথাযথ কারণ দেখানো হয়নি। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা এবং জনৌষধি কেন্দ্র গড়ে তুলতে রাজ্য সরকার একটি কারিগরি কমিটি গঠন করেছে। SSKM হাসপাতালের অধিকর্তার নেতৃত্বে 11 সদস্যের এই কমিটি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় রক্ষা করবে। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ তলব করেছে CID। এর আগে গতকাল প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় টানা 11 ঘণ্টা ধরে জেরা করে ED। সকাল 11টার কিছু আগেই CGO কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক। লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সঙ্গে আর্থিক লেনদেনে গড়মিলের অভিযোগ এবং তার ভূমিকা নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার খুঁটিনাটি তথ্য আদালতে জমা দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে বিধানসভায় সৈজাল কাণ্ডে ইতিমধ্যে অভিষেককে 8 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করে CID। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানা এলাকায় সরকারি জমি আত্মসাৎ করার মামলায় গতকাল মেদিনীপুর আদালত অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে অভিযুক্ত এখনও ফেরার। এর সন্ধানেই গত সপ্তাহে অভিষেকের কালীঘাটের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। একই সঙ্গে সরকারি জমি কেলেঙ্কারি কাণ্ডে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরাকে 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বন্যপ্রাণীর প্রজনন এবং বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশ রক্ষায় রাজ্য সরকার আজ থেকে 3 মাসের জন্য রাজ্যের সব অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে 15 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জলদাপাড়া, গরুমারা, বক্সা, নেওড়াভালি, সিঙ্গালীলা সহ সব বনাঞ্চল সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে। এদিকে রাজ্য সরকার উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এলাকায় বাঘ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাও বলেন, প্রাথমিকভাবে আগামী 29 জুলাই এই কর্মসূচি পালন করা হবে। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় বনমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কম শক্তিশালী হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সারা সপ্তাহ জুড়েই রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম বর্ধমান, নদিয়া ও বীরভূম জেলায় আজ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামীকাল এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে নেতৃত্ব দেবেন। এই উপলক্ষে কলকাতা জুড়ে শুরু হয়েছে স্বচ্ছতা সে স্বাগত অভিযান। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ বসতে চলেছে সর্বদলীয় বৈঠক। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর সকাল 9:15।
1: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন AIR অ্যাপে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। প্রথমে ফিরোজা বেগম।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শোলেকড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত, তারপর মর্নিং নিউজ।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী শুলিকুড়ি শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

0: জলবতী মেঘের বাতাস নিয়ে বর্ষা এলো বাংলার সঘন সজল প্রকৃতিতে। আজ পয়লা আষাঢ়, বর্ষা ঋতুর প্রথম দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা ঋতুর বন্দনায় লিখেছেন, এসো শ্যামল সুন্দর আনুতব তপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরহিণী চাহিয়া আছে আকাশে। গ্রীষ্মের পর বর্ষা আসে থই থই জল নিয়ে, মাঠ ঘাট নদ নদী খাল বিল সবখানেই জলের উল্লাস, জলের খেলা। আনুষ্ঠানিকভাবে বর্ষা আজ থেকে প্রবেশ করল এই বাংলায়। আপনাদের প্রত্যেককে জলভরা শুভেচ্ছা। এবং আজ আমাদের সঙ্গে রয়েছেন প্রথম যে বন্ধু, দেখে নিই কে রয়েছেন আমাদের সাথে টেলিফোনে। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদিভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ
0: প্রবীর বাবু। হ্যাঁ
1: হ্যাঁ দিদিভাই, ভালো আছেন তো দিদিভাই?
0: নিশ্চয়ই খুব ভালো আছি। আপনি কেমন আছেন?
1: আমি তো ভালো আছি, কিন্তু আপনাদের ওদিকে বর্ষা এসে গেছে, কিন্তু আমাদের এদিকে একদম সেই দাবদাহ।

0: গরম দিদি ভাই,
1: একদম। তবে আশা করা যায় যেহেতু আজ পয়লা আষাঢ়, হ্যাঁ,
0: হ্যাঁ হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: ক্যালেন্ডার বা তিথি অনুযায়ী কিন্তু বর্ষা প্রবেশ করারই কথা দু একের মধ্যে।
0: বর্ষা হুম, কিন্তু এখনো কিন্তু মৌসুমি বায়ু বলছে যে এখনো 2-3 দিন লাগবে,
1: একটু সময় লাগবে। হ্যাঁ,
0: হ্যাঁ লাগবে, তো সেই জায়গা
1: কিন্তু
0: থেকে
1: আমরা
0: দেখুন আপনাদের,
1: প্রত্যেকেই উন্মুখ হয়ে থাকি এই
0: হ্যাঁ
1: নবধারা জলে কবে স্নাত হব, তাই তো?
0: হ্যাঁ 100 বার 100 বার দিদি ভাই,
1: আচ্ছা,
0: এবং
1: আমরা আজকে
0: হ্যাঁ
1: যে বিষয় নিয়ে আমরা কথা বলবো ভাবছিলাম,
0: হ্যাঁ
1: শৈশবের বর্ষার স্মৃতি, সেই
0: হ্যাঁ
1: ছেলেবেলার বৃষ্টি ভেজা দিনগুলোর কোনো ঘটনা বা কোনো স্মৃতি যদি আপনি বলতে চান।
0: হ্যাঁ দিদি ভাই দেখুন, এইটা তো মানে স্মৃতি তো অনেক আছে,
1: হুম
0: তো একটা বলি, সেই স্কুলে বৃষ্টি যখন হতো আর আমরা সেই মা স্কুলে মা স্কুলে যেতাম এবং স্কুলে ফুটবল নিয়ে
1: হুম
0: সেই সাদা জলে খেলা করতাম, এবং সেই জামা কাপড় সাদা জামা নীল প্যান্ট সেগুলো আর কি সব একদম কাদায় মাখামাখি
1: কাদায়
0: হয়ে যেত,
1: মাখামাখি হয়ে যেত,
0: হ্যাঁ, এবং
1: ঠিক।
0: মায়ের মার সেই মার কিন্তু এখনো পর্যন্ত মনে আছে, মা যত ধোয়াতো আর মার তো বলতো যে এই জামা প্যান্ট গুলো কে ধোবে,
1: কিন্তু
0: হ্যাঁ
1: তখন মায়ের কথা কে শোনে, তাই না? বন্ধুদের সাথে,
0: তারপর
1: হ্যাঁ,
0: তারপরের দিন আবার হয়তো
1: আবার
0: মায়ের
1: একই
0: আমাকে
1: একই
0: আবার,
1: কাণ্ড, একই কাণ্ড।
0: তো সেই জায়গাটা দিদি ভাই
1: হুম হুম
0: একদম মনের মনিকোঠায়
1: রয়ে
0: একদম
1: গেছে
0: তোলা,
1: চিরকাল।
0: কিন্তু কিন্তু এখনকার ছেলেমেয়েরা ওই খেলা মানে বর্ষা বৃষ্টিতে ভেজেও না আর ওই খেলাধুলাও করে না, সব
1: না
0: সময়
1: না না,
0: মোবাইলে আর
1: কিন্তু তারা
0: হোয়াটসঅ্যাপে
1: এই
0: ব্যস্ত,
1: আনন্দ থেকে বঞ্চিতই থেকে গেল।
0: অনেক অনেক অনেক বঞ্চিত, অনেক বঞ্চিত। আমরা সেই কালে এই গাছে চাপতাম, গাছ থেকে পুকুরে ঝাঁপ
1: হুম
0: মারতাম,
1: হুম হুম
0: এই
1: হুম হুম
0: জিনিসগুলো সত্যি করে আমাদের কাছে
1: মানে
0: এখন
1: নির্ভেজাল
0: বাস্তব।
1: আনন্দ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: অনেক
0: তো এই,
1: ধন্যবাদ প্রবীর বাবু,
0: হ্যাঁ দিদি ভাই ভালো
1: হ্যাঁ
0: থাকবেন,
1: খুব
0: সুস্থ
1: ভালো
0: থাকবেন
1: থাকবেন,
0: দিদি ভাই,
1: একদম
0: হ্যাঁ হ্যাঁ।
1: একদম। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে, আজ আমরা কথা বলবো শৈশবের বর্ষার স্মৃতি, কাগজের নৌকো থেকে বৃষ্টি ভেজা দিন, কোনটা বলতে ইচ্ছে করছে আপনার সে বিষয় নিয়ে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের সাথে। আমাদের ফোন নাম্বার 9434076705। মেঘ দুপুরে হঠাৎ অঝোরধারায় বৃষ্টি, জানলার বাইরে চোখ, রাস্তার পাশের লাইটপোস্টের তারে ভেজা কাক, খোলা জানালার গ্রিল ছাপিয়ে ঘরের ভেতর বৃষ্টির ছাট, কাছের জানালার কাছে বর্ষার জলের আঁকিবুকি, মনটা কেমন উদাসীন হয়। আর বৃষ্টি নামলেই কেন জানি না ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলার কথা বলতে আমাদের সাথে কে রয়েছেন দেখে নি। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ পরিতোষ বাবু,
2: নমস্কার,
1: হ্যাঁ
2: হ্যাঁ
1: হ্যালো।
2: বলুন।
1: আচ্ছা, পরিতোষ বাবু ছিলেন আমাদের সাথে ফালাকাটা থেকে, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যেটা বলছিলাম, নস্টালজিক হয়ে ওঠে আমাদের মন বৃষ্টি বাদলার দিনে, ছোটবেলার কোন স্মৃতিটা সব চাইতে আজকে সকালে আপনার মনে পড়ে যাচ্ছে জানান আমাদের 9434076705 এই নম্বরে। হ্যালো, হ্যালো,
3: নমস্কার,
1: নমস্কার,
3: আমি সৌভিক সরকার
1: হ্যাঁ
3: বলছিলাম।
1: সৌভিক বাবু, অনেকদিন পর আমার সাথে আপনার কথা হচ্ছে, কেমন? হ্যাঁ কেমন আছেন?
3: আসল
1: হুম
3: ভালোই আছি, আপনি?
1: আমিও খুব ভালো আছি। আজ পয়লা আষাঢ়, আমাদের আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশের দিন, এবং ছোটবেলার বর্ষার কোনো মজার স্মৃতি বা যে স্মৃতিগুলো আজও আপনাকে নস্টালজিক করে তোলে, সেরকম একটি ছোট্ট যদি কিছু শেয়ার করেন আমাদের সাথে।
3: অবশ্যই, আসল টপিকটাই দিয়েছেন একদম নস্টালজিয়াতে ভেসে যাওয়ার জন্য।
1: ঠিক,
3: আসল আমরা যখন ছোটবেলায় যখন ছিলাম, অবশ্যই তিনি প্রথম কলার ফুটবলের কথা তো অবশ্যই বললেন, আমার আমি আরেকটার দিকে ঘুরিয়ে বলি, সেটা হলো যখন জল জমতো আর কি, তখন আমরা কাগজের নৌকো বানাতাম আর কি, কাগজের নৌকো বানিয়ে এবং সেটা অঙ্কের যে খাতা যে সেটা আমরা ভাসিয়ে দিতাম আর কি।
1: ঠিক ঠিক,
3: এই জন্য বিশাল পিটুনি পিটুনি খেয়েছি মার কাছে, স্যারের কাছে,
1: কিন্তু
3: ওই যে আমরা নাছোড়বান্দা, আবার পরে আবার যদি বর্ষা যদি আবার যদি জল জমতো আবার সেই
1: মানে
3: একই জিনিস
1: অপেক্ষা
3: হতো।
1: করে থাকা আর কি, কখন জলটা জমবে আর কখন সেই সুযোগে আমরা কাগজের ভেলা ভাসিয়ে দেবো সেই জলে,
3: এই জিনিসটা তো হতোই। আর একটা জিনিস করতাম, যখন স্কুল থেকে যখন ফিরতাম তখন আমাদের বুট বুট পরে তো থাকতাম,
1: হুম হুম হুম
3: জল জমতো সেখানের মধ্যে বুট
1: লাফ
3: ছিঁড়ে
1: মারা,
3: যেতাম,
1: হুম হুম
3: কেন ভিজাতাম, একটা আওয়াজ হতো প্যাঁচ পোঁচ প্যাঁচ পোঁচ করে আওয়াজ, ওইটা বিশাল ভালো লাগতো।
1: ঠিক ঠিক ঠিক একদম ভীষণ। কিন্তু সেই শাসন বারণের মধ্যেও কিন্তু সেই অনাবিল আনন্দটা আমরা কুড়িয়ে নিতে মোটেই ভুল করতাম না। খুব মনে পড়ে, এই বৃষ্টি এলেই কিন্তু ছোটবেলাতেই আমরা বারবার ফিরে যাই। অনেক ধন্যবাদ শৌভিক বাবু, খুব ভালো থাকবেন আর এই আনন্দগুলোকে মনের মধ্যে বাঁচিয়ে রাখবেন। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাই হ্যালো আকাশবাণী অনুষ্ঠানের একদম প্রথম গানে। আর যেহেতু বিশিষ্ট সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের শুভ জন্মদিন, যাকে আমরা হিন্দি ছায়াছবির গানে হেমন্ত কুমার বলেই বেশি চিনি, সেই শিল্পীর এই গানটি শুনে নিই। সলভা সাল ছায়াছবি থেকে সুর করেছেন এস ডি বর্মন।

0: বিশিষ্ট সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের শুভ জন্মদিনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু হল আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠানের সুরেলার সফর। আমাদের সঙ্গে রয়েছেন একজন শ্রোতাবন্ধু। হ্যালো, হ্যালো, নমস্কার, শুভ সকাল, নমস্কার। পয়লা আষাঢ়, কে বলছেন দিদি?
1: আমি
0: না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল শ্রোতা বন্ধুর সাথে, যিনি আমাদের ফোন করেছিলেন। দয়া করে আরও একবার আমাদের সাথে

0: যুক্ত হওয়ার জন্য ফোন করুন 9434076705। বলতে বলতে দেখে নিই কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার,
1: আমি সুবল বিটা থেকে হরিবর দাস বলছি।
0: আচ্ছা, কোন জায়গা থেকে বলছেন?
1: সুবল বিটা।
0: আচ্ছা, হরিহর বাবু বলছেন?
1: হরিবর দাস।
0: আচ্ছা, কেমন আছেন বলুন।
1: কোন রকম আছি,
0: কোন
1: আমাদের গরিব লোক।
0: হ্যাঁ, কিন্তু আমাদের এই যে বর্ষা এলো আজকে, আজ থেকে পয়লা আষাঢ়, তো এই বর্ষার দিনে আপনার ছোটবেলার কোনো স্মৃতি আমাদের সাথে ভাগ করে নিতে ইচ্ছে করছে?
1: হ্যাঁ, ছোটবেলায় ধরেন তো পুরা বৃষ্টি হইতো, চালের জল শুকাইতো,
0: তখন কি করতেন?
1: বৃষ্টি হতো।
0: হুম,
1: তো এখন তো ওইরকম বৃষ্টি হয় না,
0: লাগাতার বৃষ্টি যাকে বলে।
1: হ্যাঁ,
0: তখন তো লাগাতার বৃষ্টি হতো। হুম হুম,
1: এক সপ্তাহ মতো থাকতো বৃষ্টি।
0: ঠিক ঠিক। আচ্ছা, আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু ছিলেন, তিনি বলতেন যে তখন মানে তার ছোটবেলায় যে ধরনের একটানা বৃষ্টি, মানে তুমুল বৃষ্টি যাকে বলে এক নাগাড়ে, সেই বৃষ্টি হয়তো এখন সেভাবে হয় না, কারণ দিনের বেলায় এই যেমন রোদ উঠেছে বেশ, বিকেল সন্ধ্যের থেকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় আকাশে, কিন্তু তখন একেবারে এক নাগাড়ে বৃষ্টি হতো। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা হলো না, বলুন কে বলছেন দিদি? হ্যাঁ, একদম চলে আসে। আপনার নামটা একটু বলবেন। হ্যালো, হ্যালো, না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমি কথা একেবারেই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। যিনি ছিলেন তার, তিনি অবশ্যই আমাদের আরও একবার চেষ্টা করবেন। আমাদের নিয়মিত যারা ফোন করেন তারা তো জানেনই আমাদের সঙ্গে। দেখে নিই এখন কে রয়েছেন। হ্যালো,
2: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, জলপাইগুড়ি থেকে। আপনার নামটা বলবেন দিদি।
2: সোমা গাঙ্গুলি।
0: সোমা গাঙ্গুলি, আচ্ছা, বলুন কেমন আছেন আর আজকের বিষয় নিয়ে কি বলবেন?
2: আপনি ভালো আছেন তো?
0: আমিও খুব ভালো আছি দিদি।
2: হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে তো পয়লা আষাঢ়।
0: পয়লা আষাঢ়,
2: এখনো এখনো এখানে বৃষ্টি নেই।
0: হুম, কিন্তু বৃষ্টি নেই মানে কি একেবারেই কি নেই, মানে যেমন গতকালও কিন্তু রাত্রে, হুম, মাঝে মাঝে বেশ ভালোই হচ্ছে, মাঝে মাঝে আবার কখনো প্রবল গরম, মানে একটু খামখেয়ালি দেখা যাচ্ছে প্রকৃতির মধ্যে, খামখেয়ালিপনা।
2: তা আগেকার দিনে আমার মেয়ে যখন ছোট ছিল, শৈশবের কথা বলছি, তখন আমাদের এখানে প্রচন্ড জল হতো।
0: আচ্ছা,
2: আমাদের পান্ডাপাড়া 3 নম্বর ঘুমটি বাড়ি।
0: আচ্ছা আচ্ছা।
2: হ্যাঁ, প্রচন্ড জল হতো, তা ও জল হলেই বেরিয়ে পড়তো, ওর বান্ধবীরা ছাতা নিয়ে বেরিয়ে পড়তো, হাঁটু পর্যন্ত জল, বলছি মা একটু জল পেরিয়ে আস পাড়ি আছি। হ্যাঁ, তারপরে আমি বললাম না না, জল পাড়াস না, জলের মধ্যে অনেক রকম পোকা থাকে, সাপ থাকে।
0: হ্যাঁ, কিন্তু সেই সময় সেই বারণ কে শুনে, তাই না? সেই থই থই জলের মধ্যেই একটা মানে বেশ মজা হতো,
2: চলে যেত, বলছি মা খুব ভালো লাগে জল পাড়াতে, চলে যেত, আর আমার ভয় লাগতো।
0: স্বাভাবিক, স্বাভাবিক। আর আপনার কোনো স্মৃতি নেই সেই ছোটবেলায় সেই বৃষ্টির দিনে?
2: হ্যাঁ, আমিও অনেক সময় ভিজে ভিজে আসতাম, কোনো কাজে ধরেন গেলাম,
0: আর ইচ্ছা করে একটু ভিজে নেওয়া।
2: হ্যাঁ, তো ছাতা নিয়ে গেলাম না, তখন ভিজতে ভিজতে
0: ভিজতে ভিজতে ফেরা। বাহ,
2: হ্যাঁ।
0: আর হঠাৎ করে যখন অনেকদিন পর বৃষ্টি নামতো, তখন তো ব্যাপারই আলাদা, মানে ভীষণ একটা আনন্দের ব্যাপার, তখন তো ভিজতেই হবে, তাই না?
2: আর তখন তো এক নাগাড়ে বৃষ্টি
0: হয়েই যেত। আর এই বৃষ্টির দিনে যখন এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, বাড়িতে নিশ্চয়ই খিচুড়ির একটা ব্যবস্থা হতো।
2: গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা।
0: বাহ, ভীষণ মজা। সত্যি সত্যি সেই মজার দিনগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে, আমরা ভীষণ যান্ত্রিক হয়ে যাচ্ছি। এই ছোট ছোট অনুভূতির জায়গাগুলো, মানে একটু বৃষ্টি পড়লেও যে কতটা আনন্দ হতে পারে, সেই

0: হ্যাঁ
1: অনুভূতির জায়গাগুলো বোধ হয় একটুখানি আমাদের
0: হারিয়ে
1: হারিয়ে
0: গেছে।
1: যাচ্ছে, আমরা বড্ড
0: হ্যাঁ
1: বেশি কেজো হয়ে পড়ছি, মানে ভীষণ রকম মানে গতিময়তার যুগে আমরাও
0: হ্যাঁ,
1: ছুটেই চলেছি,
0: আর কি
1: ছুটেই
0: করতো
1: চলছি।
0: আমার মেয়ে, খাতা পৃষ্ঠা ছিঁড়ে
1: হুম হুম হুম
0: বড় বড় নৌকা বানিয়ে জলের মধ্যে ভাসাতো। আমি
1: এইটা
0: বলতাম
1: তো
0: কেন
1: অবশ্যই
0: অঙ্ক,
1: করতেই হবে।
0: হ্যাঁ অঙ্ক পরীক্ষার দিনে অঙ্ক করতে লাগবে না, কেন তুই খাতা নষ্ট করছিস? বলছে মা এটা তো একটা আনন্দ।
1: অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগলো আপনার পুরনো স্মৃতি এবং আপনার মেয়ের ছোটবেলার গল্প শুনে। খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।
0: আপনিও
1: নমস্কার
0: ভালো থাকুন, ভালো
1: নমস্কার।
0: থাকুন।
1: আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গানে। আমরা তো কথা বলছি বৃষ্টি নিয়ে, বর্ষা নিয়ে। বর্ষার গান না হলে কেমন হয় বলুন তো? আজনবী ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার দ্বৈত কণ্ঠে।

0: আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি সুমন মোহরি বলছি, ত্রিপুরা আগরতলা থেকে বলছি।
0: আচ্ছা সুমন বাবু, অনেক দূরের বন্ধু আমাদের, কেমন আছেন বলুন?
1: আমি ভালো আছি, মাঝে মাঝে আপনাদের শিলিগুড়িতে ফোন করি, অনেক সময় কি হলো লাইনটা পাই না।
0: আচ্ছা, আসলে অনেকে একসাথে হয়তো চেষ্টা করেন, তো তবে আজকে পেয়েছেন সেটা আমাদেরও কিন্তু একটু বাড়তি আনন্দ, এত দূরের বন্ধুকে পেয়েছি। বলুন, আপনার বর্ষা যেহেতু আজ থেকে আমাদের বাংলায় ঢুকছে পয়লা আষাঢ়, হ্যাঁ, তো বর্ষাকে ঘিরে আপনার ছেলেবেলার কি স্মৃতি রয়েছে যেটা এখন এই মুহূর্তে আমাদের সাথে একটু ভাগ করে নিতে ইচ্ছে করছে?
1: অবশ্যই ম্যাডাম, আমি যখন ছোটবেলায় ছোট ছিলাম তখন যে বর্ষা আসতো তখন বন্ধুদের সাথে বেশিরভাগ মাছে ধরতাম, তো অনেকটাই ভালো লাগতো, বৃষ্টিতে ভিজে ভিজে খুব আনন্দ করতাম, মাছ ধরতাম। আর কয়েক কয়েক আগের বছরের মনে হয় ত্রিপুরাতে শুনেছেন মনে হয় অনেক ফ্লাড হয়েছে, তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটা যাতে না হয় বা এটাই আশা রাখছি।
0: নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, কারণ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার, হ্যাঁ, প্রাকৃতিক বিপর্যয়ের যদি শিকার হয় বহু মানুষের বহু ক্ষতি হয়ে যায়, তাই না? হ্যাঁ, বর্ষার সেই সুখস্মৃতিটাই আমাদের মনে থাক, তাই না? সেই দুর্বিষহ সেই দিনগুলো যাতে আর ফিরে না আসে,
1: সবাই যাতে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে,
0: একদম একদম,
1: ক্ষতি যাতে না হয়।
0: অনেক
1: এতটুকু বললাম,
0: অনেক ধন্যবাদ আপনাকে, এত দূর থেকে আমাদের সাথে ছিলেন, রয়েছেন, ভালো থাকবেন আপনি, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণীতে। বৃষ্টি মানে

0: রাশি রাশি সুখস্মৃতির খুলে যাওয়া জানালা। আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
1: জলপাইগুড়ি
0: থেকে বলছেন স্বপন বাবু, কেমন আছেন বলুন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ, খুব ভালো আছি। আর আপনি বৃষ্টি নিয়ে কি বলবেন, ছোটবেলার বৃষ্টির অভিজ্ঞতা?
1: বৃষ্টি তো ভালোই লাগে, বৃষ্টি হলে তো আগে মাছ ধরতাম
0: ছোটবেলায়,
1: তারপরে ছোটবেলায় মাছ ধরতে বেরিয়ে পড়তাম বড়শি টড়শি নিয়ে, তারপরে বর্ষার উপরে সব চাষবাস, ধানের উপর, খাদ্য উপর নির্ভর করে।
0: নিশ্চয়ই। বাহ, আর আর আর কোনো মজার স্মৃতি মনে আছে বর্ষার দিনে? কি বাড়িতে খিচুড়ি, তারপরে পাপড় ভাজা, এগুলো খাওয়ার ব্যাপার ছিল?
1: হ্যাঁ, ওগুলো তো ছিল, ওগুলো তো
0: এখনো আছে।
1: এখনো আছে।
0: ঠিক ঠিক। আর বৃষ্টির দিনে কখনো ওই যে কাগজের নৌকো ভাসিয়েছেন বানিয়ে?
1: ওইগুলো ঠিক নৌকো ভাসাই নিয়ে তো স্কুলে যেতাম, আসার সময় ভিজতে ভিজতে
0: ফিরতেই হবে, বৃষ্টি মানেই একটু ভিজতেই হবে। ঠিক ঠিক ঠিক, খুব ভালো,
1: ভিজতে ভালো লাগে।
0: নিশ্চয়ই, এই ভেজার মধ্যে একটা আলাদাই আনন্দ। অনেক ধন্যবাদ আপনাকে। হঠাৎ বৃষ্টিতে বই খাতা প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে মানকচুর পাতায় মাথা ঢেকে কাদার রাস্তা পেরিয়ে স্কুল থেকে বাড়ি ফেরা, সেটাও কিন্তু আমাদের এক আনন্দেরই উদযাপন। আমাদের সাথে আরও একজন শ্রোতা বন্ধু, দেখে নিই কে রয়েছেন। নমস্কার।
2: নমস্কার দিদি, দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি লক্ষ্মীনারায়ণ গাজীলাল, বর্ধমান টাউন হল পাড়া থেকে
0: বলছি। একদম একদম লক্ষ্মীনারায়ণ বাবু, কেমন আছেন?
2: ভালো আছি দিদি ভাই।
0: আচ্ছা, আজকের বিষয় নিয়ে আপনি কি বলবেন?
2: আজকের বিষয় নিয়ে বলবো, ছোটবেলাতে বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগতো, বৃষ্টি আসলে আমরা বৃষ্টি ঝড়ে আমরা ঘুরে বেড়াতাম, আর বাড়িতে এসে বকা খেতাম, মার খেতাম।
0: কিন্তু তবু ভিজতে তো হবেই হবে, তাই না? না ভিজলে আর কিসের উপভোগ?
2: হ্যাঁ অবশ্যই, এখনো বৃষ্টি খুব ভালো লাগে, বৃষ্টি আসলে খুব আনন্দ হয়।
0: আচ্ছা, বাহ, ভীষণে মানে বৃষ্টিতে যেন প্রকৃতিও নব ছাড়া ধারা জলে স্নান করে এক সুন্দরভাবে সেজে ওঠে, তাই না?
2: হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক।
0: আচ্ছা, খুব ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন এবং উপভোগ করবেন।
2: ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।
0: নিশ্চয় নিশ্চয়, অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু প্রায় ফুরিয়ে আসছে, তাই আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের সবশেষ গানে, বেতাব ছায়াছবি থেকে। লতা মঙ্গেশকর এবং সাব্বির কুমারের কণ্ঠে এই গানটিতে। কিন্তু তারও আগে আমাদের আজকের অনুষ্ঠানের সবশেষ শ্রোতা বন্ধু কে রয়েছেন একটু দেখে নেওয়া। হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? ত্রিপুরা থেকে আপনি কে বলছেন, নামটা একবার বলবেন?
3: আমার নাম অবিনাশ তুলি।
0: আচ্ছা, কেমন আছেন?
3: হ্যাঁ, খুব ভালো আছি, আর আজকে আপনাদের অনুষ্ঠানে প্রথম ফোন করেছি।
0: বাহ, অনেক স্বাগত আপনাকে। আচ্ছা, আমাদেরও খুব ভালো লাগছে আপনাকে নতুন পেয়েছি আমাদের মাঝখানে। আজকে আপনি বৃষ্টি নিয়ে কি বলবেন ছোট্ট করে?
3: ছোট করে আমি এতটুকু বলবো যে দেখুন দেখুন ছোটবেলা আমরা এই সময় কিন্তু বিশেষ করে খেলা নিয়ে ব্যস্ত থাকতাম, কারণ ভিড়া মাঠে কিন্তু আমরা ফুটবল নিয়ে ব্যস্ত থাকতাম, আর স্কুল ছুটি, আর স্কুল ছুটির সময় কিন্তু আমরা তখন তো এতটা ব্যাগের প্রয়োগ ছিল না, তখন আমরা কিন্তু
0: এত ভারী ব্যাগ বইতে হতো না। ঠিক ঠিক,
3: সেই জন্য কিন্তু খাতা কলম যাই নিয়ে যেতাম, কিন্তু সেটা আমরা যখন বৃষ্টি নেমে আসতো তখন আমাদের সেই বই খাতাগুলো যখন ভিজে বাড়িতে আসতাম, তাহলে বাবা মা থেকে কি বকুনি না খেতাম।
0: বাহ, খুব সুন্দর মধুর সব স্মৃতি আজকে কিন্তু আলোচনার মধ্যে দিয়ে উঠে এলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দূর থেকে ফোন করবার জন্য, এবং প্রতিদিনই কিন্তু আপনাকে আমরা সঙ্গে চাই। ভালো থাকবেন, নমস্কার। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সবশেষ গানে। এই গানটির মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী শেষ হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো আকাশবাণী আবারও ফিরবে আগামীকাল ঠিক সকাল 8:30। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে কথা সংযোগে দেবশ্রী। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।

এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। আকাশবাণী শুলিকুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণীর শোলে করি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৯:১৫ মিনিটের বাংলা সংবাদ, তারপর জেলার চিঠি।

খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিও শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী আজ এভিও পৌঁছবেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG-বাহী একটি জাহাজ দিশা নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর ওপর রপ্তানির ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক SAED বৃদ্ধি করেছে। অযোধ্যায় রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে সিট। ক্যালিফোর্নিয়ার মজাভে একটি বোমারু বিমান ভেঙে পড়লে 8 আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ইরানের গ্রুপ জির ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর ওপর নৈশ ভোজেও আপ্যায়িত করেন। G7 নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী দেশগুলির নেতা, বিশ্বব্যাংক ও আফ্রিকি উন্নয়নের ব্যাংকের প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নিচ্ছেন। তিন দিনের এই শিখর সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূরাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালাচ্ছেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়ন পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন তাঁকে। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ের সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতি দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে শ্রী মোদীর এই সফর। উল্লেখ্য, এই নিয়ে টানা 13 বার ভারত G7 সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা 7 বার যোগ দিচ্ছেন শীর্ষ সম্মেলনে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি তাঁর

0: সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলে শ্রী মোদি উল্লেখ করেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাক রাষ্ট্রপতি। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। উল্লেখ, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বে সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিক অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, এআই, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী মোদি ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকোকে ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদি বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে।
1: টেকনোলজি হামারি ভাবি সাঝেদারি কা মহত্বপূর্ণ স্তম্ভ হ্যায়। ডিজিটাল টেকনোলজি পর কিয়ে গয়ে এমওইউ সে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মে সহযোগ কি নই সম্ভাবনায় বনেগি। রক্ষা সহযোগ হামারে স্ট্র্যাটেজিক কনভার্জেন্স কা প্রমাণ হ্যায়। इस महत्वपूर्ण क्षेत्र में हमने लेटर ऑफ इंटेंट साइन किया। इससे ज्वाइंट डेवलपमेंट, ज्वाइंट प्रोडक्शन और डिफेंस इंडस्ट्रीज के बीच सहयोग को नई गति मिलेगी।
0: সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার সফর সেদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য, বিনিয়োগ সহ অন্য বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। একে এক কূটনৈতিক সাফল্য হিসেবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে বলে দুদেশের আধিকারিকরা নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। এদিকে চুক্তি ঘোষণার পরে বিশ্ববাজারের দামে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পরই চুক্তির বিস্তারিত প্রকাশ্যে আনা হবে। যদিও হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে মতপার্থক্য থেকেই গেছে, ওয়াশিংটন ওই জলপথে বিনা শুল্কে জাহাজ চলাচল সুনিশ্চিত করার জোর দিলেও ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করে দেখা হতে পারে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজিবাহী একটি জাহাজ দিশা নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকেই প্রথম কোনো ভারতীয় এলএনজিবাহী ট্যাঙ্কার যুদ্ধবিধ্বস্ত ওই এলাকা অতিক্রম করল। ভারতের শিপিং কর্পোরেশন ওই ট্যাঙ্কারটিতে 62,370 মেট্রিক টন এলএনজি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ঘোষিত হওয়ার পর হরমুজ প্রণালী পার হওয়া প্রথম বাণিজ্যিক জাহাজ দিশা। জানা গেছে আগামী 18 তারিখ বৃহস্পতিবার ট্যাঙ্কারটি গুজরাতে দাহেজে পৌঁছতে পারে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি এটিএফ এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক এসিইডি বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে এটিএফ এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকায় অপরিবর্তিত থাকছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনসুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এবং ডেনমার্কের জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। জলের নিচে থাকা ডেনমার্কের ঐতিহাসিক জাহাজ ওরসান্ডের পুরাতাত্ত্বিক অনুসন্ধানের লক্ষ্যেই এই চুক্তি। শ্রীলঙ্কার কলম্বোয় ভারতীয় হাইকমিশন ভারত শ্রীলঙ্কা বাণিজ্যিক করিডোর আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি বৈঠকের আয়োজন করে। দুদেশের নীতি নির্ধারক, নিয়ন্ত্রক, ব্যাংকার এবং বাণিজ্য ক্ষেত্রে নেতৃস্থানীয়দের একত্রিত করার উদ্যোগই এই বৈঠকের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশের মধ্যবিত্ত শ্রেণী জাতি গঠনে অবদান রেখেছে। তিনি বলেন, এনডিএ সরকার তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করে চলেছে। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, বিগত দশকে সরকার সাধারণ নাগরিক

0: শ্রমিকদের জীবনের মানোন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এ খবর আপনারা শুনবেন আকাশবাণী থেকে। অযোধ্যায় রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পান্থের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন আইজি কিরানিস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীল রতন। তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। 7 দিনের মধ্যে প্রাথমিক এবং 15 দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। ইডি রাহেজা ডেভেলপার্স লিমিটেডের সংস্থার ডিরেক্টর নবীন এম রাহেজা ও তার পরিবারে 5 কোটি টাকারও বেশি সমমূল্যের স্থাবর সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে। অর্থ তছরূপ প্রতিরোধ আইনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাতীয় স্তরে এই সংসদের উদ্বোধন করবেন। জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া, যুব সমাজের অংশগ্রহণ, প্রশাসনিক নীতি ও সংসদীয় কাজকর্মে তরুণদের সক্রিয়ভাবে জড়িত করাই এই যুব সংসদ আয়োজনের উদ্দেশ্য। ক্যালিফোর্নিয়ার দক্ষিণে মজাফের মরু অঞ্চলে একটি B-52 বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে 8 জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বিমান বাহিনীর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল 11:20 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একটি ফুটেজে রানওয়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হতে দেখা গেছে। কী কারণে এই দুর্ঘটনা তা অবশ্য স্পষ্ট নয়। শেষে বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 ড্র করেছে। এক যুগ পর বিশ্বকাপে ফেরা ম্যাচে 2 দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, দুবারই সমতা ফিরিয়েছে ইরান। নিউজিল্যান্ডের হয়ে 7:55 দুটি গোল করেছেন এলিজা জাস্ট। ইরানের হয়ে 32:64 গোল করে সমতা ফিরিয়েছেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি। বিশ্বকাপে এটাই নিউজিল্যান্ডের প্রথম পয়েন্ট। ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচ 1-1 ড্র হয়েছে। অন্যদিকে সিয়াটল স্টেডিয়ামে গতরাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম ও মিশরের ম্যাচটিও 1-1 ড্র হয়েছে। আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে গতরাতে স্পেন কাবো ভার্দের ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী আজ এভিয়ন পৌঁছবেন। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ETF এর রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত উৎপাদন SED বৃদ্ধি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ইরানের গ্রুপ জির ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শ্রাবণী শর্মা। সম্প্রতি সমন্বিত পরিকাঠামোগত উন্নয়ন এবং বর্ষা পূর্ব প্রস্তুতির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেল ম্যানেজার বিশাল কাপুর হাওড়া ডিভিশনের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে নিয়ে DRM কনফারেন্স হলে হাওড়ার জেলাশাসক ডক্টর পি দীপা প্রিয়ার সঙ্গে একটি বিশেষ সমন্বয় বৈঠকে অংশগ্রহণ করেন। উচ্চ পর্যায়ের এই বৈঠকে হাওড়ার রেল ও নাগরিক পরিকাঠামো সংক্রান্ত উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আরও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি আসন্ন বর্ষা মরশুমকে সামনে রেখে পরিকাঠামোর স্থায়িত্ব বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানানো হয়েছে। সমন্বয় বৈঠকে বেনারস ব্রিজ এবং চাঁদমারি ব্রিজ প্রকল্পের অগ্রগতি ও দ্রুত সমাপ্তির বিষয়েও পর্যালোচনা করা হয়। চলমান কাজের কারণে যানবাহন চলাচলে যে পরিবর্তন হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং জনসাধারণের সুবিধার্থে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা ও দ্রুত কাজ সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়। হাওড়া স্টেশন ও সংলগ্ন রেল এলাকাগুলিতে নগর পরিকাঠামো, নিকাশি ব্যবস্থা, যাত্রী পরিষেবা এবং রেল পরিচালনার দক্ষতা উন্নত করতে রেল ও পুর নিগমের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রেললাইন ও সংলগ্ন এলাকায় জল জমা রোধে প্রতিরোধমূলক ও সংশোধনমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যাতে বর্ষাকালেও ট্রেন চলাচল স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখা যায়। জল জমার প্রবণতাযুক্ত একাধিক গুরুত্বপূর্ণ এলাকা যেমন গুলমোহর রেলওয়ে কলোনি, কুলভিন কোর্ট, চার্চ রোড এলাকা, বেলানগর LHS এবং বেলুর সাবওয়ের পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এই এলাকাগুলির জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকাঠামোগত সমাধান নিয়ে যাত্রী নিরাপত্তা ও সুবিধা বাড়ানোর লক্ষ্যে হাওড়া স্টেশন সাবওয়ের সংস্কার ও উন্নয়ন সহ CCTV নজরদারি ব্যবস্থা স্থাপনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। হাওড়ার অন্যতম প্রাচীন ঝিখিরা হাওড়া রুটে

0: পাওয়ার ফলে তারা যথেষ্ট লাভবান হবেন বলে জানান। জুন মাসের মাঝামাঝি হলেও বৃষ্টি সেভাবে না হওয়ায় গরম কাটছে না। মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে তাতে মানুষের অস্বস্তি কমছে না। এদিকে গত 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরিবেশ সচেতনতামূলক নানান কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন জেলার মূল বৃক্ষরোপণ অনুষ্ঠান একটি গাছ মায়ের নামে কর্মসূচির সূচনা হল ডুমুরজোলা হেলিপ্যাড গ্রাউন্ডে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ গত 9ই জুন উলুবেড়িয়া 2 ব্লকের অন্তর্গত জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতে এমজি নারেগার একটি প্রকল্পের উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে হাওড়ার এই এলাকায় একটি সাব মাইনার ক্যানেল খননের কাজের সূচনা হয়। প্রকল্পটির আনুমানিক খরচ 3,32,967 টাকা। হাওড়া জেলার উপকৃষি অধিকর্তা দপ্তরের পরিচালনায় হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার রবীন্দ্রভবনে গত 12ই জুন শুক্রবার প্রাকৃতিক কৃষি ও জৈব কৃষি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মশালায় 400 জন কৃষক যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলার জেলাশাসক পি দীপা প্রিয়া, উপকৃষি অধিকর্তা হাওড়া ও জেলা মহকুমা ও ব্লক স্তরে বিভিন্ন কৃষি আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন কৃষক সংগঠনের নেতৃত্ববৃন্দ। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শ্রাবণী শর্মা।
1: আকাশবাণী শলিকরে অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন টুরির আগে খেয়াল, শিল্পী ওস্তাদ বারে গুলাম আলী খান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ টোডির আগে খেয়াল শুনলেন শিল্পী ওস্তাদ বারেগুলাম আলী খান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলো হার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

0: এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন মজদুর মণ্ডলীর অনুষ্ঠান।
1: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের মজদুর মণ্ডলী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের এই পর্বে আমরা একটা নতুন বিষয়কে আপনাদের সামনে রাখতে চলেছি, স্টুডেন্ট হেলথ হোম। স্টুডেন্ট হেলথ হোমের বিষয় উত্থাপন করার আগে বলে রাখি যে আমাদের এই সমাজে, আমাদের আশেপাশে এমন বহু মানুষেরা আছেন যারা কিনা আর্থিকভাবে হয়তো অতটা সচ্ছল নন। ধরেই নিতে পারি যে আমাদের সমাজের শ্রমিক শ্রেণী বা মজদুর ভাই যারা আছেন, সেই সমস্ত ভাইরা তাদের সন্তানদেরকে একটা ভালো ভবিষ্যতের আশায় দিন গুনছেন। কিন্তু তাদের সন্তানদের ছাত্রজীবন যতদিন চলছে, ঠিক সেই সময়টাতে তাদেরকে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়, তার থেকে উদ্ধারের একটা পথ আমরা যদি বলি স্টুডেন্ট হেলথ হোম, তাহলে হয়তো খুব একটা ভুল হবে না। আমাদের স্টুডিওতে আজকে এই স্টুডেন্ট হেলথ হোম নিয়েই আলোচনা করতে আমাদের সঙ্গে রয়েছেন সন্তোষ কুমার সামন্ত। সন্তোষবাবুকে নমস্কার জানাই।
2: নমস্কার।
1: সন্তোষবাবুর সম্পর্কে খুব ছোট্ট করে বলতে গেলে, তিনি পেশায় স্কুল শিক্ষক। এই স্টুডেন্ট হেলথ হোমের সঙ্গে তার জীবনের একটা বড় পর্ব কিন্তু অতিবাহিত হয়ে গেছে। তো সন্তোষবাবুর কাছ থেকে প্রথম যে জিনিসটা আমি শুনব, যে স্টুডেন্ট হেলথ হোম এই জিনিসটা আসলে কী?
2: ছাত্রছাত্রীদের শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্যের সন্ধানে এই স্টুডেন্ট হেলথ হোমের পথ চলা, এটি একটি মুভমেন্ট, স্টুডেন্ট হেলথ মুভমেন্ট। এটা কোনো এনজিও না, এটা কোনো দাতব্য চিকিৎসালয় না, এটা কোনো রাজনৈতিক সংগঠন না, বা স্বাস্থ্য বিমাও না। তাহলে কি এটা? এটা একটা ছাত্র স্বাস্থ্য আন্দোলন।
1: তাহলে কি এটা কোনো সরকারি ছত্রছায়ার মধ্যে নেই?
2: না, এটা কোনো সরকারি ছত্রছায়ায় নেই। সরকার থেকে আমরা মাঝে মাঝে অনুদান পেয়ে থাকি। এর শুরু হয়েছিল 1952 সালে। কয়েকজন স্বাধীনতা সংগ্রামী চিকিৎসক এবং ছাত্রছাত্রীদের হাত ধরে এই স্টুডেন্ট হেলথ হোম শুরু হয়েছিল, যে পতাকা আজ পর্যন্ত বয়ে বেড়াচ্ছে অজস্র চিকিৎসক, শিক্ষক শিক্ষিকা, সমাজকর্মী, ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
1: মানে আপনার কি মনে হয় যে মজদুর মণ্ডলী অনুষ্ঠানে স্টুডেন্ট হেলথ হোমের এই প্রসঙ্গটাকে উত্থাপন করাটা কতটা প্রাসঙ্গিক হবে?
2: খুব প্রাসঙ্গিক প্রশ্ন, কারণ মজদুর ভাই বোনেদের ছেলেমেয়েরা অধিকাংশই পড়ে হচ্ছে সরকারি বিদ্যালয়গুলিতে, সরকারি বিদ্যালয় বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সার স্কুল, কলেজ, পলিটেকনিক, ITI, ইউনিভার্সিটি, এখানেই সাধারণত ছেলেপেলেদের পড়ানো হয়। এবং তাদেরকে একদিন হসপিটালে, তাদের ছেলেমেয়েদেরকে চিকিৎসার প্রয়োজনে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয়, সারাটা দিন ওই মজদুর ভাই বোনেদের নষ্ট হয়ে যায়। অথচ যদি কোনো প্রাইভেট ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয়, একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়। এইটাকেই, সুযোগ সুবিধাকে আমরা স্টুডেন্ট হেলথ হোমের মাধ্যমে খুব অল্প সময়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যর বিষয়টা আমরা দেখি। শুধু স্বাস্থ্য না, যাতে রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসা করার সঙ্গে সঙ্গে যাতে রোগ না হয়, প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা, এই সচেতনতাটাও ছাত্রছাত্রীদের মধ্যে করে দেওয়ার কাজ স্টুডেন্ট হেলথ হোম করে থাকে।
1: আচ্ছা, এবার আমরা আমাদের এই পর্বের মূল প্রশ্নের দিকে এগোই, যে কোন কোন পরিষেবা ছাত্রছাত্রীরা স্টুডেন্ট হেলথ হোম থেকে পেতে পারে?
2: হ্যাঁ, ছাত্রছাত্রীরা একদিকে যেমন আরোগ্যমূলক, অন্যদিকে প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবা, এখানে রয়েছে নিয়মিত বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ এবং 5 টাকার বিনিময়ে সারাদিনের ওষুধ দেওয়ার ব্যবস্থা।
1: এখানে বলতে
2: শুধুমাত্র কলকাতায় অবস্থিত মৌলানীতে যে স্টুডেন্ট হেলথ হোমের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, হসপিটাল রয়েছে, সেখানে ছাড়া পুরো পশ্চিমবঙ্গে 32টা আঞ্চলিক ক্লিনিকের মাধ্যমে, আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলো ছাত্রছাত্রীরা পেয়ে থাকে।
1: আচ্ছা, আমি যদি প্রশ্নটাকে একটু সহজ করে দিই আপনার সামনে, ধরে নিই আমি শিলিগুড়ির বাসিন্দা, আমি আর্থিকভাবে দুর্বল, আমার সন্তান সপ্তম শ্রেণীতে পড়ে, তার কোনো একটা শারীরিক সমস্যা হয়েছে, আমি এবার কি করব?
2: একদম খুব সুন্দর প্রশ্ন। প্রথমেই দেখতে হবে শিলিগুড়ির নিকটবর্তী বা শিলিগুড়িতে কোনো রিজিনাল সেন্টার আছে কি নেই। আছে
1: কোথায়?
2: আমাদের পানিট্যাঙ্কি মোড়ে নীলনয়নী বিদ্যামন্দিরের ঠিক উল্টো দিকে স্টুডেন্ট হেলথমের রিজিনাল শাখা আছে, সেখানে নিয়মিতভাবে চিকিৎসকরা বিনা পয়সায় পরামর্শ দিয়ে থাকে, ওষুধ দিয়ে থাকে, এবং ওষুধের জন্য ন্যূনতম একটা 5 টাকা পার ডে বেসিসে নেওয়া হয়।
1: আচ্ছা,
2: সেই সঙ্গে ডাক্তারবাবু লিখে দিলেন যে কিছু কিছু টেস্ট করাতে হবে, সেই টেস্ট তারা যেখান থেকেই করাক, পুরো শিলিগুড়ির যে কোনো ডায়াগনোস্টিক সেন্টার থেকে করাক, স্টুডেন্ট হেলথমের প্যাডে লিখে নিয়ে গেলে একটা নির্দিষ্ট ছাড় সেই ছাত্রছাত্রী পেয়ে থাকবে। অধিকাংশই ডায়াগনোস্টিক সেন্টারের সাথে আমাদের একটা টাই আপ আছে যে স্টুডেন্ট হেলথমের পক্ষ থেকে কেউ গেলে তাকে যেন একটা বড় অঙ্কের ছাড় দেওয়া হয়। দেখা গেল যে ওই মজদুর ভাই বোনেদের ছেলেমেয়েরা এই টাকাটাও বহন করতে পারলো না, যে ছাড়ের পরেও যে অংশটা দিতে হচ্ছে সেটাও অনেক টাকা হয়ে গেল। একটা আবেদন করবে স্টুডেন্ট হেলথমে শিলিগুড়ি রিজিনাল সেন্টারে যে আমি এর ব্যয়ভার বহন করতে পারছি না, স্টুডেন্ট হেলথম যদি বহন করে নেয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়, তার সেই টাকা রিএম্বার্স করার ব্যবস্থা স্টুডেন্ট হেলথম করে থাকে।
1: মানে আগে আমরা খরচা করছি, পরে স্টুডেন্ট হেলথ হোম আমাকে ওটা ফেরত দিয়ে দেবে। ঠিক ঠিক ঠিক। এখানে একটা ফাঁক রয়ে যাচ্ছে যে শিলিগুড়ির বেশিরভাগ ডায়াগনোস্টিক সেন্টারের সঙ্গে টাই আপ রয়েছে, তার মানে সমস্ত ডায়াগনোস্টিক সেন্টারের সঙ্গে নেই?
2: না, সমস্ত ডায়াগনোস্টিক সেন্টারের সাথে আমাদের এখনও হয়ে ওঠেনি, তবে আশা করি আমরা কিছুদিনের মধ্যেই বা আমাদের 25টার মাধ্যমে এটা সম্ভব হয়ে থাকবে।
1: এবার আরেকটা প্রসঙ্গের দিকে আসি, যে যদি কিনা কোনো সার্জারি বা কোনো অপারেশনের দিকে যদি এগোতে হয় তখন সেক্ষেত্রে আমার কাছে কী উপায় থাকছে?
2: ঠিকই, পশ্চিমবঙ্গ জুড়ে 32টি আঞ্চলিক ক্লিনিকে চিকিৎসকদের পরামর্শ, ওষুধ, কাউন্সিলিং সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু দেখা গেল একটা গুরুতর সমস্যায় ভুগছে এবং তার এখনই অস্ত্রোপচারের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ করি, পরামর্শ দিয়ে থাকি যে কলকাতা স্থিত মৌলানীতে কেন্দ্রীয় হসপিটালে, স্টুডেন্ট হেলথমের কেন্দ্রীয় হসপিটালে গিয়ে সেই অপারেশনটা করা।

0: কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি রয়েছি স্টুডিওতে দেবশ্রী, আর আমার সাথে এই মুহূর্তে
1: আমি দেবলীনা।
0: হ্যাঁ দেবলীনা, আমাদের সঙ্গে কিন্তু একদম অনুষ্ঠানের শুরুতেই একজন শ্রোতা বন্ধু জুড়ে গিয়েছেন, একটু দেখে নি কে রয়েছেন। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি সুবল ভিটা থেকে হরিবার দার বলছি।
0: আপনি সকালেও ফোন করেছিলেন তাই না?
2: হ্যাঁ
0: একদম, স্বাগত আপনাকে।
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার। আজকে নিশ্চয়ই আপনি জানেন যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের শুভ জন্মদিন। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
2: পাচ্ছি।
0: হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আপনার অনুভূতি কিছু জানাতে চান আমাদের?
2: না আমি জানেন অত বলতে পারবো না।
0: ঠিক, তাহলে আপনি সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।
1: আজ 16 জুন বাংলা সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের আজ শুভ জন্মদিন। তার গভীর মায়াময় কণ্ঠ যুগের পর যুগ ধরে হৃদয়ের শ্রোতাদের হৃদয় জয় করে এসেছে।
0: একদম।
1: তো আজকের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কিছু গান শুনব, আর আমাদের শ্রোতা বন্ধুদের সাথেও হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে তাদের যে অনুভূতি তা আমরা ভাগ করে নেব।
0: একদম, হেমন্ত মুখোপাধ্যায় বাংলা গানের এক অনন্য যুগ।
1: একদম।
0: এই নিয়ে আপনার কি মতামত? আমাদের সঙ্গে আরও একজন শ্রোতা বন্ধু। হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন পরিতোষবাবু। আপনি তো এমনিতেই গান শুনতে খুব ভালোবাসেন, প্রতিদিন আমাদের কাছে আবদার করেন ভালো ভালো গান শোনাবেন, তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের গান আপনার কেমন লাগে?
3: ভালোই লাগে।
0: কিছু বলতে চান আজকে তাঁর শুভ জন্মদিন? নিশ্চয় নিশ্চয়ই হেমন্ত মুখোপাধ্যায়ের গান আজকের অনুষ্ঠানে থাকবে, আপনি সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের ফোন নাম্বার 9434076705। আমাদের ভারতীয় সঙ্গীত জগৎ এবং বাংলার সঙ্গীত জগতের একজন কালজয়ী কণ্ঠশিল্পী, পাশাপাশি সুরকার এবং সঙ্গীত পরিচালক, আমাদের সঙ্গে আরও একজন। নমস্কার। নমস্কার।
4: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি বলছি নর্থ ইস্ট ত্রিপুরা থেকে, অবিনাশ থেকে।
0: হ্যাঁ অবিনাশ বাবু।
4: হ্যাঁ
0: স্বাগত আপনাকে। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে প্রথম এলেন তাই তো?
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, আপনি আমাদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে কি বলতে চান?
4: হ্যাঁ, ওনার কথা তো বিশেষ করে বাংলা সিনেমা জগৎ বলুন, আধুনিক গান বলুন, বা এমনিতে ওনার তো আর অবদান আমরা বলতেই পারি না, কারণ উনি যে যেভাবে আমাদেরকে এত ভালো ভালো গানগুলো মানে ওনার কণ্ঠে দিয়ে গেছেন, সঙ্গীত উনি মানে অত্যন্ত ভালো। ওনার আধুনিক গানগুলো, যেমন একটা গান আমি শুনেছিলাম ওনার, খুবই আমার মানে অতি প্রিয়, যেটা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, সেই গানটি ওনার কণ্ঠে আমি মানে এত আমার ভালো লেগেছিল। তো আর সেই গানটা পরের দিকে শ্রীকান্ত আচার্যও গেয়েছেন। তো তো এই যে মানে এই ধরনের শিল্পীকে আমরা কোনোদিনও বলতে পারি।
0: ঠিক ঠিক ঠিক, আপনি সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ।
4: হ্যাঁ ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এখনো যারা ফোন করেননি আপনারা চট করে ফোন নাম্বারটা একটু নোট করে নিন, 9434076705 এই নম্বরে। আর আজ আমরা স্মরণ করছি মহান শিল্পীকে।
0: একদম, এবং যার কণ্ঠ যেমন ভরাট তেমন মায়াবী, তাকে অনেক অনেকাংশেই তাকে বলা যায় ঈশ্বরের কণ্ঠস্বর। আমরা প্রথম একটি গান শুনে নিই তার কণ্ঠে।
1: আমরা একটা গান শুনি।

0: আমাদের গান শুনতে শুনতে একজন শ্রোতা বন্ধু টেলিফোন লাইনে চলে এসেছেন, দেখে নি কে রয়েছেন। হ্যালো, হ্যালো, না শোনা যাচ্ছে না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, 9434076705 এই নম্বরে আমাদের সাথে আরও একজন। হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, প্রবীর বাবু বলছেন,
1: হ্যাঁ দিদি ভাই,
0: পূর্ব
1: বলছি
0: বর্ধমান।
1: যে, হ্যাঁ দিদি ভাই, আজকে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে কথা হচ্ছে। তো দিদি ভাই, আমরা ভগবান পেয়েছিলাম, ভগবানের কণ্ঠে ওনার গান শুনেছি। তো না, উনি একজন ভগবান তুল্য লোক। তো
0: আপনার
1: আমরা,
0: সঙ্গে মানে আপনি কি ওনার অনুষ্ঠান সরাসরি দেখতে পেরেছেন কখনো?
1: হ্যাঁ দিদি ভাই, আমরা দুর্গাপুর আইটিআই তে পড়তাম, তখন দিদি ভাই ওই হেমন্ত মুখোপাধ্যায় আর শক্তি ঠাকুর আমাদের নবীন বরণে এসেছিলেন, এবং উনি গান করেছিলেন ঝড় উঠেছে বাউল বাতাস। সত্যি করেই ঝড় তুলে দিয়েছিলেন দিদি ভাই, এবং সেদিনটা এত ঝড় যে
0: আচ্ছা,
1: প্রোগ্রামটা, হ্যাঁ মানে হচ্ছে আমাদের রিক্রেশন হলে হচ্ছিল।
0: হুম
1: তো
0: হুম হুম
1: সেই হলে আর কি, আমরা হলের বাইরে দেখছি যে এত ঝড়। তো উনার সত্যি করে এই যে ঝড় উঠেছে বাউল বাতাস, সত্যি করেই মনে রাখার মতন দিদি ভাই।
0: আপনার স্মৃতি।
1: এবং হ্যাঁ, এবং শক্তি ঠাকুর এসেছিলেন ওনার সাথে, আর সন্ধ্যা মুখোপাধ্যায়, তিনজন এসেছিলেন
0: বাহ,
1: শিল্পী।
0: হুম হুম
1: তো আমরা, আমার এই আর কি, মানে 60 বছর বয়সে ওনার সাথে ওইটুকু দেখা, মানে
0: ওই
1: আমার
0: স্মৃতিটা
1: কাছে,
0: আপনার আজীবন মনে রয়ে যাবে।
1: হ্যাঁ স্মৃতিটা স্মৃতিটা আছে দিদি ভাই,
0: ঠিক, তো
1: এবং
0: আপনার
1: সেই স্মৃতি, হুম
0: প্রবীরবাবু বলছি, আপনার জীবনের কোনো বিশেষ মুহূর্তে তার গান কি
1: হ্যাঁ
0: কখনো সঙ্গী হয়েছে?
1: হ্যাঁ গান ওই তো, সেই গানটা শুনেছি আর কি, আমাদের রিক্রেশন হলে করেছিলেন দিদি ভাই, আইটিআই তে,
0: না
1: দুর্গাপুর
0: সেটা
1: আইটিআই
0: বলছি,
1: তে।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: বলছি যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা কিছু গানকে স্মরণ করি।
1: হ্যাঁ
0: তেমনই
1: হ্যাঁ হ্যাঁ
0: হেমন্ত
1: হ্যাঁ
0: মুখোপাধ্যায়ের কোনো গান আপনার বিশেষ
1: হ্যাঁ
0: মুহূর্তে সাথী
1: হ্যাঁ
0: হয়েছে?
1: হ্যাঁ দিদি ভাই, একটা গান আমার জীবনের সাথী হয়েছে, ওই যে যখন সাইকেল চালাই, রানার রানার ছুটেছে আলোয়
0: বাহ,
1: ঘন্টা বাজছে, এই গানটা দিদি ভাই আমার জীবনের আর কি, সত্যি রানার যে চিঠি বয়ে নিয়ে আসতো ওনার গানের মধ্যে, হ্যাঁ শৈলেন সলিল চৌধুরীর এই যে গানখানা, সত্যি করে মনে গাঁথার মতন গান, এইটা আমার হৃদয়ে,
0: এইটাই
1: মানে
0: জানতে
1: ওনার
0: চাইছিলাম
1: গানটা।
0: আপনার
1: ঠিক
0: কাছে,
1: ঠিক ঠিক,
0: একদম খুব ভালো
1: খুব ভালো
0: থাকবেন,
1: লাগলো,
0: একদম
1: ভালো
0: ধন্যবাদ।
1: থাকবেন দিদি ভাই,
0: হ্যাঁ
1: সুস্থ থাকবেন।
0: একদম দেবলি না, দেখো সেই অর্থে কিন্তু তার কোনো মানে হেমন্ত মুখোপাধ্যায়ের কোনো প্রাতিষ্ঠানিক সাঙ্গীতিক যে মানে প্রথাগত শিক্ষা হুম হুম সেভাবে কিন্তু তিনি লাভ হুম হুম
1: করেননি,
0: হুম
1: কিন্তু তারপরেও নিজের মেধায় বা এই যে সাধনার মধ্যে দিয়ে তিনি কিভাবে সেরা হয়েছেন।
0: সেটাই, সঙ্গীত জগতে তিনি ভগবান।
1: একদম,
0: আমাদের সঙ্গে আরও একজন, নমস্কার নমস্কার,
1: নমস্কার,
0: কে রয়েছেন? হ্যাঁ বলুন।
1: না সংযোগটা কে বিচ্ছিন্ন হয়ে
0: আচ্ছা
1: গেছে,
0: আচ্ছা,
1: আমাদের সঙ্গে আবারও আছেন কেউ। হ্যালো,
2: হ্যালো, নমস্কার দিদি ভাই, শুভ সকাল।
1: শুভ
2: শুভ
0: সকাল,
2: সকাল, হ্যাঁ আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা
0: অম্বিকা দেবী।
2: মণ্ডল।
0: অম্বিকা দেবী,
2: হ্যাঁ
0: নিশ্চয়ই আপনার মানে আপনার জীবনেও হেমন্ত মুখোপাধ্যায়কে ঘিরে অনেক স্মৃতি আছে, তার গানের স্মৃতি।
2: স্মৃতি, গানের স্মৃতি, দেখুন ওনাকে তো চোখে দেখিনি, বা উনি যখন চলে গিয়েছেন বা উনি যখন গান গেয়েছেন তখন আমাদের জন্মই হয়নি, অতএব মানে সে সৌভাগ্য হয়নি
0: হুম হুম
2: কোনোদিন চোখে দেখার। কিন্তু তবুও ওল্ড ইজ গোল্ড, দেখুন একটা কথাতেই আছে,
0: হুম
2: এখনো পর্যন্ত ওনার গান শুনলে পরে থমকে দাঁড়াতে ইচ্ছা করে প্রত্যেকটা গান, আধুনিক কি রবীন্দ্রসঙ্গীত কি নজরুল গীতি, হিন্দি গান সমস্ত তাই, আর বিশেষ করে উত্তম কুমারের সঙ্গে
0: হুম
2: হেমন্ত মুখোপাধ্যায় যেন এক, মানে দুই
0: ওতপ্রোত
2: অঙ্গে
0: ভাবে
2: এক,
0: জড়িয়ে রয়েছে।
2: ওতপ্রোত ভাবে। আর ছোটবেলায় যখন উনি গান গাইতেন, হেমন্ত মুখোপাধ্যায়ের গানগুলো উত্তম
0: মানে
2: কুমারের
0: মনে
2: মুখে
0: হচ্ছে যেন
2: যখন
0: উত্তম কুমারই গাইছেন। হ্যাঁ
2: গাইছেন, একদম তখন মনে করতাম উনি গাইছেন। তারপর বাবা মা ওনারা বলতেন যে না, এটা হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন। আর বিশেষ করে আমি খুবই ভক্ত একজন হেমন্ত মুখোপাধ্যায়ের। আজকের দিনে ওনার চরণে রইল আমার সশ্রদ্ধ প্রণাম। যদি থাকে তাহলে দুরন্ত ঘুরিনির এই লেগেছে পাক এই দুনিয়া ঘোরে বন বন, এই গানটি যদি থাকে তাহলে একটু
0: নিশ্চয়ই আপনি সঙ্গে থাকুন,
3: সঙ্গে থাকুন, আমরা চেষ্টা
0: চেষ্টা করছি। একদম একদম,
3: সময় বদলায় কিন্তু কিছু কণ্ঠ কখনো কিন্তু পুরনো হয় না।
0: একদম,
3: হেমন্ত মুখোপাধ্যায়ের গান সেই বিরল সম্পদ।
0: এবং তুমি ভেবে দেখো, যখন তিনি গানের চর্চা করতেন তার কাছে একটি হারমোনিয়াম পর্যন্ত ছিল না, এবং তার বাবা ভীষণভাবেই চাইতেন, মানে গানের বিরোধী ছিলেন, এবং তিনি মানে যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করেছিলেন, বাবা চাইতেন ছেলে ইঞ্জিনিয়ারই হবে। তো আমরা একটা গান শুনে নিই, আমাদের সাথে বহু শ্রোতাবন্ধু আজকে যুক্ত হচ্ছেন, আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের আরেকটি গানে চলে যাই।

0: দেবলী না আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু। নমস্কার।
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার,
2: কে বলছেন?
0: বিশ্বজিৎ বাবু। বিশ্বজিৎ বাবু, বলুন।
2: আজ আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের আজ শুভ জন্মদিন, সেই নিয়ে আমরা আজ কথা বলছি।
0: আপনার অনুভূতির কথা একটু বলুন তাকে ঘিরে।
1: হ্যাঁ দিদিভাই, দেখুন, হেমন্ত মুখোপাধ্যায় এমনই একজন, মানে আমাদের ওনার তুলনামূলকভাবে বর্তমান হবে, কারণ এই কারণেই ওনার সম্বন্ধে তো অল্প কথাই বলে শেষ হবে না। যদি করতে থাকি আমরা তা সারাদিনই মনে হয় কেটে যাবে। উনি একটা এমনই শিল্পী যেটা আপনাদের কাছে আমরা যা বলবো আপনার

0: ঠিক, আসলে এটা ভাষায় ব্যক্ত হয় না যে কতখানি ওনাকে নিয়ে বলবার মতো অনুভূতি আমাদের রয়েছে।
1: সেটাই,
0: অনেক ধন্যবাদ। হ্যাঁ বলুন।
2: যেমন ধরুন ওনার কতদিন পরে একটু বসে, হ্যাঁ এই যে গান, তারপর আপনার কিছু কিছু এরকম ধরনের গান, তা সেই গানগুলো আমাদের দুর্গাপুজো থেকে আরম্ভ কোন ওকেশনে ওই গানগুলো বাজারে যেন,
0: মানে এই গানগুলো চির নূতন।
2: হ্যাঁ আমরা গানের মাধ্যমে বুঝতে পারি, হ্যাঁ
0: ঠিক,
2: লুকিয়ে আছে আর কি।
0: একদম একদম, অনেক ধন্যবাদ আপনাকে বিশ্বজিৎ বাবু। হ্যাঁ দেবলীন, আমরা কিন্তু রয়েছি কিছু কথায় কিছু গানে, এবং আজ আমরা কথা বলছি হেমন্ত মুখোপাধ্যায় বাংলা গানের এক অনন্য যুগ।
1: হ্যাঁ, আর ঘড়ির কাঁটাও কিন্তু
0: সমানে এগিয়ে চলেছে,
1: এগিয়ে চলেছে। আর এখনো যারা ফোন করেননি,
0: ফোন কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে আরো একজন করে ফেলেছেন, মানে প্রচুর আমরা আজকে ফোন পাচ্ছি। আসলে আমরা যাকে নিয়ে কথা বলছি মানুষটি হেমন্ত মুখোপাধ্যায়। হ্যালো,
3: হ্যালো, বাবা আছে বলছি, বৈদ্য দাস। আয় শুকু আয়, এই গানটা চালায় দেন, আমার তো ভালা গান।
0: আচ্ছা, উনি একটা গানের অনুরোধ রাখলেন, যদি আমাদের সময় মানে সম্ভব হয় তাহলে আমরা নিশ্চয়ই শোনাবো, কিন্তু তার আগে আমাদের অম্বিকা দেবী একটি গানের অনুরোধ রেখেছিলেন আমাদের সঙ্গে। আরও একজন শ্রোতা বন্ধু ফোনটা নিয়ে আমরা সেই গানে চলে যাচ্ছি। হ্যালো,
4: হ্যাঁ আমি বেলাকাবাদ থেকে বলছি।
0: আপনার নাম?
4: মুখোপাধ্যায়ের আজকে সম্বন্ধে কিছু বলার তো?
0: হ্যাঁ, আপনার নামটা বলবেন।
4: আমার নাম নবকুমার রায়।
0: নবকুমার বাবু বলুন।
4: হেমন্ত মুখোপাধ্যায়ের যে আমার খুব প্রিয় শিল্পী, তবে ওর উনার যে গানগুলো আগে করতো পুরোনো গানগুলো খুব ভালো লাগতো। তবে একটা গানের কথা বলছি, ওই যে ওই গানটা বোধহয় উনারে নাকি, ওই যে আষাঢ় শ্রাবণ ঝড়ে এত ঝিরি ঝিরি,
0: এটা ওনার কণ্ঠে না? আপনি সঙ্গে থাকুন, আমরা আজকে সব কটা গানই তার রেখেছি আর কি, হেমন্ত মুখোপাধ্যায়ের গানেই আজকে আমাদের অনুষ্ঠান সাজানো। আপনি শুনতে থাকুন, আরও একটি বিখ্যাত গান আমরা শোনাচ্ছি এই মুহূর্তে। ধন্যবাদ। তাহলে দেবলি না, চলো আমরা শোনাই
1: অম্বিকা দেবীর ওই রিকোয়েস্টেড যে গান,
0: চলো।

0: গেলে কপাল মন্দ আজ কাল চিং ভাব।
1: আমাদের সঙ্গে আরো একজন শ্রোতা বন্ধু না সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, দেবলীনা আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে, আরো একজন, হ্যাঁ আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
3: নমস্কার, কে বলছেন?
1: প্রফুল্ল বাবু বলছেন।
2: হ্যাঁ প্রফুল্ল বাবু,
1: একদম।
2: আজকে তো একজন ওই দেবলীনা তো আজকে প্রথম ওনার সঙ্গে কথা হচ্ছে।
1: হ্যাঁ না, দেবলীনা প্রথম নয় কিন্তু মাঝখানে কিছুদিন,
2: হ্যাঁ মাঝে মাঝে আছে, কিন্তু আমার সঙ্গে কথা হয়নি। উনি তো
3: হয়েছে আপনার সাথে অনেক দিন আগে,
1: অনেক দিন আগে, মাঝখানে একটু গ্যাপ ছিল আর কি। বলুন বলুন।
2: অন্য প্রোগ্রামগুলো শুনি, দেবলীনার যে আরো যুব অনুষ্ঠান কি কি অনুষ্ঠান আছে ওগুলোরতে শুনি। হ্যাঁ যাই থাক, আমার একটা কৌতূহল ছিল, মানে যখন রেডিও শুনতাম তো আমি একজনকে বলতাম যে হেমন্ত কুমার আবার হেমন্ত মুখোপাধ্যায় কি রকম। হ্যাঁ উনি আমাকে বললো যে আমি যাকে জিজ্ঞাসা করলাম, উনি একজন গায়ক ছিল তো, যে উনি পারদর্শী, মানে সব গানের পারদর্শী,
1: ঠিক ঠিক,
2: তাই ওনার নামটা হয়েছিল হেমন্ত কুমার।
1: হেমন্ত কুমার মানে হিন্দি গান যখন তিনি গাইতেন
2: বলিউডে, হেমন্ত মুখোপাধ্যায় বলতে পারবে না,
1: একটু সংক্ষিপ্ত করা হলো নামটা
2: হেমন্ত কুমার,
1: হেমন্ত কুমার। কিন্তু সেখানেও কিন্তু তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন সেই অঙ্গনে।
2: তো এটাই আজকে যেহেতু হেমন্ত বাবুর মানে জন্মদিন,
1: একদম একদম একদম,
2: উনি যে গীতিকার সুরকার লেখকার সব সব সব সব সব ধরনের, হ্যাঁ এই জন্য কি উনাকে শত প্রণাম,
1: অনেক ধন্যবাদ, একদম একদম, অনেক ধন্যবাদ।
3: আচ্ছা আপনি সাথে থাকুন আমাদের,
2: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
1: দেবলীনা আজকে কিন্তু বহু মানুষ তাদের অনুভূতির কথা জানাচ্ছেন। আসলে হেমন্ত মুখোপাধ্যায় এমনই একজন কিংবদন্তি শিল্পী, তাকে নিয়ে সবারই কিন্তু আবেগের একটা জায়গা রয়েছে।
3: সেটাই,
1: আরো একটি, আরো একজন রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো
4: হ্যালো
1: হ্যালো, নমস্কার।
4: আমি নিবেদিতা দত্ত বলছি।
1: হ্যাঁ নিবেদিতা দেবী, কোথা থেকে বলছেন আপনি?
4: আছি বাবা, মোটামুটি আছি। আচ্ছা শুনুন,
1: আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন নিবেদিতা দেবী?
4: শিলিগুড়ি।
1: শিলিগুড়ি থেকে, আচ্ছা বলুন বলুন।
4: আমি সংক্ষেপে উনার ব্যক্তিগত ব্যাপার বলছি। আমার নন্দাই বাবা ছিলেন শৈলেশ দত্তগুপ্ত, বাবু উনার কাছে গান শিখছেন, বালিগঞ্জ ওদের বাড়ি ছিল, সেই বাড়িতে আমি গেছি। আর খুব ভীষণ সৎ মানুষ, ভালো মানুষ প্রথম দিকে। আর সে শৈলেশ দত্তগুপ্ত সুরে বুধে উনি প্রথম গানও করেছিলেন সেই ইয়েতে জামাফোনে। তো আমি দেখি নাই, আমার নন্দাইয়ের বিয়ের সময় ননদের নিমন্ত্রণ হয়েছিল, কোনো কারণে উনি আসতে পারেন নাই। পরে উনি এসে একটা নীল রঙের বেনারসি দিয়ে গেছিলেন, আর আমার ননদকে খুব আশীর্বাদ করেছিলেন যে মা সুন্দর করে সংসার করো শাশুড়ির সঙ্গে। আর একটা বই উনার লেখা আছে, সেইটা আমার ওই মানে ননদের শাশুড়িকে উৎসর্গ করে দিয়ে গেল।
1: প্রণাম জানবেন, খুব ভালো থাকবেন, নমস্কার। একদম দেখো স্মৃতির মানে স্মৃতি খুঁড়তে খুঁড়তে কত মানুষের কত কথা জানতে পারলাম বিখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে ঘিরে। কিন্তু ঘড়ির কাঁটা যেটা বলছে, আমাদের অনুষ্ঠান কিন্তু
3: প্রায়
1: শেষের পথে, তাই আমরা শেষ করব তারই গান দিয়ে অবশ্যই, কারণ কথা হলো তার গান অবশ্যই শুনতেই হবে। অনুষ্ঠানের শেষ গানে আমরা চলে যাচ্ছি।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য। আজ শুনবেন দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠ। পাঠদান করবেন স্টেশন পাড়া শরণার্থী হাইস্কুলের শিক্ষক নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য। সাথে ছাত্রীরা থাকবেন ছাত্রছাত্রী ডলি বর্মন এবং রতন সাহা।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আজকে আমাদের কাছে পেয়েছি আমাদের দুজন ছাত্র ডলি ও রতনকে। তো আমরা আজকের যেটা পড়া বা ক্লাস সেটা শুরু করছি। আমরা পড়ছি ক্লাস টুয়েলভের দ্বিতীয় সেমিস্টারের একটি কবিতা, একটি সনেট। সনেট লিখেছেন কবি উইলিয়াম শেক্সপিয়ার। সনেট নাম্বার 73, দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড, আমরা এই সনেটটি ধরছি। তো তোমরা শুনতে পাচ্ছ তো সব?
1: হ্যাঁ স্যার।
2: হ্যাঁ স্যার।
0: ঠিক আছে। আচ্ছা, আমি একটু আগে কিন্তু এই সনেটটি কে লিখেছেন আমরা তার নাম কিন্তু বললাম। আচ্ছা, তোমরা বলো তো কে লিখেছেন এই সনেটটি? হু হ্যাজ রিটেন দিস সনেট?
1: উইলিয়াম শেক্সপিয়ার।
0: উইলিয়াম শেক্সপিয়ার, ভেরি গুড, উইলিয়াম শেক্সপিয়ার। এই উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন, কেন তার লেখা আমরা পড়ি? এই উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত ড্রামাটিস্ট, অর্থাৎ নাট্যকার। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্টস অফ দ্য ওয়ার্ল্ড। ফ্রম হিজ বার্থ, ইটস অলমোস্ট 400 years পাস্ট দ্যাট উই স্টিল রিমেম্বার হিম উইথ রেসপেক্ট অ্যাজ এ ড্রামাটিস্ট, অ্যাজ এ গ্রেট সনেটিয়ার। এই উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু 1500 শতক তার একজন বিখ্যাত কবি। অর্থাৎ আমরা যদি 1600 সাল থেকে আমরা যদি ধরি, তাহলে 1600 সালের প্রথম হাফে, প্রথম দিকটায় কিন্তু তার প্রচুর লেখা প্রকাশিত হয়েছে। তার সমস্ত নাটকগুলোই এবং তার সমস্ত সনেটগুলো প্রকাশিত হয়েছে। এই সনেটগুলো প্রকাশের একটি সময় রয়েছে, বেশিরভাগ সনেট লিখবার সময়টি 1590s, এই সময়টিতে এই সনেটগুলো তিনি রচনা করেছেন। তো আমরা তার কবিতার ভেতর ঢুকছি, আমরা কবিতাটা পড়ছি। দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড, হোয়েন ইয়োলো লিপস অর নান অর ফিউ ডু হ্যাং আপন দোজ বাউস হুইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড বেয়ার রুইন্ড কয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং ইন মি দাউ সিয়েস্ট দ্য টোয়েলাইট অফ সাচ ডে অ্যাস আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডাথ টেক অ্যাওয়ে ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট ইন মি দাউ সিয়েস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিস ইয়থ ডাথ লাই অ্যাস দ্য ডেথ বেট হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই দিস দাউ পার্সিভেস্ট হুইচ মেক্স দাই লাভ মোর স্ট্রং টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাউ মাস্ট লিভ ইয়ার লং। তো এই যে সনেটটি আমরা পড়ছি, এই সনেটটির মধ্যে কিন্তু কবির তার জীবনের অন্তিমের কথা ভাবছেন। তিনি তো পৃথিবীর প্রত্যেকটি মানুষ, তারা পৃথিবীতে আসেন এবং একদিন তাকে চলে যেতে হয়। একদিন একটি মানুষ বয়সে বয়সে বিবর্ণ হন, আ ম্যান বিকামস ভেরি মাচ পেল সাফারিং ফ্রম ডিফারেন্ট ইলনেস। এইভাবে একজন মানুষ এই পৃথিবীতে আসেন এবং শেষ পর্যন্ত নানা রোগের দ্বারা আক্রান্ত হন, অথবা বয়স বা সময়ে

0: সম্পূর্ণ আঁকড়ে ধরে। ইট ইজ টাইম দ্যাট অ্যাট্যাক্স এভরিবডি, সো ইট ইজ দ্য ডিস্ট্রয়িং পাওয়ার অফ টাইম দ্যাট ডিস্ট্রয়েস এভরিথিং, এভরি ন্যাচারাল অবজেক্ট, অ্যান্ড অ্যাজ হিউম্যান বিং ইজ আ ন্যাচারাল অবজেক্ট, আর হিউম্যান বিং ইজ অলসো আন্ডার দ্য অ্যাট্যাক্স অফ টাইম। এইটি এই কবিতার মধ্যে রয়েছে, যেটি শেক্সপিয়ারের কবিতার একটা অন্যতম বিষয়বস্তু। বুঝেছো তোমরা ব্যাপারটা? তো আমরা কবিতাটা এখন একটু ধরে ধরে একটু করছি। তো কবিতাটা কি বলছে? দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেস্ট ইন মি বিহোল্ড, তার বন্ধুকে বলছে। দাউ এই শব্দটি হচ্ছে মানে তুমি, দাউ মানে তুমি, কিন্তু এই দাউ শব্দটা এখন আর আমরা তুমি অর্থে ব্যবহার করি না। এটা একটা বিবলিক্যাল ওয়ার্ড, অর্থাৎ ওই যে বাইবেল, ওই বাইবেলের মধ্যে এই শব্দটি কিন্তু প্রচুর ব্যবহৃত হয়েছে। দাউ মানে তুমি, এখন ব্যবহার হয় না। তো বলছে যে দাউ মানে তুমি, এই তুমিটা কে? এই তুমিটা হচ্ছে কবির বন্ধু। কবির কোন বন্ধু? কবির এরকম প্যাট্রন অথবা তার পৃষ্ঠপোষক দুজন আর্ল বা জমিদার ছিলেন। এদের মধ্যে একজন হচ্ছে আর্ল অফ সাউদাম্পটন, আর একজন হচ্ছে আর্ল অফ পেম্ব্রোক। তো আর্ল অফ সাউদাম্পটন, তাকে কিন্তু বন্ধু হিসাবে তিনি বড় অঙ্ক সনেটের মধ্যে নিয়েছেন। অনেকগুলো সনেটের মধ্যেই আর্ল অফ সাউদাম্পটন রয়েছে। এর নাম হচ্ছে হেনরি রিজলি। আরেকজন হচ্ছে আর্ল অফ পেম্ব্রোক, ইনি একজন আর্ল বা জমিদার পেম্ব্রোকের ইংল্যান্ডে। এর নাম হচ্ছে উইলিয়াম হারবার্ট। এই দুইজনকে তিনি বিভিন্ন সনেটের মধ্যে তার ফ্রেন্ড হিসাবে রেখেছেন, এবং এরা তাকে পৃষ্ঠপোষকতা করেছে, তার কবিতা শুনেছে, তার নাটক এদের ওখানে উপস্থাপিত হয়েছে, এদের কাছ থেকে তিনি নানা অনুগ্রহ কিন্তু লাভ করেছেন। এই ফ্রেন্ডদের উদ্দেশ্য করেও তার বেশ কিছু সনেট রয়েছে। তো আমরা এই ফ্রেন্ডকেই তিনি বলছেন, দ্যাট টাইম অফ ইয়ার দাউ, দ্যাট ইজ ইউ মাই ফ্রেন্ড, মেস্ট ইন মি বিহোল্ড, তুমি আমার মধ্যে দেখছো কি? দেখছো এই সময়টা বছরের, বছরের এই সময়টা কোন সময়? এটা সত্যি সত্যি উইন্টার। কিন্তু তোমরা একটু লক্ষ্য করে দেখো, তোমাদের বইয়ের মধ্যে রয়েছে যেই সনেটটির যে একটু আলোচনা সামনে রয়েছে, তার মধ্যে রয়েছে সময়টি অটাম, কিন্তু এটি অটাম বা শরৎ নয়। কোনো কারণে সিলেবাসের বইয়ে এই জিনিসটি অটাম হিসাবে এসেছে, কিন্তু এটি অটামের পরে, কারণ এখানে কোল্ড সিজনের কথা বলা হচ্ছে। তো বলছে, তুমি আমার ভেতরে, আমার মধ্যে এখন এই কোল্ড সিজনটা দেখতে পাচ্ছ, অর্থাৎ একটা কোল্ড সিজনে যেরকম গাছের মধ্যে পাতা থাকে না, এক দুটো পাতা গাছে ঝুলতে থাকে, পাখির ডাকও যেমন কমে যায়, ঠিক একই রকম আমার অবস্থা। তো তুমি আমাকে এখন ঔজ্জ্বল্যহীন দেখছ, এইটি বলছে। হোয়েন ইউলো লিপস অর নান অর ফিউ ডু হ্যাং আপন দোস বাউস, যখন হলুদ পাতা এবং কোনো কোনো গাছে কোনো পাতাই না, অথবা কোনো কোনো গাছে এক দুটো পাতা গাছের শাখার মধ্যে লেগে রয়েছে, শুধু লেগে রয়েছে এমন নয়, হুইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড, এবং এই পাতাগুলো এখন কাঁপছে, আর কদিন পরে এই পাতাগুলো বিদায় নেবে ঠান্ডার কারণে, ঠান্ডা বাতাসের আঘাতে। তো তুমি আমাকে এখন দেখছো যে আমি, আমাকে একটা জরা ধরেছে, যেমন করে প্রকৃতিতে বছরের প্রথমে বসন্ত আসে, বসন্তের পরে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এই শরৎ পার হয়ে এসে প্রকৃতিও যেন শীতের মধ্যে একটু শেষের দিকে এসে উপস্থিত হয়, একটি বর্ষ এইভাবে শীতে এসে শেষ হয়, ঠিক এরকমভাবে মানুষের জীবনও কিন্তু শীতে এসে শেষ হয়ে যায়। তো এইটির কথাই কিন্তু এখানে বলেছে। তার সাথে বলা হয়েছে, বেয়ার রুইন্ড কয়ার্স হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং, ইন মি দাউ সিয়েস্ট দ্য টয়লাইট অফ সাজ ডে অ্যাজ আফটার সানসেট ফেডেত ইন দ্য ওয়েস্ট। এখানে কি বলছে? এখানে বলছে যে বেয়ার রুইন্ড কয়ার্স, কয়ার্স মানে হচ্ছে চার্চের সঙ্গীত, এই চার্চ সঙ্গীত যেটি, সেটিকে আমরা বলছি কয়ার্স। যে জায়গায় এই চার্চের গান করা হয়, চার্চের একটা নির্দিষ্ট জায়গা যেখানে যীশু খ্রিস্টের বেদি থাকে, তার সামনে তারা কী করে বা তার পেছনে তারা কী করে, সেই জায়গাটায় খ্রিস্টানরা কিন্তু কয়ার্স করেন, অর্থাৎ সেখানে তারা চার্চ সঙ্গীত গান। তো আমাকে এখন দেখে তোমার মনে হচ্ছে যে আমি যেন চাঁদ সঙ্গীতের সেই জায়গা যেখানে কিছুদিন আগেও সুন্দর গান গেয়েছিল যারা কয়ার গান, কয়ার সঙ্গীতকাররা। এখানে সেইটিকে তিনি একটা সুন্দর অ্যানালজি অথবা একটি তুলনার মাধ্যমে এনেছেন। হোয়ার লেট মানে অপলেট, দ্য সুইট বার্ড স্যাং, যেখানে সুইট বার্ডসরা কিছুদিন আগেও গান করেছে, বুঝতে পেরেছ?
1: হ্যাঁ স্যার,
2: হ্যাঁ স্যার।
0: ইন মি দাউ সিয়েস্ট দ্য টোয়েলাইট অফ সাচ ডে, এরকমই একটি শীতের বিষণ্ন দিন তার গোধূলিকে তুমি আমার মধ্যে এখন দেখতে পাচ্ছ। টোয়েলাইট, টোয়েলাইট মানে গোধূলি, গোধূলিকে তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ আমার দিন ফুরিয়ে আসছে। সেই জন্য আমার আগে যে ঔজ্জ্বল্য ছিল, আমার কাব্যজীবনের আগে যে ঔজ্জ্বল্য ছিল, সেইভাবে তুমি আমাকে এখন আর দেখতে পাচ্ছ না। ইউ ক্যানট ডিসকভার মি অ্যাজ সো মাচ ভাইব্র্যান্ট অ্যাজ অফ মাই স্প্রিং, অফ মাই সামার। ইউ আর জাস্ট সিইং মি অ্যাজ আ পার্সন দ্যাট ইজ লাইং ইন হিজ উইন্টার, অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট। যেমন গোধূলি ক্রমাগত কী হয়, গোধূলি থেকে সন্ধ্যা চলে আসে। গোধূলি মানে হচ্ছে সেই সময়টা যখন সূর্যের আলোটি লাল হয়ে পড়ে, এবং গোধূলি, গো মানে হচ্ছে গরু, তার পায়ের থেকে ওঠা যে ধুলি, সেই ধুলিগুলোর মধ্যে সন্ধ্যার আগে বিকেলের লাল সূর্যের আলো পড়ে সারা আকাশ লাল হয়ে ওঠে, এই সময়টিকে বলে গোধূলি। এরপরে কিন্তু সন্ধ্যা আসবে, সন্ধ্যার পরে কিন্তু গভীর রাত আসবে। এখানে রাতকে কিন্তু বলা হয়েছে ডেথের সমকক্ষ, মৃত্যুর সমকক্ষ। হ্যাঁ, আমরা রাত, হ্যাঁ আমরা বলি সাধারণভাবে মৃত্যু নেমে এসছে, যেন রাত নেমে এসছে, তাই না? তাহলে রাত এখানে কিসের প্রতীক হলো?
1: মৃত্যু,
0: মৃত্যুর প্রতীক। ভেরি গুড, মৃত্যুর প্রতীক হলো, তো সেইটি এখানে কিন্তু বলা হয়েছে। অ্যাজ আফটার সানসেট ফেডেড ইন দ্য ওয়েস্ট, হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডাথ টেক অ্যাওয়ে, ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, হুইচ বাই অ্যান্ড বাই ব্ল্যাক নাইট ডাথ টেক অ্যাওয়ে। এই যে গোধূলি তোমরা আমার মধ্যে দেখছো, দিনের শেষটা দেখছো, এই দিনের শেষ গোধূলি একসময় তাকে গ্রাস করে নেবে কালো রাত্রি, ব্ল্যাক নাইট, কালো রাত। এই কালো রাত কিছু না, আমাদের জীবনকে যে কালো রাত শেষ পর্যন্ত গ্রাস করে তা হচ্ছে মৃত্যু। তো তা আমাকে একদিন মৃত্যুর ঘরে নিয়ে যাবে। দ্যাট উইল টেক মি টু দ্যাট ল্যান্ড অফ ডেথ হুইচ ইজ টোটালি ডার্ক, ডেথ সেকেন্ড সেলফ। এই রাত্রিকে বলা হয়েছে ডেথের সেকেন্ড সেলফ, দ্যাট সিলস আপ অল ইন রেস্ট, যা সবাইকে একটা রেস্টের মধ্যে নিয়ে যায়, যেটা সবাইকে একটা রেস্ট তার মধ্যে নিয়ে যায়, বুঝেছ?
1: হ্যাঁ।
0: ইন মি দাউ সিয়েস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, তুমি আমার মধ্যে এখনো সেই আগুনের আভা দেখতে পাচ্ছ। গ্লোয়িং এখানে আভা। ইন মি দাউ সিয়েস্ট, তুমি দেখতে পাচ্ছ। একটি জিনিস তোমরা লক্ষ্য করেছো, বিভিন্ন জায়গায় ইএসটি যুক্ত শব্দ, সিএসট, আরও আমরা বহু জায়গায় এরকম আমরা পাচ্ছি, হ্যাঁ, যে ইএসটি যোগ করা শব্দ এই কবিতার মধ্যেই রয়েছে। তো এই সিএসট, সিএর সাথে ইএসটি যোগ করা যেটা হয়েছে, সেটি দাউয়ের সাথে ইএসটি যোগ করা শব্দ ব্যবহার করা হয়, ঠিক আছে, ভার্বের সাথে ইএসটি যোগ করা, এটা নিয়ম। ইন মি দাউ সিএসট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, তুমি আমার মধ্যে আগুনের সেই আভাটা এখন দেখতে পাচ্ছ। এই আগুন একদিন আমার ছিল, এখন আগুন যেন নিভে নিভে আসছে। দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিস ইয়ুথ ডাথ লাই, একসময় এই আগুন আমার ভেতরে, আমার প্রতিভার আগুন দীপ্তভাবে জ্বলেছিল, এখন কিন্তু এই আগুন ক্রমাগত নিভে যাচ্ছে। তোমরা দেখবে কোথাও একটা বড় লগের মধ্যে আগুন জ্বালালে, সেই আগুনটা জ্বলে, জ্বলবার পরে সে একসময় তার সমস্ত কিছুকেই কনজিউমড বা খেয়ে ফেলে, আগুন সেই কাঠের লগটার গুঁড়িগুলোর সব কিছু খেয়ে ফেলে। খেয়ে ফেলবার পরেও কিন্তু তার যে ছাইটা হয়, এই ছাইয়ের ভেতরেও একটু একটু আগুন যেন উচকে উচকে ওঠে। তো কবির, কবি বলছেন যে আমার মধ্যে তুমি এই যে শীতের এই অবস্থাটা দেখতে পাচ্ছ, আমার মধ্যে তুমি এই যে শীতকে দেখতে পাচ্ছ, জীবনের এই শেষ সময়কে দেখতে পাচ্ছ, এটা কবির ধারণা। কবি কিন্তু তারও অনেক দিন পরে মারা গেছেন, 1626 গিয়ে মারা গেছেন, কিন্তু সেই সময়ে তার এরকমটা মনে হয়েছিল। তো বলছে যে আমার ভেতরে এখন আর সেই যৌবনের

0: তেজ নেই, যৌবনের সেই যে আগুন সে অনেকটা নিভে গেছে, কিন্তু এখনও দিক দিক করে ভেতরে জ্বলছে সেই আগুন, সেই আগুন ছাইকে নিয়েই জ্বলছে। অ্যাজ দ্য ডেথ বেড হোয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, এই আগুন কিন্তু তার নিজের ডেথ বেথের মধ্যে সেও কিন্তু বিলীন হবে, এই সৃষ্টির সমস্ত কিছুই কিন্তু ডেথ বেথে বেড়ে গিয়ে বিলীন হয়, মৃত্যু শয্যায় গিয়ে সে পতিত হয় এবং মারা যায়। আগুনও তাই, তার জীবনে যে আগুন জ্বলেছিল এই আগুনও এক সময় সমাপ্ত হয়ে যাবে। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, এই আগুন যা দ্বারা এক সময় আদৃত হয়েছে সেই জিনিস দিয়েই আগুন মৃত হবে, শেষ হয়ে যাবে। এক সময় ও একটা লগের মধ্যে ধরেছে, একটা গাছের গুড়ির মধ্যে ধরেছে, ডালপালার মধ্যে ধরেছে, সেই আগুন কি হচ্ছে ধিকি ধিকি করে জ্বলতে জ্বলতে জ্বলতে জ্বলতে এখন সব শেষ হয়ে গেছে। এখন যে এই আগুনটাকে ধরে রেখেছিল এই কাঠের গুঁড়ি সবটা পুড়ে যাওয়াতে ওই কাঠের গুঁড়িই ওকে যেন এখন আস্তে আস্তে সমাপনের দিকে নিয়ে যাবে, এইটি বলছে। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, যার দ্বারা ও একসময় আদৃত হয়েছে তাকে নিয়েই সে, তাকে শুদ্ধ সে এখন চলে যাবে, এইটুক পর্যন্ত তিনি বললেন। সমস্ত এই জায়গা জুড়ে রয়েছে হচ্ছে একটা হতাশার ছবি, এই হতাশাটা তার মধ্যে রয়েছে, আ কাইন্ড অফ ডেসপন্ডেন্সি, আ কাইন্ড অফ ডেসপায়ার অফ দ্য পোয়েট, বিকজ হি থিঙ্কস অফ ডেথ, বিকজ হি থিঙ্কস অফ হিস টাইম অফ গোয়িং টু আদার ওয়ার্ল্ড। দিস দ্য পার্সিভেস্ট হুইচ মেক্স দ্য লাভ মোর স্ট্রং, টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাউ মাস্ট লিভ ইয়ার লং, দিস দাউ পার্সিভেস্ট, এই যে তুমি এখন আমার সামনে বসে অনুভব করছো যে আমি পৃথিবীতে আর বেশি দিন নেই, আমি পৃথিবী থেকে চলে যাব, যত তুমি এটা অনুভব করছো তত তুমি আমাকে অধিক ভালোবাসছো। আমরা এই ঘটনাটা সচরাচর পৃথিবীতে দেখি, বাড়ির কেউ খুব অসুস্থ হলে তখন আমরা তার প্রতি সবাই মন দিই, তার প্রতি সবাই মন দিই এবং তাকে আমরা কী করি তখন যত্ন করি, অনেক বেশি যত্ন করি, তাকে আমরা ধরে রাখতে চাই পৃথিবীতে। এই যে তুমি আমার বন্ধু, তুমি আমাকে দেখছো, আমার ভেতরে একটা জরা এসে উপস্থিত হয়েছে এবং আমি পৃথিবীতে আর বেশি দিন নেই, এই অনুভব যখনই তোমার মধ্যে এসে উপস্থিত হয়েছে তুমি তখনই আমাকে অনেক অনেক বেশি করে, আগের তুলনায়ও বেশি করে তুমি ভালোবাসছো, হুইচ দাউ মাস্ট লিভ এয়ার লং। ঠিক আছে, খুব বেশি দিন, এয়ার লং মানে খুব বেশি দিন নয়, খুব বেশি দিন আর নেই, বিফোর লং, এয়ার মানে বিফোর, বিফোর লং, খুব বেশি দিন আর নয় যাকে তুমি হারাবে, অর্থাৎ আমাকে, আমি কবি, আমাকে হারাবে, তো সেজন্য তুমি আমাকে বারবার অনেক বেশি করে এখন ভালোবাসছো। তো সমস্ত কবিতাটা জুড়ে কিন্তু একটা হতাশার সুর রয়েছে, দেয়ার ইজ আ কাইন্ড অফ সেন্স অফ ডিপ্রেশন থ্রু আউট দ্য পোয়েম, দেয়ার ইজ আ কাইন্ড অফ থিঙ্কিং অ্যাবাউট ডেথ, একটি মৃত্যু চিন্তাও কিন্তু কবিতাটাকে কী করেছে, কবিতাটার মধ্যে রয়েছে। কিন্তু বাট ইন দ্য লাস্ট টু লাইন্স দ্য পোয়েট রিভাইভস হিজ মুড, কিন্তু লাস্টের দুটো লাইনে কবি কী করলেন, তার মুডটাকে তিনি রিভাইভ করলেন। রিভাইভ করে তিনি কী করলেন, রিভাইভ করে তিনি এটি বললেন যে দেখো তোমার ভালোবাসা যেটা সেটাই কিন্তু আমার জীবনের একটা মূল প্রাপ্য হয়ে দাঁড়ালো, আমি যত বিবর্ণ হচ্ছি, আমি যত মৃত্যুর কাছাকাছি যাচ্ছি, তোমার ভালোবাসা আমার জন্য তত তত বেশি বেড়ে উঠছে, এই বেড়ে ওঠার মধ্যে হচ্ছে তার হোপ। এবং এইভাবে তিনি কী করেছেন, সময়ে সময়ের যে ডিকে, টাইম ডিস্ট্রয়েস এভরিথিং অ্যান্ড লাভ রিভাইভস এভরিথিং, লাভ হচ্ছে ভালোবাসা, সে কী করে, সে রেস্টোরস করে, ভালোবাসা কী করে, সে রিভাইভ করে। এই কবিতা জুড়ে কিন্তু এই যে জিনিসটি ভালোবাসার রিভাইভিং পাওয়ার, এইটি কিন্তু এই কবিতার মধ্যে ইকো হয়েছে। তাহলে আমরা এই ব্যাপারটা বুঝলাম।
1: হ্যাঁ স্যার।
0: খুব সুন্দর। তো এখন আমরা মোটামুটি একটা জিনিস পর্যন্ত কবিতাটা বুঝলাম, কবিতাটার এবার আমি আরেকটু আলোচনা করে দিচ্ছি তোমাদের, একটু মনোজ্ঞ আলোচনা করে দিচ্ছি, সেটি হচ্ছে এই কবিতাটি কিন্তু একটি 14 লাইনের কবিতা, দিস ইজ আ 14 লাইন পোয়েম। এই 14 লাইন পোয়েমগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা, তোমরা বলতে পারবে কি বলি? 14 লাইনের কবিতা কি বলি? এগুলোকে আমরা সনেট বলি। তো শেক্সপিয়ার অনেক সনেট লিখেছেন। এই সনেটগুলো কিন্তু আগের সনেট, আগে পেত্রার্কের সনেট, ইতালিয়ান পেত্রার্ক বলে একজন, আমরা নবজাগরণের যুগে তার নাম শুনেছি, ইতালিয়ান পেত্রার্কের সময়ের সনেট থেকে কিন্তু শেক্সপিয়ারের সনেটের গঠন শৈলী আলাদা, স্ট্রাকচার একটু আলাদা, স্টানজার ডিভিশন আলাদা, এই যে ছোটো ছোটো অনুচ্ছেদ ডিভিশন সেটি আলাদা। যেমন ধরো এখানে প্রথম চারটি লাইন, এই প্রথম চারটি লাইন একটি কোয়াট্রেন, তাহলে আমরা একটি কোয়াট্রেন পাচ্ছি বিহল থেকে স্যাং পর্যন্ত, প্রথম চার লাইন, প্রথম কোয়াট্রেন, ফার্স্ট কোয়াট্রেন। তারপরের চার লাইন সেটি হচ্ছে সেকেন্ড কোয়াট্রেন, তারপরের যে চার লাইন সেটা হচ্ছে থার্ড কোয়াট্রেন, তারপরে রয়েছে দুটি কনক্লুডিং কাপলেট, কাপলেট মানে জোড়া লাইন, এক জোড়া লাইন, এইভাবে 14 লাইন। তাহলে তিনটি কোয়াট্রেন, তিন চারা 12 লাইন, আর হচ্ছে একটি কাপলেট, একটি কাপলেট মানে হচ্ছে এক জোড়া একটি লাইন। কবি শেক্সপিয়ার সমস্ত সনেটগুলোর মধ্যে, তার 154টি সনেট রয়েছে, এই 154টি সনেটের মধ্যে প্রত্যেকটা সনেটকেই তিনি এইভাবে তৈরি করেছেন। এই 154টা সনেটের মধ্যে তোমরা একটু জেনে রাখো যে তার বন্ধু হেনরি রিসলি অথবা উইলিয়াম হারবার্ট, এদেরকে তিনি 126টি সনেট তিনি তাদের রিমেম্বরেন্সে, তাদেরকে তিনি উৎসর্গ করেছেন, তাদের নাম রয়েছে তার মধ্যে, তাদের কথা রয়েছে, সম্ভবত একজন ফ্রেন্ডের কথা বলা রয়েছে, এই ফ্রেন্ডকে তিনি এই সনেটগুলো দিয়েছেন। বাকি 26টি সনেট একজন ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখা, আর দুটি সনেট তিনি লিখেছেন কিউপিডকে উদ্দেশ্য করে, এই তার 154টি সনেট। তো এই প্রত্যেকটা যে সনেট, এই প্রত্যেকটা সনেটকে তিনি তিনটি কোয়াট্রেন, প্রত্যেকটা সনেটের মধ্যে তিনটি কোয়াট্রেন এবং একটি কনক্লুডিং কাপলেট থাকছে, এই তিনটি কোয়াট্রেন অর্থাৎ চার লাইনের তিনটি স্টাঞ্জা, তার মধ্যে কবি তার কবিতার সমস্ত বিষয়টিকে তিনি বলছেন এবং কাপলেটের মধ্যে সেটাকে তিনি সামস আপ করছেন। ঠিক আছে,
1: ঠিক আছে,
0: তাহলে আমরা কিছু প্রশ্ন উত্তর তোমাদের কাছ থেকে একটু নিয়ে নিই, যে তোমরা একটু দেখো যে তোমাদের কোনো প্রশ্ন আমার কাছে আছে কি না। তো আমরা এই কবিতাটা মোটামুটি পড়লাম, পড়ে অনেকটাই শেষ করলাম, এবার একটু প্রশ্ন উত্তর নিয়ে নিচ্ছি। হ্যাঁ বলো, কারো প্রশ্ন থাকলে বলো।
2: হোয়াট ইজ ইয়ার কোয়াট্রেন স্যার?
0: ও ইয়েস, কোয়াট্রেন, কোয়াট্রেন, কোয়াট্রেন ইজ আ 4 লাইন স্টাঞ্জা, আর স্টাঞ্জা হুইচ ইজ মেড আপ অফ 4 লাইনস ইন আ পোয়েম ইজ কল্ড আ কোয়াট্রেন। শেক্সপিয়ার হ্যাজ ইউজড দিস কোয়াট্রেন ইন হিজ সনেটস। ওকে, দেন ইজ দেয়ার এনি আদার কোশ্চেন?
1: এই কবিতাটা কি সম্পূর্ণ হতাশার উপরে?
0: কবিতাটার প্রথম 12 লাইন অর্থাৎ তিনটি কোয়াট্রেন, তার মধ্যে কিন্তু আমরা কবির ডেসপন্ডেন্সি পাচ্ছি, তার হতাশাটা পাচ্ছি এই কবিতার এইটার মধ্যে। দ্য থিম অব দিস সনেট অ্যাকচুয়ালি ইজ টেন্ডার অ্যান্ড টাচিং, দ্য পোয়েট অ্যাজ অ্যান্টিসিপেটস দ্য টাইম হোয়েন হি উইল হ্যাভ ফিজিক্যাল ডিকে অ্যান্ড ডিক্লাইন লিডিং টু হিস ডেথ। ইন আ গ্লুমি অ্যান্ড পেনসিভ মুড হি অ্যান্টিসিপেটস হাউ দ্য র্যাভেজেস অফ টাইম উইল মার্ক হিম অ্যান্ড ডুম হিম ইন হিস এজ হুইচ ইজ টু কাম ইন নো টাইম। সুতরাং এই যে প্রথম 12 লাইন, তার মধ্যে তিনি বলছেন যে তার জীবন তো শেষ হয়ে যাবে, তার জীবনের মধ্যে এখন উইন্টার শুরু হয়েছে, তার আগে যে গ্লো ছিল সেই গ্লো কিন্তু চলে গেছে, এখন ধিকি ধিকি করে তার কাব্য প্রতিভা তা কিছু কিন্তু প্রবাহিত হচ্ছে। তো তিনি সেইটির কথা এই কবিতার মধ্যে কিন্তু বলছেন। কিন্তু এই যে ডেসপন্ডেন্সিটা, এই যে ডিপ্রেশনটা থ্রু আউট দ্য ফার্স্ট 3 কোয়াট্রেন্স, সেইটি কিন্তু টার্ন আপ করলো গিয়ে একটা নতুন কথায়, নতুন জায়গায় সেটা রিভাইভ করলো ইন দ্য কনক্লুডিং কাপলেট। সো হিজ ডিপ্রেসিং থট অব দ্য পোয়েট ইজ লাইটেন্ড বাই হিজ ফার্ম ফেথ ইন দ্য কনসোলেটরি অ্যান্ড রেস্টোরেটিভ।

0: power of love. It is the restorative power of love that challenges the decay of time. সময়ে যে ক্ষয়ক্ষতি আমাদের মধ্যে করে, সময় এই যে আমাদেরকে ধ্বংস করতে চায় আর ভালোবাসা তার উল্টো, তা আমাদেরকে বজায় রাখতে চায়, তা বজায় রাখতে চায়। তো এই দিকটা কিন্তু কনক্লুডিং কাপলেটের মধ্যে এলো। কনক্লুডিং কাপলেটে তিনি বললেন, এখন যত তিনি বৃদ্ধ হচ্ছেন, এখন যত তার পুরনো গ্ল্যামার চলে যাচ্ছে, হ্যাঁ, যত তিনি মৃত্যুর কাছাকাছি হচ্ছেন, যত তার বন্ধু অনুভব করছেন কবি পৃথিবীতে থাকবেন না, তত তার বন্ধু তাকে অধিক অধিক ভালোবাসছেন। এই অধিক অধিক ভালোবাসাটা, এটা একটা বিশাল প্রাপ্তি। এই জায়গায় দাঁড়িয়ে কবিতা কিন্তু টার্ন আপ করলো এবং গিভস আস হোপ দ্যাট লাভ ক্যান রিভাইভ এভরি ডিকে, এই জায়গাটার মধ্যে আসলো। দ্য পোয়েট রাইজেস অ্যাবাভ হিস মেন্টাল ডিপ্রেশন অ্যান্ড ডিসপন্ডেন্সি অ্যাজ হি রিয়েলাইজেস দ্যাট দ্য লাভ অফ হিস ফ্রেন্ড উইল গ্রো স্ট্রঙ্গার উইথ দ্য গ্র্যাজুয়াল ডিকে অফ হিস বডি। দ্য পোয়েম দাস প্রেজেন্টস অ্যালং উইথ দ্য পোয়েটস পার্সোনাল ডিসপন্ডেন্সি ইন হিস এজ হিস আর্ডেন্ট ফেইথ ইন দ্য রেস্টোরেটিভ ইফেক্ট অফ লাভ। সো ইট ইস দ্য রেস্টোরেটিভ ইফেক্ট অফ লাভ দ্যাট গিভস হোপ টু দ্য পোয়েম। আর কোনো প্রশ্ন তোমাদের?
1: হোয়াট ইমেজ ইয়ার ইউজড ইন দিস পোয়েম স্যার?
0: সেভারাল ইমেজেস ইন দিস পোয়েম আর ইউজড। ইফ ইউ সি দ্য পোয়েম ইটসেলফ, দেন ইউ ক্যান ইজিলি অ্যাচিভ দ্য ইমেজেস ইয়ার। এখানে যে প্রথম ইমেজ ব্যবহার করা হলো, হ্যাঁ, তার আগে একটু বলে নিই ইমেজ জিনিসটা কি। ইমেজ এবং ইমেজারি, ইমেজ হলো ছবি, ছোট ছোট ছবি, মেন্টাল অর রিয়াল। ইমেজেস আর পিকচার্স, দে আর মেন্টাল, দে মে বি রিয়াল। ইন দিস পোয়েম ইউ উইল হ্যাভ সো মেনি রিয়াল পিকচার্স অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল পিকচার্স। কবি এখানে বলছেন যে আমার এখন যে অবস্থাটা সেটা শীতের সময়ের অবস্থা। এটা একটা ইমেজ তৈরি করলেন তিনি, শীতের সময়ের একটা সুন্দর ইমেজ তৈরি করেছেন। দিস ইমেজ ইজ রিয়াল, নট মেন্টাল ইমেজ। ইয়েলো লিপস, শীতকালে তোমরা খুব দেখো হলুদ পাতা বিবর্ণ হয়ে যায় ঝরে যাবে বলে, কোনো কোনো গাছে কোনো পাতাই নেই, কখনো কখনো একটা শাখার উপরে 11টা পাতা ঠান্ডা বাতাসে কাঁপছে। দিস ইজ ওয়ান ইমেজ। সো দেয়ার আর সো মেনি ইমেজ, সাম আর রিয়াল। টেক্স হি কালেক্টস দিস ইমেজেস ফ্রম দ্য রিয়াল ওয়ার্ল্ড, ফ্রম নেচার। নেচার থেকে তিনি কিন্তু এই ইমেজগুলোকে তিনি কালেক্ট করেছেন। আবার দেখো কী সুন্দর ইমেজ তৈরি করেছেন, এই সময়টাকে তিনি বলেছেন, এই সময়টা কীরকম, এই শীতের সময়টাকে তিনি বলেছেন বেয়ার রুইন্ড কয়ার। আর এই শীতের সময়টাই তাই তার এখনকার জীবনের সময়ে। তো এই যে বেয়ার রুইন্ড কয়ার, এই কথাটা তিনি বললেন, অর্থাৎ তার জীবনটাকেই, তার এখনকার সময়টাকে, এখনকার জীবনটাকেই তুলনা করে ফেললেন একটা ক্যাথিড্রালে যেখানে সঙ্গীত গাওয়া হয়, সেই জায়গাটার সাথে, যেই জায়গাটাতে একসময় সুন্দর পাখিরা গান গাইত, এখন আর গাইছে না। তো এইভাবে তিনি সমস্ত কবিতা জুড়েই কিন্তু সুন্দর ইমেজ তৈরি করেছেন। তাহলে ছাত্ররা, আমরা একটা জিনিস বুঝলাম, এই কবিতাটাকে বুঝলাম, তার বিভিন্ন অংশ একটু কাটাচেরা কাটাচেরা করে আমরা পড়লাম। এবার তোমরা বাড়িতে পড়বে, দেখবে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে ধন্যবাদ থাকলো, আবার দেখা হচ্ছে।
2: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয় পাঠ। পাঠদান করলেন স্টেশনপাড়া শরণার্থী হাইস্কুলের শিক্ষক নৃপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, সাথে ছাত্রছাত্রীরা ছিলেন ডলি বর্মন এবং রতন সাহা। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711

মায়ের প্রতি সন্তানের চিরন্তন নিবেদন, ভক্তি আর আত্মসমর্পণের এক অপূর্ব প্রকাশ এই গানটিতে। হেমন্ত মুখোপাধ্যায়ের গভীর কণ্ঠে এই গান আজও শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। এবার শুনব কালজয়ী বাংলা ছবি মরুতীর্থ হিংলাজ থেকে সেই অমর গানটি।

নীল আকাশের নিচে ছবি থেকে শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। শ্রোতা বন্ধুরা শুনছেন কথাই সুরে পলাতক ছবি থেকে এবারের গানটি।

0: তো বেশ তো বেশ তো।
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ছিল গভীরতা, মাধুর্য ও এক অপূর্ব প্রশান্তি। তার গান শুনলে মনে হয় যেন জীবনের কথা খুব সহজ ভাষায় কেউ মনের কাছে এসে বলে যাচ্ছে। এই অনন্য গায়কই তাকে যুগ যুগ ধরে শ্রোতাদের হৃদয়ে অমর করে রেখেছে। গানটি ইন্দ্রাণী ছবি থেকে শুনলেন। শিল্পীর কণ্ঠে এবারের গান পলাতক ছবি থেকে।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ যেন এক অন্তহীন যাত্রার সঙ্গী। গান শেষ হয় কিন্তু সুরের রেশ থেকে যায় মনের গভীরে। গানের পথ কখনো থেমে থাকে না, এক সুর থেকে আরেক সুরে, এক ভাষা থেকে অন্য ভাষায়। অনুভূতির এই যাত্রা চলতেই থাকে। বাংলা ছায়াছবির গানের পর এবার শুনব হিন্দি ছায়াছবির সমস্ত হৃদয় স্পর্শী গান। তার আগে একটি ছোট্ট বিরতি।
1: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন

পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।

হেমন্ত কুমারের কণ্ঠে শুনলেন খামোশি ছবির এই গানটি। বাংলা গানের শ্রোতাদের হৃদয় জয় করার পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত কুমার নামে হিন্দি চলচ্চিত্রের জগতেও রেখে গেছেন এক অনন্য স্বাক্ষর।

গভীর মখমলি কণ্ঠ যেমন বাংলা গানকে সমৃদ্ধ করেছে, তেমনি হিন্দি গানের ভাণ্ডারকেও করেছে অনন্য। শুনলেন খামোশি ছবি থেকেই সেই গানটি, যা হেমন্ত কুমারের জাদু। এবারে আমাদের শ্রোতা বন্ধুদের শোনাব হাকিকত ছবির গান, শিল্পী উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে গানটি শুনলেন হা মেনে ভি প্যার কিয়া ছবি থেকে। দেখতে দেখতে শেষের পথে আজকের কথায় সুরে আজ আমরা স্মরণ করলাম বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতের এক অনন্য শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে। তার কণ্ঠের গভীরতা, সুরের মাধুর্য আর আবেগ আজও আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। শিল্পীর দেহ ক্ষয় হয় কিন্তু তার শিল্প অমর হয়ে থাকে। তাই হেমন্ত মুখোপাধ্যায় আজও বেঁচে আছেন তার অসংখ্য কালজয়ী গানে, শ্রোতাদের ভালোবাসায় এবং স্মৃতির অন্তরালে। সুরের এই পথ চলায় আমাদের সঙ্গী হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, গান আর সুরের সঙ্গেই থাকুন। আবারও আগামীকাল ঠিক বেলা ১২টায় কথায় সুরে অনুষ্ঠান নিয়ে ফিরে আসব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দেবলীনা।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের মহিলা মজলিশের অনুষ্ঠান।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিস। শ্রোতা বন্ধুরা, সদ্য আমরা পেরিয়ে এলাম বিশ্ব রক্তদাতা দিবস। প্রতি বছর 14ই জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস। প্রতি বছরই এই দিনটিকে নিয়ে আলাদা আলাদা থিম বা প্রতিপাদ্য থাকে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে মানুষের প্রাণ বাঁচানো যায়, এই বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করাই এই দিবস পালনের উদ্দেশ্য। এই দিবস পালনের আরও একটি উদ্দেশ্য হল রক্তদাতাদের নিঃস্বার্থ অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানো। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ মহিলা মজলিসের স্টুডিওতে এখন শুনবেন আলোচনা রক্তদান জীবনদান। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সম্মানীয় বিকাশ মুখার্জিকে। নমস্কার বিকাশবাবু, মহিলা মজলিসের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমে আপনার কাছে জানতে চাইব, বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে 14ই জুন দিনটিকেই কেন বাছা হয়েছে এবং এই দিবস পালনের তাৎপর্য কি?
1: 14ই জুনের তাৎপর্য বলার আগে আমাদের রক্তদানের ইতিহাসের একটু পেছনে তাকাতে হবে। মানুষ থেকে মানুষের শরীরে রক্তদান সর্বপ্রথম শুরু হয় 1818 সালে ইংল্যান্ডের এক প্রসূতিবিদ ডক্টর জেমস ব্লান্ডেলের রক্তক্ষরণে অবসন্ন এক প্রসূতির শরীরে নিজের আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে একজন মানুষের শরীর থেকে সরাসরি রক্ত সঞ্চারণ করে সেই রোগীর প্রাণ বাঁচান। কিন্তু পরে একইভাবে সরাসরি রোগীর দেহে রক্ত সঞ্চারণের প্রচেষ্টায় অনেক ক্ষেত্রে প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। এর কারণ খুঁজতে গিয়ে 1901 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের এ বি ও গ্রুপ আবিষ্কার করেন এবং বলেন রক্তের গ্রুপ মিলিয়ে রক্তের সঞ্চারণ করতে হবে। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য 1930 সালে তিনি নোবেল পুরস্কার পান। এই প্রসঙ্গে একটু বলে রাখি, রক্তের আরও একটি গ্রুপ এ বি, সেটা আবিষ্কার হয় 1902 সালে। কার্ল র্যান্ডস্টেইনার এবং তার দুই ছাত্র ডি কাস্টেলো অ্যান্ড স্টুরলি এই আবিষ্কারটি করেন। 1940 সালে কার্ল ল্যান্ডস্টেইনার ও ডক্টর আলেকজান্ডার উইনের রক্তের আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেন, যারা স্বেচ্ছায় বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান। তাদের সম্মান ও ধন্যবাদ জানানোর জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2004 সাল থেকে কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে হিসাবে পালন শুরু করে।
0: আচ্ছা, তাহলে ওনাকে সম্মান জানানোর জন্যই এই দিনটি 14ই জুনকেই বাছা হয়েছে রক্তদাতা দিবস হিসেবে, তাই তো?
1: ঠিক তাই।
0: এই দিনটি পালনের জন্য প্রতি বছর একটি থিম বা প্রতিপাদ্য রাখা হয়, এবছরের থিম কি এবং এর অর্থ কি?
1: এবছরের থিম ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি গিভ ব্লাড সেভ লাইফস, মানবতার এক ফোঁটা রক্ত দিন জীবন বাঁচান। এখানে আমরা দেখতে পাই যে রক্ত তো কোনো কলকারখানায় তৈরি হয় না। মানুষের প্রয়োজনে একজন অসুস্থ মানুষের পাশে একজন সুস্থ মানুষ তার রক্তধারা দিয়ে সেই মানুষকে বাঁচিয়ে তোলে এবং এই মূল্যহীন ত্যাগের জন্যই তাকে সম্মান জানানো।
0: একদম। কেউ যদি রক্তদান করতে চান, তার শারীরিক কি কি অবস্থা দেখা হয়, মানে তিনি রক্তদান করবার জন্য উপযুক্ত, কি কি দেখা হয়, কি কি ফ্যাক্টর সেখানে কাজ করে, অর্থাৎ কারা রক্ত দিতে পারেন?
1: সুন্দর প্রশ্ন। রক্তদাতার যোগ্যতা আমাদের দেশের যে ড্রাগ রুলে উল্লেখিত আছে সেটার জন্য প্রথম আমরা ধরুন বয়স 18 থেকে 65 বছর, এটা আগে 60 বছর ছিল। ওজন হতে হবে ন্যূনতম 45 কিলোগ্রাম। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ প্রতি 100 মিলিলিটারে অন্তত 12.5 গ্রাম। দেহের তাপমাত্রা স্বাভাবিক হতে হবে। রক্তচাপ অর্থাৎ সিস্টোলিক ও ডায়াস্টেরিক রক্তচাপ কোনোরকম ওষুধ সেবন ব্যতিরেকে স্বাভাবিক মানের হতে হবে। নাড়ির স্পন্দন স্বাভাবিক হতে হবে। দাতার শ্বাসকষ্টজনিত কোনো রোগ থাকবে না। সূঁচ ফোটানোর স্থানে কোনো চর্মরোগ থাকবে না। তাছাড়া বিভিন্ন রোগ ব্যাধির ইতিহাস তার থেকে না হয়, সেখানে সে যদি যোগ্য বিবেচিত হয় তাহলে সে রক্তদান করতে পারবেন।
0: তাহলে এইগুলো আমরা মোটামুটি তার মান্যতা যে একজন লোক সে রক্তদান করতে পারে, আর এরপরে ডাক্তারবাবুরা দেখে নেবেন যে কে রক্তদান করতে পারছেন, তাই তো?
1: ঠিক তাই।
0: মানুষকে রক্ত

0: দেবার প্রয়োজন কখন হয়?
1: মানুষকে রক্ত দেবার যখন প্রয়োজনটা, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি কি অবস্থায় একজন রোগীকে রক্ত দিতে হয়? সবচেয়ে প্রথম আমরা দেখি বড় কোনো ধরনের অপারেশন হলে, কারণ বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞান এখন উন্নত এবং মানুষের বাঁচানোর জন্য হার্ট সার্জারি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট ইত্যাদি করা হয়। বড় দুর্ঘটনায় বেশি রক্তক্ষরণ হলে তাকে রক্ত দিতে হয়। প্রসূতির রক্তক্ষরণে তাকে রক্ত দিতে হয়। কখনো কখনো নবজাতকের রক্ত রোগে, যেটাকে আমরা HDN বেবি বলি, হিমোলাইটিক ডিজিজ নিউবর্ন বেবি, তাকে রক্ত দিতে হয়। ক্যান্সার রোগের চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। রক্তাল্পতা রোগে রক্তের প্রয়োজন হয়। এমনকি অগ্নিদগ্ধ রোগীর ক্ষেত্রেও রক্তের প্লাজমা তাকে দিতে হয়। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া প্রভৃতি বংশগত রোগেও সারা জীবন ধরে তাকে রক্ত দিতে হয়।
0: বেশ, রক্তদান করলে মানুষ উপকৃত হয়। যিনি রক্তদান করেন, রক্তদাতা, তিনি যেমন উপকৃত হন, তেমনিভাবে যাকে রক্ত দেওয়া হয় তার প্রয়োজনে দেওয়া হয়। এই ব্যাপারে যদি আপনি একটু বলেন যে রক্তদানের গুরুত্ব কতখানি।
1: রক্তদানের গুরুত্ব অসীম, মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত। মানুষের প্রয়োজনে এক সুস্থ মানুষের দান করা রক্তই মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারে, আমরা সবাই জানি। একটা কথা ঠিক, আমরা এখানে কেউ জানি না আমাদের কখন কোন অবস্থায় কার রক্তের দরকার হয়। সেজন্য আমাদের সবসময় সচেষ্ট হতে হবে যে আমরা রক্তের ব্লাড ব্যাংকের যে সেলফ আছে সেটাকে আমাদের সম্পূর্ণ পূরণ করে রাখতে হবে, যাতে নাকি রক্তের অভাবে ইমার্জেন্সি সময়ে একটি প্রাণও যাতে সেখানে নষ্ট না হয় বা সেখান থেকে হারিয়ে না যায় পৃথিবীর বুক থেকে।
0: বেশ, একজন সুস্থ মানুষ বছরে কতবার রক্তদান করতে পারেন?
1: পুরুষদের ক্ষেত্রে প্রতি 3 মাস অন্তর, অর্থাৎ বছরে 4 বার। নারীদের ক্ষেত্রে, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে, একজন মহিলা বছরে 3 বার রক্তদান করতে পারেন, প্রতি 4 মাস অন্তর অন্তর।
0: আচ্ছা, আমরা জানি বা আমরা দেখি সবসময় যে পুরুষদের তুলনায় মহিলারা একটু কম রক্ত দেন বা তাদের আগ্রহ থাকলেও তারা দিতে পারেন না, সেটা কেন?
1: বর্তমান আমাদের ভারতবর্ষে আমরা যেটা দেখছি সেখানে রক্তদাতার যে আপনার বিন্যাস, সেটাতে 85% পুরুষরা রক্তদান করেন এবং মহিলাদের ক্ষেত্রে সেখানে মাত্র 15%।
0: কিন্তু হিসাবে ধরলে
1: অনেকটাই কম। এবং সেখানে আমরা যদি দেখি যে রক্তের ব্যবহারে গ্রহিতার ক্ষেত্রে মহিলাদের সবচেয়ে বেশি রক্তের প্রয়োজন হয়, সেখানে 65% মহিলারা রক্ত নেন এবং পুরুষদের ক্ষেত্রে সেটা প্রায় 35%।
0: আচ্ছা,
1: মহিলাদের রক্ত না দেওয়ার অনেকগুলো কারণের মধ্যে তাদের শারীরিক গঠন, কারণ মহিলারা পুরুষদের তুলনায় তাদের শরীরে রক্তের হিমোগ্লোবিন কম থাকে। ভারতবর্ষে প্রায় 70% মহিলারাই কিন্তু তার নির্দিষ্ট মানের চেয়ে কম। সেক্ষেত্রেও একটা সবচেয়ে বড় কথা, পারিবারিক বাধা। এবং যেমন মহিলাদের অন্যান্য কিছু ক্ষেত্র আছে যেখানে মহিলারা রক্ত দিতে ইচ্ছুক হন না, সেটার জন্য একটা পুরুষ বেষ্টিত যদি রক্তদান শিবির হয় সেখানে মহিলারা সাধারণত সেখানে গিয়ে শুয়ে রক্ত দিতে একটু অসুবিধা বোধ করেন, বা এমন কোনো স্থান আছে যেখানে ওনারা যেতে চান না, সময়টাও তাদের একটা ফ্যাক্টর। আর সবচেয়ে বড় ফ্যাক্টর একটা পারিবারিক বাধা।
0: আচ্ছা, মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে রক্তদান বেশি করলে পরে তাহলে তার শরীর দুর্বল হয়ে যাবে, বা আরও অনেক রকমের ভ্রান্ত ধারণা আছে, সেই ধারণাগুলো কী কী?
1: হ্যাঁ, অবশ্যই আমাদের, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনি কি রক্ত দিতে চান, সেই ক্ষেত্রে সে কোনো না কোনো অজুহাত দেখাবে। সবচেয়ে বড় কারণটা হলো গিয়ে তার ভয়, এই ভয়টা তার অজ্ঞতার জন্য। আমরা এবার একটু যদি একজন মানুষ শরীরে সত্যি কতটুকুন রক্ত আছে সে দান করতে পারে কি না, যদি বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে সেটা আমরা জানতে পারি, তাহলে কিন্তু রক্তদানের প্রতি যে ভীতিটা আছে সেটা দূর হবে। যেমন পুরুষদের ক্ষেত্রে তার ওজন প্রতি 76 মিলিলিটার করে রক্ত থাকে এবং মহিলাদের ক্ষেত্রে 66 মিলিলিটার, কিন্তু স্বাভাবিকভাবে তার সংবহনের জন্য প্রয়োজন হয় 50 মিলিলিটার। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে প্রতি কেজিতে 26 মিলিলিটার রক্ত উদ্বৃত্ত এবং মহিলাদের 16 মিলিলিটার উদ্বৃত্ত। চিকিৎসা বিজ্ঞান একটা পরীক্ষা করে দেখছে যে যদি কোনো সুস্থ লোক 8 মিলিলিটার তার ওজনের হিসাবে রক্ত তার শরীর থেকে ধীরে

0: দিতে বের করে নেওয়া হয়, তাহলে কিন্তু তার কোনো ধরনের ক্ষতি হয় না। যার জন্যই খুব সাধারণ অপারেশন বা কোনো সাধারণ দুর্ঘটনায় আমাদের যখন রক্তক্ষরণ হয় শরীর থেকে, সবসময় কিন্তু আমাদের রক্ত সঞ্চারণের প্রয়োজন হয় না। এবার রক্তর যদি আমরা শ্রেণী বিভাগ করি, তাহলে আমরা দেখব যে রক্তের 45% রক্ত কণিকা এবং 55% প্লাজমা অর্থাৎ জলীয় অংশ। সেই 55%কে যদি আমরা আবার ভাগ করি, তার 92% শুধু জল। অর্থাৎ পশ্চিমবঙ্গে 350 মিলিলিটার একজন রুগী রক্তদান করেন, তাহলে তার অর্ধেকের বেশি তিনি জল দান করছেন। এবং আমাদের যে রক্তের কণিকাটা আছে, সেই কণিকাটাকে যদি আমরা ভাগ করি, লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অণুচক্রিকা, সবচেয়ে বেশি দিন বাঁচে লোহিত কণিকা, 120 দিন। এই মুহূর্তে আমাদের শরীরে যে রক্ত কণিকাটা তৈরি হলো, সেটা আমি দান করি বা নাই করি, 120 দিন পর আমার শরীরে নষ্ট হয়ে যাবে। প্রথমত আমি দেখলাম যে আমার শরীরে উদ্বৃত্ত রক্ত আছে, দ্বিতীয়ত আমি দেখলাম আমি দান না করলেও সেটা আমার নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমার যে উদ্বৃত্ত রক্তের একটা অংশ কিন্তু আমি দান করে দিতে পারি, এবং এই দান করা উদ্বৃত্ত হলেও সেই দান করা রক্ত 21 দিনের মধ্যে আমার পূরণ হয়ে যাবে এবং জলীয় অংশ মাত্র 2 দিনে। অর্থাৎ এখানে কিন্তু রক্তদানের ভীতি থাকা উচিত নয়।
1: কিন্তু আপনি তো প্রথমেই বললেন যে মানুষের অজ্ঞতা, এই অজ্ঞতাটাকে দূর করবার জন্য আপনারা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কিভাবে সচেতনতা বৃদ্ধি করেন?
0: আমরা পশ্চিমবঙ্গে আমাদের মতো যারা সংগঠন আছে, বিশেষ করে আমরা যারা শিলিগুড়িতে এই ধরনের কাজ করে থাকি, আমরা স্কুল লেভেল, ইউনিভার্সিটি লেভেল এবং কলেজ লেভেলে যারা স্কুল লেভেলে রক্ত দিতে পারে না, যোগ্যতা হয় না, কিন্তু সেই বিষয়ে আমরা কিন্তু ক্লাসেস নিয়ে থাকি। স্পেশালি উত্তরবঙ্গের যে সমস্ত কলেজগুলো আছে, তার NSS গ্রুপকে প্রতি বছর তাদের NSS এর কার্যক্রমের আওতায় আমরা সচেতনতা বৃদ্ধি করি। এখানে একমাত্র সচেতনতাই আমাদের যে রক্তের অভাবটা আছে সেটাকে কিন্তু দূর করতে পারে।
1: একদম, মানুষকে এগিয়ে আসতে হবে, এবং এই সচেতনতা আপনারা প্রতিটি শিবিরেই কিন্তু বৃদ্ধি করবার লক্ষ্যে শিবিরগুলো করেন, তাই তো?
0: অবশ্যই, আমরা রক্তদানের ক্ষেত্রে বিশেষ করে মহিলাদেরও আমরা এগিয়ে আসতে বলি। একজন মহিলা যদি সেই রক্ত দেয়, পরবর্তী প্রজন্মকে সে কিন্তু উৎসাহিত করতে পারবে, সে যদি নিজে একজন রক্তদাতা হয়ে থাকে। যেহেতু মহিলাদের 50%-এর বেশি আমাদের দেশে বর্তমানে, প্রায় 50% মহিলা, সুতরাং তাদেরও রক্তদানের প্রতি যদি এগিয়ে আসে, আমার মনে হয় রক্তদানের প্রতি যে এটা আমাদের ভয় ভীতি বা যেটা আমরা যোগান এবং ইসের মধ্যে পার্থক্যটা দেখছি, সেটা হয়তো অনেকটাই কম হয়ে যাবে।
1: বেশ, আপনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, নিজে প্রায় 83 বার আপনি রক্তদান করেছেন, এবং বিভিন্ন রক্তদান শিবির আপনারা সংগঠিত করেন। রক্তদান শিবির করতে গেলে কোন কোন বিষয়ের উপর আপনাদের নজর দিতে হয়?
0: রক্তদান শিবিরের বিশেষ করে আমরা চাইছি যে একটা উৎসব মুখর পরিবেশ হোক রক্তদানের জন্য, এবং সেখানে রক্তদাতাকে আমরা বিশেষ করে একজন মাননীয় অতিথি হিসাবে আমরা তাকে দেখি, এবং তার সমস্ত সুযোগ সুবিধা গুলো আমাদের লক্ষ্য রাখতে হয়। এবং একজন রক্তদাতা যখন রক্ত দিতে আসেন, তার অভ্যর্থনা, তাকে তার ওজন বা মেডিকেলি চেক যেটা করানো হয়, তারপরে সে রক্তদান করেন, রক্তদানের পরে তাকে ব্যাজ পরানো বা সার্টিফিকেট দিয়ে তাকে সম্বর্ধনা জানানো, এবং দান পরবর্তীকালে তাকে একটু রিফ্রেশমেন্ট দিয়ে তাকে বসানো, তার আলোচনা করা, এবং রক্তদানের পরে তার স্বাস্থ্য সম্বন্ধে খোঁজ খবর নেওয়া, সেটাও কিন্তু আমাদের একটা বড় কর্তব্য। এবং সেটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এই রক্তদাতা পুনরায় আবার শিবিরে সে রক্ত দিতে আসে। সাধারণত আমরা একটা জিনিস দেখছি যে মানুষ হসপিটালের ব্লাড ব্যাংকের বেডে গিয়ে রক্ত দেওয়ার চেয়ে উন্মুক্ত শিবিরে, যেখানে অনেক লোকের সমাগম আছে, সেখানে কিন্তু রক্ত দিতে বেশি পছন্দ করে। সর্বপ্রথমে আমাদের শিবিরের স্থান, কাল, সম্ভাব্য দাতাদের অগ্রিম আমাদের জানিয়ে দিতে হয়। এটা বিশেষ করে 7-10 দিন আগে করলে বড় শিবিরের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। যেটা বলছিলাম যে যেখানে এটা উৎসব মুখর পরিবেশ হয়, বাঞ্ছনীয়, সুন্দর করে সাজানো, দাতার আপ্যায়ন, জলযোগের ব্যবস্থা, যাতে দাতা নিজেকে সম্মানিত ব্যক্তি বলে মনে করে। শিবির শুরুর আগে আমাদের আলাদা আলাদা কর্মী নির্বাচন করে তাদের কাজ বুঝিয়ে দিয়ে নির্দিষ্ট জায়গায় থাকার ব্যবস্থা করা, শিবিরের ক্ষেত্রে প্রস্তুতি হিসাবে ইচ্ছে করলে একটা মহড়াও দিয়ে দেওয়া যেতে পারে। রক্তদাতাকে যাতে বেশিক্ষণ অপেক্ষা করতে না হয় বা একই পথে দুবার হাঁটতে না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের শিবিরকে সাজাতে হবে। এবং শিবিরের যে ধাপগুলো আছে, যেমন সাদর অভ্যর্থনা, কার্ডে নাম নথিভুক্তি, ওজন নেওয়া, স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা, হিমোগ্লোবিন পরীক্ষা যদি প্রয়োজন হয়, ডাক্তারি পরীক্ষা, নাম পঞ্জীকরণ নথিভুক্তকরণ যেটাকে আমরা রেজিস্ট্রেশন বলি, শয্যায় রক্তদান, জলযোগ ও বিশ্রাম, এবং সর্বশেষে রক্তদাতার স্বীকৃতি ও বিদায় সম্ভাষণ। এবং এই প্রতিটি ক্ষেত্রেই দাতাকে সযত্নে সঙ্গ প্রদান আমাদের করতে হবে। এবং শয্যায় যখন দাতা রক্তদান করেন সেই সময় বা বিশ্রাম বা জলযোগের সময় দাতাদের সঙ্গে যদি আমরা আলাপ আলোচনা করতে থাকি, অনেক সময় নতুন দাতাদের ক্ষেত্রে সেই ভয়টা তাদের কেটে যায় এবং সম্ভাব্য যে মানসিক প্রক্রিয়া হয় সেখান থেকেও কিন্তু দাতাকে রক্ষা করা যায়। আচ্ছা, এখানে যে জলযোগের কথাটা বললাম সেটা কিন্তু কখনোই পুষ্টির জন্য নয়। জলযোগের পরিবেশনের মাধ্যমে দাতাকে কিছুক্ষণ শিবিরে বসিয়ে রাখা, কারণ যদি তার কোনো প্রতিক্রিয়া ঘটে বা অসুবিধা হয়, শিবিরে যে চিকিৎসক আছে বা স্বেচ্ছাসেবীরা থাকেন তাদের দৃষ্টিগোচর হয় এবং সেটা পরিচর্যা করা যায়।
1: তাকে একটু মানে সুস্থ পরিবেশে কিছুক্ষণ রেস্ট দেওয়া, তাই তো? এক্ষেত্রে জানতে চাইব যে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিভাবে রক্ষা করা হয়।
0: অবশ্যই যেখানে আমরা শিবির করব সেটা অবশ্যই পরিষ্কার এবং পরিচ্ছন্ন হতে হবে, এবং শিবির শেষে সেই জায়গাটাকে অর্থাৎ শিবির গোটানোর কাজটাও কিন্তু সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কাজ। শিবিরের স্থানগুলো পরিষ্কার করে সমস্ত জিনিসপত্র যথাস্থানে গুছিয়ে রেখেই তবে সেই স্থান করা উচিত। এবং শিবিরে সংবাদ আগে ও পরে রেডিও বা টিভি মারফত প্রচার করা যায় যদি সেটা সম্ভব হয়। এবং রক্তদাতাকে ব্লাড গ্রুপ কার্ড বা ক্রেডিট কার্ড সময় মতো ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে দেওয়াও শিবির উদ্যোক্তাদের একটা দায়িত্বের অঙ্গ। এবং এটা ছাড়াও যারা ব্লাড ব্যাংকের কর্মীরা থাকেন তাদের কাজের শেষে আপ্যায়ন এবং সম্ভাষণও একটা সৌজন্য।
1: তাহলে একটা শিবির করতে গেলে মানে প্রথম থেকে অনেকটা প্রস্তুতি নিতে হয় এবং শিবির হয়ে যাওয়ার পরেও অনেকটাই কাজ থাকে, তাই তো?
0: সত্যি, ক্যাম্প আমরা যেটাকে কথাটা বলি, ব্লাড ডোনেশন ক্যাম্প, ক্যাম্প কথাটার মধ্যেই কার্টসি, অ্যাটেনশন, ম্যানেজমেন্ট ও পারফেকশন এর যথাযথ ছাপ থাকতে হবে।
1: বেশ, এবারে আপনার কাছে জানতে চাইব যে রক্তদাতা রক্তদান করবার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবেন।
0: প্রথমে কথা হলো সে মানসিকভাবে প্রস্তুতি তার তো অবশ্যই থাকতে হবে, সে রক্ত দেবে, এবং রক্ত কখনোই খালি পেটে বা ভরা পেটে দেওয়া উচিত না, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং রক্তদাতা সে সম্ভাব্যভাবে আগেই ইনফরমেশনটা থাকবে যে কটার সময় কোথায় কখন শিবিরটা শুরু হবে, সেই সময়ে সে উপস্থিত হয়ে সেখানে রক্তটা দিবে। এবং সবচেয়ে বড় কথা, রক্তদাতার মানসিক অবস্থা যে আমি কিন্তু দান করছি, সেই দানের বিনিময়ে আমি কিছু পাবো না। আজকাল বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই কিছু সংগঠন তারা রক্ত দান করার ক্ষেত্রে তার বিনিময়ে কোনো না কোনো উপহার দেন, সেক্ষেত্রে কিন্তু রক্ত সঞ্চালনের ক্ষেত্রে গ্রহীতার নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। অর্থাৎ কোনো লোক তার অসুখ গোপন করে সে কিন্তু সেই উপহার প্রাপ্তির লোভে রক্তদান করতে পারে।
1: আচ্ছা, খুব বড় একটা কথা।
0: হ্যাঁ, এখানে কিন্তু মনে রাখতে হবে যে রক্তদাতা নিঃস্বার্থভাবে সে কোনো কিছুর বিনিময়ে আশা না করে মানব কল্যাণে রক্তদানটা করছেন,
1: একদম অমূল্য।
0: অবশ্যই।
1: এবারে আপনার কাছে জানতে চাইব যে কোন কোন অসুখ থাকলে রক্তদান করা যায় না।
0: যেসব লোকেরা ইচ্ছা থাকলেও কোনোদিন রক্ত দিতে পারেন না, তাদের মধ্যে প্রথমত ক্যান্সার রোগীরা, হৃদরোগে আক্রান্ত রোগীরা, অস্বাভাবিক যাদের রক্তপাতের প্রবণতা থাকে তারা রক্ত দিতে পারেন না, ব্যাখ্যাহীনভাবে যখন কারুর ওজন হ্রাস হয় সেখানে রক্ত নেওয়া হয় না, ইনসুলিন নিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তাদের থেকে রক্ত নেওয়া হয় না, হ্যাপাটাইটিস বি ও হ্যাপাটাইটিস সি সংক্রমিত হলে রক্ত নেওয়া হয় না, নেফ্রাইটিস বা এইডসের কোনো চিহ্ন, হাঁপানি, মৃগী রোগ, কুষ্ঠ, মানসিক রোগ, এই ধরনের রোগীদের ক্ষেত্রে সেখান থেকে রক্তদানে তাদের বারণ আছে। মোট কথা হলো রক্তদানের শিবিরে কে যোগ্য রক্তদাতা হবে সেটা সেখানকার রক্তদানের যে চিকিৎসক থাকেন তার উপরেই সবটা নির্ভর করে। তবে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে রক্তদাতা সাময়িকভাবে সেই সময় হয়তো রক্ত দিতে পারেন না কোনো একটা বিশেষ কারণের জন্য, কিন্তু পরবর্তীতে সে কিন্তু অন্যান্য শিবিরে গিয়ে রক্ত দিতে পারেন।
1: আচ্ছা, সেটা হচ্ছে সাময়িক তার অসুস্থতা। আর এছাড়া আপনি অনেকগুলো অসুখের কথা বলেছেন, শ্রোতা বন্ধুরা আপনারা সকলেই শুনলেন যে কোন কোন অসুখে আমরা রক্তদান করতে পারবো না। আমাদের ইচ্ছে আছে, মহৎ হয়তো উদ্দেশ্য আছে, কিন্তু আমরা রক্তদান করতে পারবো না যদি সেই অসুখগুলো থাকে। আর সবথেকে বড় কথা, রক্তদান শিবিরে ডাক্তারবাবুরা থাকেন, তারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত কিছু তথ্য কিন্তু আগেই নিয়ে নেন, তারপরেই তাকে রক্তদানে পরামর্শ দেন। এবারে আপনার কাছে জানতে চাইব যে রক্ত সংগ্রহ করার পর কিভাবে তা সংরক্ষণ করতে হয় এবং সংরক্ষণের কি নির্দিষ্ট কোনো মেয়াদ আছে?
0: অবশ্যই, রক্ত সংগ্রহ করার পর তার কতগুলো ম্যান্ডেটরি পরীক্ষা করা হয়। সেই ম্যান্ডেটরি পরীক্ষাগুলো ম্যালেরিয়া, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, সিফিলিস, HIV, এছাড়া রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়, এবং সংগ্রহিত রক্ত 4 ডিগ্রি সেলসিয়াসে 35 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
1: আচ্ছা, এবারে আপনার কাছে জানতে চাইব রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত কোথায় পাঠানো হয়?
0: সাধারণত রক্তদান শিবিরের সংগৃহীত রক্ত ব্লাড ব্যাঙ্কগুলোই নেয়। আমরা সরাসরিভাবে সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা, আমরা সরকারি ব্লাড ব্যাঙ্ককে প্রিফার করি রক্তটা যেন সেখানে যায়। তার বিশেষ কারণ হল যে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোতে যে সমস্ত রোগীরা আসে সে সমস্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে, এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলের, আমরা যদি মেডিকেল কলেজগুলোতে দেখি যে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে একেবারে গরিব শ্রেণীর লোকেরা রক্ত নিয়ে এখানে আসে, এবং আমরা চাই যে তারা সম্পূর্ণ বিনামূল্যে সেই রক্তটা পাক। এখানে অবশ্য আমাদের এখানে প্রাইভেট ব্লাড ব্যাঙ্কও আছে, তারাও রক্ত সংগ্রহ করে, কিন্তু প্রাইভেট ব্লাড ব্যাঙ্কের ক্ষেত্রে তাদের একটা ন্যূনতম সার্ভিস চার্জ দিতে হয়, এবং সেটা অনেকগুলো ক্ষেত্রে একেবারে গরিব শ্রেণীর লোকেরা সেটা তাদের সম্ভবপর হয় না, সেই জন্যই তারা অবশ্য সরকারি চিকিৎসার উপর তারা নির্ভরশীল থাকে।
1: আর সরকারি চিকিৎসালয়গুলো যেগুলো হসপিটাল বা অন্যান্য মেডিকেল কলেজ, আমাদের এখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজও আছে, সেসব জায়গায় রোগীর কিন্তু চাপ অনেক, প্রচুর রোগী আসেন, তো সেই জন্য সেখানে চাহিদাটা সবসময় যাতে পূরণ হয় সেই জন্য আপনারা সেটা সচেষ্ট থাকেন, তাই?
0: আমরা সচেষ্ট থাকি সরকারি ইসেতে দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে তো আমি বলে রাখি যে যে রক্তদান করেন তাকে সরকারি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হয়, এবং সেই ক্রেডিট কার্ডের ভ্যালিডিটি রক্তদানের দিবস থেকে 1 বছরের মধ্যে। সেটা কিন্তু তিনি তার নিজের প্রয়োজনে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রয়োজনে, যদিও তার রোগী কোনো বেসরকারি নার্সিংহোমে ভর্তি থাকে, এবং সেক্ষেত্রে সেই ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু সরকারি ব্লাড ব্যাংক থেকে নিখরচায় সে 1 ইউনিট রক্ত পেতে পারে, সেটা সবচেয়ে বড় সুবিধার বিষয়।
1: এবং তাতে করে তিনি অনেক মানুষের পাশে থাকতে পারছেন,
0: অবশ্যই
1: তার আত্মীয় পরিজন তো রয়েছে, তাছাড়াও যখন দরকার হয় তখন তিনি মানুষকে সাহায্য করতে পারেন, এটা একটা বড় সুবিধে। বেশ, এবারে আপনার কাছে জানতে চাইব যে রক্তের চাহিদা খুব বেশি, এবং বিশেষ করে আমরা জানি বছরের একটা সময় রক্তের চাহিদা অনেক বেড়ে যায়, সেই তুলনায় যোগান কি যথেষ্ট, আর কিভাবে রক্তের যোগান আমরা বাড়াতে পারি?
0: আমরা যদি সেই চাহিদা এবং যোগানের একটা পার্থক্যের একটা চিত্র দেখি তাহলে স্পষ্ট হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 1 বছরে চাহিদা 14 লক্ষ ইউনিট, এবং সেখানে কিন্তু যোগান হয় মাত্র 11 লক্ষ, অর্থাৎ একটা 3 লক্ষের ঘাটতি। আমরা কখনোই চাইব না পশ্চিমবঙ্গের বুকে 3 লক্ষ লোক রক্তের অভাবে তারা মারা যাক, এবং সেই ঘাটতিটাকে আমরা কিন্তু পূরণ করতে পারি। আমি পরে আসছি। ভারতবর্ষে প্রতি বছর রক্তের প্রয়োজন হয় 1 কোটি 46 লক্ষ ইউনিট, সেক্ষেত্রে ভারতবর্ষে 1 কোটি 6 লক্ষ ইউনিট পাই, 40 লক্ষের ডেফিসিট সেখানে, এবং সমস্ত পৃথিবীতে 15 কোটি ইউনিটের দরকার, সেই ক্ষেত্রে 11 কোটি 45 লক্ষ ইউনিট মাত্র যোগান হয়। আমরা কিন্তু এই যোগানটাকে বাড়াতে পারি কিভাবে? আমরা যদি মাধ্যমিকের পরিসংখ্যানটা দেখি, প্রতি বছর পশ্চিমবঙ্গের বুকে 9 থেকে 10 লক্ষ ছেলে মেয়ে সরকারিভাবে CBSE ICSE বোর্ড থেকে আরও 3-4 লক্ষ, অর্থাৎ প্রায় 14 থেকে 15 লক্ষ ছেলেমেয়েরা প্রতি বছর 18 বছরে পা দিচ্ছে। যারা মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিয়ে তারা 18 বছরে পা দিচ্ছে, এবং এই রক্তদানের

0: ন্যূনতম বয়স যদি 18 বছর হয়,
1: হুম
0: তাহলে কিন্তু তারা তাদের প্রথম 18 বছর জন্মদিনের পরে সে একজন রক্তদাতা হয়ে উঠতে পারে।
1: একদম,
0: এবং সেটাই যদি তারা করে, সেক্ষেত্রে আমি শারীরিকভাবে অক্ষমতা আমি বাদ দিলাম যে 4 লক্ষ বা 5 লক্ষ, অর্থাৎ 10 লক্ষ ছেলেমেয়েও যদি রক্তদানে এগিয়ে আসে এবং সেখানে কিন্তু আমরা রক্তদানের যে এই ঘাটতিটা আছে সেটা সম্পূর্ণভাবে আমরা মেটাতে পারি এবং উদ্বৃত্ত হতে পারে। অর্থাৎ এই বছর যারা 18 বছরে পা দিয়ে রক্ত দিল, নেক্সট বছর যখন তারা রক্তদানের লাইনে দাঁড়িয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্ম যারা 18 বছরে পা দিল, তারা বলবে দাদা দিদি এবার তোমরা সরে যাও, এবার আমাদের পালা, আমাদের রক্ত দিতে দাও। আমাদের পশ্চিমবঙ্গে স্বেচ্ছা রক্তদান প্রতি হাজারে মোট রক্তদাতা 11 জন এবং স্বেচ্ছার রক্তদানের ক্ষেত্রে সেটা মাত্র 9 জন। সম্পূর্ণ ভারতবর্ষের পরিসংখ্যানটা প্রতি হাজারে মাত্র 10 জন রক্ত দেয়, স্বেচ্ছায় রক্ত দেয় সেখানে 7 জন। সমস্ত বিশ্বে সেই রক্তদানের সংখ্যাটা প্রতি হাজারে 14 জন এবং ডেভেলপড কান্ট্রিতে সেখানে কিন্তু অনেক বেশি, প্রতি হাজারে থেকে 60 থেকে 80 জন লোক রক্তদান করেন। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই রক্তদাতাদের মধ্যে যদি আমরা অর্থনৈতিকভাবে একটা বিন্যাস দেখি, নিম্ন মধ্যবর্তী পরিবার থেকে যে সমস্ত ছেলেমেয়েরা রক্ত দেয় তাদের 65% অর্থাৎ তাদের সবচেয়ে বেশি,
1: তারাই রক্ত
0: দেয়। মধ্যবিত্তদের থেকে 30% এবং উচ্চবিত্তদের থেকে মাত্র 5%। এবং যেহেতু আমাদের জনসংখ্যার অধিকাংশটাই নিম্ন মধ্যবিত্ত, সুতরাং এই সচেতনতা বৃদ্ধিটা বা প্রচারটা যদি আমরা আরও জোরালোভাবে সরকারি সাহায্যে করতে পারি, সেখানে কিন্তু এই রক্তদানের ঘাটতিটা আমরা মেটাতে পারব। অর্থাৎ রক্তের অভাবে কোনো লোক আর কোনোদিনই প্রাণ হারাবে না।
1: বেশ, আলোচনার মধ্য দিয়ে, আলাপচারিতার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন যে কেমনভাবে রক্তদাতা রক্তদান করতে পারেন এবং শিবিরের পরিকাঠামো কী থাকে, কেমনভাবে প্রস্তুতি নিতে হয়, এবং সবচেয়ে বড় কথা যে মানুষকে প্রস্তুত হতে হবে রক্তদান করবার জন্য। আমরা প্রথমেই বলেছিলাম রক্তদান জীবনদান। আপনারা সকলেই জানেন যে আমরা যদি আমাদের প্রতিটি বিন্দু বিন্দু রক্ত আমরা আমাদের কাজে লাগাতে পারি, মানুষের সেবায় লাগাতে পারি, এর থেকে ভালো আর কিছু হয় না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিকাশবাবু, আমাদের স্টুডিওতে এসে এত সুন্দরভাবে আপনি শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বললেন, তাদের মধ্যেও একটা সচেতনতা গড়ে উঠল।
0: ধন্যবাদ আপনাকেও। শ্রোতা বন্ধুদেরও আমরা অনুরোধ করব, যখনই যেখানে সুযোগ পান আপনি রক্ত দিন, এবং রক্ত দিয়ে শুধু জীবন বাঁচানো নয়, রক্ত দান করলেও কিন্তু আপনারও নিজের শরীরের অনেক উপকার হয়। নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।
2: এতক্ষণ মহিলা মজলিস শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন কৃষ্ণা কর্দে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে ভারত। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপরে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছি বিস্তারিত খবরে। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। G7 শিখর সম্মেলন গতকালই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক জোরদার করতে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোভাকিয়া সফর সেদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য বিনিয়োগ সহ বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে দুই দেশ যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গড়ে তুলতে সহমত হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের জন্য স্লোভাকিয়া সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন। ওমান উপকূলে ঘটা মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর এমটি সেত্তেবেলো জাহাজে 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেশে ফেরার আগে রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা বলেন ও তাদের শুভেচ্ছা জানান। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় নাবিকদের মানসিক শক্তির প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, পালাউর কাছে পতাকাবাহী জাহাজ এমটি সেত্তেবেলো ওমানের শোহর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে থাকার সময় আক্রান্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় 3 নাবিক প্রাণ হারান। ভারত সতর্ক করে দিয়ে বলেছে, নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যপদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক আন্তঃসরকারি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য দেশের সিদ্ধান্ত গ্রহণের পরিকাঠামোয় পরিবর্তন জরুরি। নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ পদ্ধতি শুধুমাত্র অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হবে না। হরিশ পর্বতানেনি বলেন, ভারত বরাবরই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের পরিবর্তন আনার কথা বলেছে। ভেটো ক্ষমতা কেবলমাত্র 5টি স্থায়ী সদস্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অর্থবহ হয়ে উঠবে না।
1: Reflecting expansion of the category of two-year term non-permanent category as a convergence portrays only a part of the picture. Groups and member states add qualifiers and attach other interlinked parameters as they endorse expansion in the non-permanent category. UNSC reform would be grossly inadequate, bordering on failure, if expansion is limited only to the non-permanent category, as it would fundamentally not change the decision-making power structure of the P5. Groups and member states have waited this long for real and meaningful reforms.
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নিট ইউজির আসন্ন পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার 24 ঘন্টার মধ্যেই 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা লাগাতার সার্ভারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সংস্থাটি নিশ্চিত করে জানিয়েছে, পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনসুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ পরিচিতি এনে দেয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8:30 গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকার ডিজেল ও বিমানের চালানি ATF এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক SAED বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে ATF এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকায় অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় চলতি সংকটের প্রেক্ষিতে কেন্দ্র দেশে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত রাখতে

ক্রমাগত বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তারই মধ্যে এই রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হলো। ই-20 জ্বালানি নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদ পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট নাকচ করে দিয়েছে। সংবাদে দাবি করা হয়েছিল ই-20 জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির বিমার দাবি বাতিল হতে পারে। প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিটি মিথ্যে বলে জানিয়েছে। ই-20 জ্বালানি ব্যবহার করলেও গাড়ির বিমা পলিসি বৈধ থাকবে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রায় 2000 জনকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিচার বিভাগীয় ব্যবস্থার বাইরে সেদেশে এই ধরনের পদক্ষেপেই প্রথম। মোট 1,50,00,000 মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, পূর্ব আফ্রিকার এই দেশে করবৃদ্ধির বিরুদ্ধে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনের সময় 100 মানুষ হতাহত হয়েছেন। ব্যবসায়িক ক্ষতির পরিমাণও অনেকটাই। অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনউয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্তের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন আইজি কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীলরতন। তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। 7 দিনের মধ্যে প্রাথমিক এবং 15 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। এবার বিশ্বকাপের খবর।

0: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপে ফেরা ম্যাচে 2 দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, 2 বারই সমতা ফিরিয়েছে ইরান। আজ ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সিয়াটল স্টেডিয়ামে গত রাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের FIH হকি নেশনস কাপে ভারত সেমিফাইনালে উঠেছে। পুল এতে ভারত জাপানকে 2-1 গোলে পরাজিত করে। অন্যদিকে পুরুষদের হকিতে ভারত জার্মানির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিও পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। একাধিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন উত্তরবঙ্গে। কার্শিয়াংয়ে তিনি গোখেল স্কুলের মাঠে জনকল্যাণ শিবির পরিদর্শন করেছেন, কথা বলেছেন প্রশাসনিক আধিকারিক ও জিটিএ সদস্যদের সঙ্গে। এরপর কার্শিয়াংয়ে মন্টিফিয়ার্ড গ্রাউন্ডে একটি জনসভায় অংশ নেবেন তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র অসুস্থ অশোক ভট্টাচার্যের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আজই তার কলকাতায় ফিরে আসার কথা। কেন্দ্র ও রাজ্যের জনকল্যাণমূলক 54টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আজও রাজ্যজুড়ে জনকল্যাণ শিবির চলছে। মুর্শিদাবাদে 68টি জায়গায় এই শিবির চলছে, হাওড়ার উলুবেড়িয়া মহকুমায় 21টি এবং হাওড়া সদর মহকুমায় 44টি শিবিরে বহু মানুষ ভিড় জমিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তৃণমূল কংগ্রেসের 2 পক্ষের বক্তব্য শোনার জন্য উদ্যোগী হয়েছেন। এই মর্মে দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে একটি মেল পাঠানো হয়। ওই মেলে গতকাল বিকেল 4টের সময় শ্রী ব্যানার্জিকে তার বক্তব্য জানানোর সময় দেওয়া হয়, কিন্তু তিনি সেই সময় কলকাতার ইডির দপ্তরে থাকায় অধ্যক্ষের কাছে যাওয়া সম্ভব হয়নি। এই মর্মে দলের সাংসদ কীর্তি আজাদ অধ্যক্ষের কাছে আবারও সময় চান। বিধানসভা নির্বাচনে প্রচারের সময় ডিজে বাজানোর উস্কানিমূলক মন্তব্যের জেরে আবারও সিআইডির কাছে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আজ বেলা 11:45 তিনি তার আইনজীবী সহ ভবানী ভবনে তদন্তকারী সংস্থার দপ্তরে যান। তার বয়ান রেকর্ড করা হতে পারে। এর আগে বিধানসভায় সই জাল মামলার তদন্তেও সিআইডির দপ্তরে হাজিরা দেন তিনি। তাকে গতকাল নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় বিজেপি করার অপরাধে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হামলায় 1 মহিলাসহ 5 জন আহত।

0: দুষ্কৃতীরা গতরাতে সবিতা মণ্ডলের কারখানায় হামলা চালায়। সেই সময় বিজেপির বুথ সভাপতির ছেলেসহ অন্যান্যরা প্রতিবাদ জানালে তাদের মারধর করা হয়। এই ঘটনায় পুলিশের কাছে 5 তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। মালদার ইংলিশ বাজারের কাজী গ্রামের 52 বিঘা এলাকায় আম কুড়োতে গিয়ে সপ্তম শ্রেণীর 3 পড়ুয়া বোমা বিস্ফোরণে আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আম কুড়োনোর সময় পড়ে থাকা একটি বোমায় হাত লাগলে সেটি ফেটে যায়। এলাকাবাসীর অভিযোগ, ওই আম বাগানে নানা ধরনের অবৈধ কার্যকলাপ হয়। খুব কাছেই তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসও রয়েছে বলে খবর। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় নৈনানের কাছে গতকাল দুপুরে হুগলি নদীতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে কন্টেনার বোঝাই একটি বিদেশি পণ্যবাহী জাহাজ। সিঙ্গাপুর থেকে খিদিরপুরগামী কন্টেনার ভর্তি কোটা রুকুন নামের ওই জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে হুগলি নদীর মাঝপথ থেকে হঠাৎ ডান দিকে ঘুরে নৈনান সুইলিস গেটের দিকে চলে যায়। আসন্ন বিধানসভা অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক বসতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্র বসুর পৌরোহিত্যে বিধানসভার প্ল্যাটিনাম ভবনে দুপুর 2টায় এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সরকার ও বিরোধী পরিষদীয় সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকের পরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার থেকে বিধানসভায় অধিবেশন শুরু হতে চলেছে। সোমবার 22 তারিখ পেশ হবে রাজ্য বাজেট। রাজ্যের 2 জেলায় বাস পড়ে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। নদিয়ার কল্যাণীর সগুনা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লিচুতলায় গতকাল ঝড়বৃষ্টির সময় বাস পড়লে মানস ব্যাপারী নামে 14 বছর বয়সী এক কিশোরকে পড়ে থাকতে দেখা যায়। কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মুর্শিদাবাদে 2টি পৃথক ঘটনায় 3 জন প্রাণ হারিয়েছেন। বড়োয়া থানার সিভিক ভলেন্টিয়ার বছর 36-এর সুব্রত ঘোষ ঝড়বৃষ্টির সময় সাবলপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের পাশে দাঁড়িয়েছিলেন, তখনই বজ্রাহত হন তিনি। অন্যদিকে লালগোলা থানার রেণু BSF ক্যাম্প সংলগ্ন এলাকায় পদ্মার ভাঙনের কাজ চলার সময় বাজ পড়লে 5 শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আমির শেখ এবং খুরশেদ শেখ নামে 2 জনের মৃত্যু হয়। পারিবারিক জমি বিবাদের জেরে আত্মীয়ের বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় অভিযুক্ত কোচবিহারের বিজেপি নেত্রী সাবানা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। দিনহাটার বড় নাচিনায় 70 বছর বয়সী কপিয়া বিভির অভিযোগ, সাবানা তাদের আত্মীয়, তিনি বুলডোজার দিয়ে কপিয়ার বাঙি ভেঙে দিয়েছেন। সাবানা আগে দাবি জানিয়েছিলেন যে জমিতে কপিয়ার বাড়ি ছিল সেটি আদতে তার, তৃণমূল কংগ্রেসের মদতে কপিয়ারা সেই জমি দখল করে রেখেছিল। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের চাঁদপুরে গতকাল ড্রাগ কন্ট্রোল বোর্ডের আধিকারিকরা 2টি ওষুধের দোকানে তল্লাশি চালায়। উদ্ধার হয়েছে 140টি নিষিদ্ধ ইঞ্জেকশন। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা, শিল্প সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র, পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র। EZCC-র অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন 5টা বেজে 10 মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, একটু পরেই মাননীয় শো
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন লোকগীতির অনুষ্ঠানে শুনবেন ভাওয়াইয়া, শিল্পী পিঙ্কি বর্মণ।

এতক্ষণ লোকগীতির অনুষ্ঠানে শুনলেন ভাবাইয়া শিল্পী পিঙ্কি বর্মনের কণ্ঠে। শিল্পীর অনুষ্ঠান আবারও শুনতে পাবেন আজ সন্ধে 6:40 আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন গান পরম্পরা শুনবেন। এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল রাগ শ্রী শিল্পী পণ্ডিত কুমার গন্ধর্ব।

গান পরম্পরা এই অনুষ্ঠানে শুনছেন খেয়াল। এবারে শুনবেন ভীম পলশ্রীর রাগে, শিল্পী পণ্ডিত কুমার গান্ধর্বা।

এতক্ষণ গান পরম্পরা এই অনুষ্ঠানে শুনলেন খেয়াল, শ্রী ভীমপলসি এবং ভূপালী রাগে খেয়াল পরিবেশন করলেন পণ্ডিত কুমার গান্ধর্ব। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান।

0: নমস্কার যুব বন্ধুরা, আমি অন্বেষা। শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। রেডিওর তরঙ্গে ভাসতে ভাসতে আজ আপনাদের ঘরের চেনা বারান্দায় কিংবা চলন্ত বাসের জানালার ধারে এসে বসেছি এমন এক অনুভূতি নিয়ে যার কোনো বিকল্প হয় না। চারপাশের এই চেনা ব্যস্ততা, ট্রাফিকের হর্ন আর যান্ত্রিক জীবনের কোলাহলের মাঝেও হঠাৎ কখনো কোনো একলা মুহূর্তে মনটা বড্ড শান্ত হয়ে যায়, যখন দূর থেকে একটা চেনা কণ্ঠ ভেসে আসে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, সেই চেনা কণ্ঠটি আমাদের প্রত্যেকেরই ভীষণ কাছের। বাঙালির সুখ দুঃখের চিরন্তন সঙ্গী হেমন্ত মুখোপাধ্যায় আজ এই সুরের জাদুকরের শুভ জন্মতিথি। আর আমাদের আজকের এই বিশেষ যুব অনুষ্ঠানে তাকে নিয়ে চর্চা, তার গান নিয়ে আলোচনা সবটাই হবে, এবং সেই জন্যে আমার সাথে রয়েছে তোমাদের আরও এক পরিচিত যুববন্ধু সৃজতি।
1: ভারতীয় সঙ্গীতের মহাকাশে সাদা ধুতি শার্ট মেলোডির বয়জয়ন্তী উড়েছে দশকের পর দশক ধরে। বেসিক রেকর্ড থেকে ছায়াছবির গান, শারদ অর্ঘ্য থেকে হিন্দি ছায়াছবির সুরসৃষ্টি এবং কণ্ঠসঙ্গীতে সুরের আকাশের এক উজ্জ্বল ধ্রুবতারা, যার গানের স্বরলিপি লেখা রয়েছে হৃদয়ের অন্তরে। তাঁর আশ্চর্য সুর সংযোজন, যেভাবে তিনি নাগিন ছবিতে সাপুরের বীণকে ব্যবহার করেছিলেন, তা আজও উপমহাদেশ জুড়ে সাপুরে বীণের এক হৈমন্তী ধুন। তিনি আর কেউ নন, অন্বেষা একটু আগে যেমনটা বলল, তিনি কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। তিনি বোম্বের হেমন্ত কুমার। রবীন্দ্রসঙ্গীত, সলিল চৌধুরীর সুরে, সুকান্ত ভট্টাচার্যের কাব্যগীতি, সব ধরনের সঙ্গীতই তিনি আমাদের প্রাণের আরাম, মনের আনন্দ।

হেমন্ত মুখোপাধ্যায়, যিনি ছিলেন একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ।

0: অমল মুখোপাধ্যায় কিছু বাংলা ছায়াছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন এবং ১৯৬০-এর দশকে কিছু গানও গিয়েছিলেন। ১৯৪৫-এ হেমন্ত মুখোপাধ্যায় ও বেলা মুখোপাধ্যায়ের বিবাহ সম্পন্ন হয়। ১৯৪৩-এ বাংলা ছায়াছবি কাশীনাথে সঙ্গীত পরিচালক পঙ্কজ মল্লিক বেলাকে দিয়ে কিছু জনপ্রিয় গান গাইয়েছিলেন, কিন্তু বিবাহের পর তিনি আর সঙ্গীত জগতে প্রবেশ করেননি। হেমন্তের দুই সন্তান, পুত্র জয়ন্ত ও কন্যা রানু। রানু মুখোপাধ্যায় ১৯৬০ কিংবা ১৯৭০-এর দশকে কিছু গান গিয়েছিলেন। শৈলেশ দাশগুপ্তের সাহায্যে হেমন্তের প্রথম গান ১৯৩৩ সালে। তারপর ১৯৩৭-এ কলম্বিয়ার জন্য হেমন্ত গান নরেশ ভট্টাচার্যের লেখা এবং শৈলেশ দাশগুপ্তের সুরে জানিতে যদি গো তুমিও বলো গো বলো মোরে। তারপর প্রতি বছর তিনি গ্রামাফোন কোম্পানি অফ ইন্ডিয়ার জন্যে গান রেকর্ড করলেন। ১৯৪০ সালে সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত হেমন্তকে দিয়ে ফাইয়াজ হাসমির কথায় কিতনা দুঃখ ভোলায়া তুমনে ও প্রীত নিভানে বালি এই গান দুটি গাওয়ান। প্রথম ছায়াছবির গান তিনি গাইলেন নিমাই সন্ন্যাস ছবির জন্যে।
1: সে অর্থে প্রাতিষ্ঠানিক কোনো সঙ্গীতের ডিগ্রি অর্জন করেননি কোনো কালেই। মিত্র ইনস্টিটিউশনের বন্ধু শ্যামসুন্দরের বাড়িতে হারমোনিয়াম নিয়ে চেষ্টা করতেন গান গাইবার। সুর যেন তাঁর সহজাত কবচ কুণ্ডল। রেকর্ডের গান শুনে আর অনুশীলন করে দ্রুত তৈরি হয়ে গেল গলা, কিন্তু স্কুল কর্তৃপক্ষ গান গাইবার অনুমতি দিতে নারাজ, কারণ তিনি মাথায় অত্যন্ত লম্বা। ওই স্কুলেরই আরেক সহপাঠী সুভাষ মুখোপাধ্যায়ের উৎসাহে শেষ পর্যন্ত অডিশন দিলেন অল ইন্ডিয়া রেডিওতে, সে সময়ে যার নাম ছিল ব্রডকাস্টিং কর্পোরেশন। নির্বাচিত হলেন। আমার গানেতে এলে নবরূপে চিরন্তনী গানটি লিখে দিলেন সুভাষ মুখোপাধ্যায়। পরিবারের তরফে আপত্তি ছিল, অন্যান্য বাধা বিপত্তিও কম ছিল না। শেষমেশ রেকর্ডিং হল যথাসময়ে। বাংলা গানের জগৎ অন্য বসন্তের ছোঁয়া পেল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। কিন্তু তারপর দুই বন্ধু ঘুরে বেড়াতে থাকলেন রেকর্ড কোম্পানির দরজায়, কিছুদিন মন দিলেন সাহিত্য চর্চায়। নতুন দলবল নিয়ে কল্যাণ সংঘ নামে একটি সাহিত্যের আসরও জমে গেল। দেশ পত্রিকায় ছাপা হল প্রথম গল্প একটি দিন। ততদিনে ম্যাট্রিক পাশ করেছেন, ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এখানে এসে একটা সুবিধে হয়েছিল তাঁর, পেয়েছিলেন গান গাইবার বিস্তৃত পরিধি। কিন্তু সে পড়াশুনোও চলল না বেশি দিন। কয়েকদিন শিখলেন স্টেনোগ্রাফি, অবশেষে একদিন গেলেন শৈলেশ দত্তগুপ্তের কাছে। তিনি তখন কলম্বিয়া ও HMV স্টুডিওর বিখ্যাত সুরকার। ১৯৩৭-এর ডিসেম্বরে প্রথম প্রকাশিত হল হেমন্ত মুখোপাধ্যায়ের আধুনিক গানের রেকর্ড। শৈলেশ দত্তগুপ্তের কাছেই প্রকৃত অর্থে গানে হাতে খড়ি হল তাঁর। রবীন্দ্রসঙ্গীত গাইবার উৎসাহ পেলেন তাঁর কাছ থেকেই। প্রথমে তিনি থাকতেন ভবানীপুরে, পরে চলে যান বালিগঞ্জে। তখন থেকে হেমন্তেরও অনেকটা দেরি হয়ে যেত ক্লাসে পৌঁছতে। একদিন খুব বকলেন শৈলেশবাবু। মাথা নিচু করে হেমন্ত শুধু জানালেন যে এতটা পথ হেঁটে আসতে সময় লেগে যায়। মুখ ফুটে বলতে পারলেন না আর্থিক সমস্যার কথা, কিন্তু সবই বুঝলেন শৈলেশবাবু। তারপর থেকে প্রতিদিন এক আনা করে দিতেন ট্রাম ভাড়া বাবদ। তখনও পর্যন্ত নিজের কোনো হারমোনিয়াম ছিল না, এখানে ওখানে গিয়ে করতে হতো অনুশীলন। দ্বিতীয় রেকর্ডটি বেরোনোর পর ৪০ টাকা দিয়ে ঘরে নিয়ে এলেন নিজের প্রথম হারমোনিয়াম। কদিন পরে প্রকাশিত হল তৃতীয় রেকর্ড, আর তারপরেই মুখোমুখি হতে হল বাবা কালিদাস মুখোপাধ্যায়ের। পড়াশোনা

অন্ধ করে গান গেয়ে জীবন চলতে পারে না। কোনো নিশ্চিত ভবিষ্যৎ আছে এই পথের? সংসারে বিন্দুমাত্র সাহায্য করতে পারবে কি? পড়াশুনো না করতে চাইলে অফিসে কিছু একটা কাজের ব্যবস্থা করে দেবেন তিনি, কিন্তু গান বন্ধ। মা কিরণবালার হস্তক্ষেপে সে যাত্রা শান্তি স্থাপন হলেও তাল খেয়ে যায় দুজনের সম্পর্ক। সে সময় গান গাইতেন রাজপুত্র শচীন দেব বর্মণ, পঙ্কজ মল্লিক চাকরি করতেন রেল বিভাগে। তাঁর মতো নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে পেশাদার গায়ক হওয়ার উদাহরণ আর কোথায়? কিছুদিন চলল টিউশন করে, অবশেষে মিলল ছবিতে একক প্লেব্যাকের সুযোগ। রবীন্দ্রসঙ্গীত নয়, আধুনিক গান নয়, ভক্তিগীতি। ছবির নাম নিমাই সন্ন্যাস। মূল চরিত্রে ছবি বিশ্বাসের কণ্ঠে গান গাইলেন তিনি। প্রকাশিত হল প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড। এতদিনে অনেকেই তাকে ছোট পঙ্কজ বলতেন, কিন্তু এখন তিনি আবিষ্কার করেছেন নিজস্ব গায়কিয়ানা। বাংলা সঙ্গীত জগতে ক্রমশ প্রতিষ্ঠিত হতে থাকে হেমন্ত মুখোপাধ্যায়ের নাম। এরপরে আসে আইপিটিএ পর্ব। সলিল চৌধুরীর সঙ্গে জুটিতে তৈরি হতে থাকল কোনো এক গায়ের বধূ, অবাক পৃথিবী, রানার, পালকির গানের মতো কালোজয়ী সব সৃষ্টি। আর তাকাতে হয়নি পেছন ফিরে। বাংলা সিনেমা তো বটেই, কয়েক বছরের মধ্যে ডাক এল হিন্দি সিনেমা থেকেও। সুরের অনবদ্য সৃষ্টি আর কণ্ঠের জাদুতে সিনেমার গানের জগতে একচ্ছত্র স্থান অধিকার করে নেন তিনি। নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার বলতেন, গানই হলো ভারতীয় ছবির আসল প্রাণ। গান ভালো হলে দর্শকেরা বারবার ফিরে আসবে সিনেমা দেখতে। এই কথাটি চিরকাল মেনে এসেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। গান তাঁর কাছে ছবির অলংকার, আত্মা। সিনেমা কিছুদিন পর চলে যাবে প্রেক্ষাগৃহ থেকে, রয়ে যাবে শুধু গান। যুগ বদলেছে, বিনোদন এখন হাতের মুঠোয়। গান শুধু আর শোনার নয়, দেখারও। তা সত্ত্বেও কেউ ছিনিয়ে নিতে পারেনি তাঁর স্থান। গানের সূত্রেই অমরত্ব লাভ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়।

আজ কালজয়ী সঙ্গীত শিল্পী স্বর্ণকণ্ঠ হেমন্ত মুখোপাধ্যায়ের 106তম জন্মদিবসের পুণ্যলগ্নে আমরা দাঁড়িয়ে বাংলা ও হিন্দি আধুনিক এবং ছায়াছবির গান তো বটেই, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রেও তিনি একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। কবিগুরুই যে তার সুরসৃষ্টির অন্যতম প্রধান প্রেরণা, এ কথা তিনি স্বয়ং স্বীকার করেছেন বারবার। মানসগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণকেন্দ্র শান্তিনিকেতন এবং আশ্রমের বিশিষ্ট কিছু মানুষের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের যোগসূত্র ঠিক কেমন ছিল সে বিষয়ে একটু আলোকপাত করা আজকের দিনে বোধহয় অপ্রাসঙ্গিক হবে না। হেমন্ত মুখোপাধ্যায় প্রথম শান্তিনিকেতনে যান কিশোর বয়সে। শান্তিনিকেতনে তিনি রবীন্দ্রনাথকে নিজের চোখে দেখেছিলেন, যদিও এই বিষয়ে বিস্তারিত উল্লেখ তেমন পাওয়া যায় না। 1943 সালে প্রিয় বান্ধবী ছবিতে রবীন্দ্রনাথের গান গিয়ে থাকলেও শৈলেশ দত্তগুপ্তের কল্যাণে রবীন্দ্রগান প্রকৃতপক্ষে কি সেটা অনুধাবন করতে লেগেছিল আরও কয়েক বছর। 1945 সাল অর্থাৎ বিয়ের আগেই দুই বন্ধু অজিত চট্টোপাধ্যায় এবং সমরেশ রায়কে সঙ্গে নিয়ে গেছিলেন শান্তিনিকেতনে। তখনই আলাপ হয়েছিল আশ্রমকন্যা

মল্লিকা মুখোপাধ্যায়ের সঙ্গে। প্রসঙ্গত উল্লেখ্য, হেমন্ত মুখোপাধ্যায়ের সূত্রেই তার বন্ধু বীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে কণিকা মুখোপাধ্যায় হয়ে ওঠেন কণিকা বন্দ্যোপাধ্যায়। 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষে শান্তিনিকেতনে যে বর্ষব্যাপী অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের কর্মকাণ্ডের ভার ন্যস্ত ছিল শান্তিদেব ঘোষের ওপর। সেই সময় বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে শান্তিদেব ঘোষ গান করবার জন্য হেমন্ত মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানান। বহু কর্মব্যস্ততার মধ্যেও হেমন্তবাবু সেই আমন্ত্রণ রক্ষা করেন এবং সেই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছিলেন। শান্তিনিকেতনের সঙ্গে হেমন্তর নিবিড় যোগের আরেকটা কারণ হল বিশ্বভারতীর স্বনামধন্য প্রাচীন ভারতীয় ইতিহাস এবং এর সংস্কৃতির অধ্যাপক সুধাকর চট্টোপাধ্যায় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের তুতো দাদা। 1961-তে বিশ্বভারতীর আমন্ত্রণে হেমন্তবাবু রতনকুঠিতে অতিথি নিবাসে উঠলেও তিনি সুধাকর চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন একাধিকবার এবং আশ্রমের কেউ দেখা সাক্ষাৎ করতে এলে তিনি সেখানেই কথা বলতেন। আশ্রমের পরিবেশও হেমন্ত মুখোপাধ্যায়ের পছন্দের ছিল। সেই সময় শান্তিনিকেতনের আশ্রমের মানুষজনদের প্রায় প্রত্যেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের নামটির সঙ্গে বিশেষ পরিচিত ছিলেন। শ্যামাতে ব্রজসেনের ভূমিকায় হেমন্তবাবুর গান সে বছরই প্রকাশিত হয়। যারা বেতার বা রেকর্ডে রবীন্দ্রসঙ্গীতের নিয়মিত শ্রোতা ছিলেন, তারা এবং আশ্রমের গুটি কয়েক মানুষ যারা আধুনিক গানও কিছু শুনতেন, তাদের মধ্যেও হেমন্তবাবুর অনুরাগী সংখ্যা খুব কম ছিল না। তাই এমনও হয়েছে যে শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে হয়তো একদিন বললেন, একটু বিশ্রাম নিতে এলাম, কাউকে বলবেন না আমি এখানে এসেছি। শান্তিনিকেতন প্রসঙ্গ এলে বিশ্বভারতীর প্রসঙ্গ তো এসে পড়বেই। রবীন্দ্রসঙ্গীত অনুমোদন না করার ব্যাপারটা একটু অপ্রিয় প্রসঙ্গ বলে অনেকে এড়িয়ে যান। জর্জ বিশ্বাসের মতন অতখানি না হলেও বিশ্বভারতীর স্টিম রোলারের হাত থেকে রেহাই পাননি হেমন্তবাবুও। তবে এ প্রসঙ্গে বিশ্বভারতীর নিয়মকানুনের বেড়াজাল আর ফাঁকফোকর বেশ অবাকই করে। হেমন্ত মুখোপাধ্যায়ের মহাপ্রয়াণের পরের দিন সকালে শান্তিনিকেতনের সকালের সাপ্তাহিক উপাসনায় তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয়। শান্তিনিকেতনে গভীর শোকের ছায়া নেমে এসেছিল সেদিন। তার আত্মার শান্তি কামনা করে নীরবতা পালিত হয়। জীবনের শেষ দিনটি পর্যন্ত শান্তিনিকেতনের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের এক গোপন আত্মিক যোগ ছিল এবং সেই সংযোগ গ্রন্থিটি ছিল রবিসূত্রে বাঁধা। শান্তিনিকেতনের মানুষেরা যতদিন পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত চর্চা করবেন, ততদিন তাদের একবার না একবার আশ্রয় নিতেই হবে হেমন্ত মুখোপাধ্যায়ের পৌরুষ এবং মেধাদীপ্ত আত্মমগ্ন রবীন্দ্রগান পরিবেশনার গর্ভগৃহে।

ঘর অন্ধকার করার চেষ্টা হয়েছে। বাইরে গনগনে দুপুর। সছিদ্র জানালা দরজা বন্ধ করে ভিজে গামছা টাঙানো, রোদের আভা লাল গামছা ভেদ করে ঢুকেছে, তাতেই গাঢ় গোধূলি ঘরে। মাটিতে জলে মোছা মাদুরে শুয়ে বাঙালি শিশু, আসছে না ঘুম।

কিন্তু আসতে বাধ্য। কখনো যেন ঘরের মধ্যে ঢুকে ঘাপটি মেরে বসে আছেন সাদা ধুতি শার্টের একটা বাঙালি সুর, হাত পাখা দোলাতে থাকা মায়ের গলা দিয়ে তিনি বেরিয়ে আসছেন, বেরিয়ে আসছেন প্রশান্তির অবসাদ নিয়ে। ঘরে নামছে নিঝুম সন্ধ্যা। যদিও কথা বোঝার কথা নয় সে বয়সে, কিন্তু পাখি তো খুবই চেনা লোক, বাতাবি গাছে থাকে, রোজ উঠোনে জিরোতে আসে, কেন জানা নেই। ওদের জন্য মন কেমন করছে, সুরটা ক্রমশ ঘুম বুনছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে, ঘুমোতে যাচ্ছে সুরটা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে শুয়ে সন্ধ্যার মেঘমালায় সুর খুঁজে পাওয়ার ব্যারামের চেরে ইঞ্জিনিয়ারিং পড়া হলো না ধুতি শার্টের। তবে ইঞ্জিনিয়ারিং শেখেননি তিনি বলা যায় না, সঙ্গীতের ইঞ্জিনিয়ারিংয়ে রসায়নের দীক্ষিত হলেন কার্যত আত্মশিক্ষায়। গাইতে শুরু করেই সুর তৈরির নেশায় পড়লেন। এখানেই ইঞ্জিনিয়ারিং, এখানেই প্রশ্ন, সুর কি সৃষ্টি করা যায় নাকি সব সুর হয়েই আছে, শুধু খুঁজে নিতে হয় নতুন চেহারা। শিশু যেমন বিল্ডিং ব্লকস খেলে, এদিক থেকে দেখলে সুর সৃষ্টিও ইনভেনশন নয়, ডিসকভারি। নদী, ফুল, বিদ্রোহ, প্রার্থনা, প্রেম, যন্ত্রণা, শেক্সপিয়ার, রাত্রি, রবীন্দ্রনাথ সব রয়েছে। সুর, স্বর, উপসুর সবই। পারমুটেশন কম্বিনেশনের রসায়ন জানা ইঞ্জিনিয়ার তা থেকেই ইতিহাস গড়েন। ধুতি শার্ট তাই ইঞ্জিনিয়ার রসায়নবিদ, এবং তার রসায়নাগারের ভিএনএ উপচে পড়েছে মেলোডির রস। নিঝুম সন্ধ্যায় শোনা শিশু বড় হয়ে মেলোডি শব্দ শুনেছিল, কিন্তু প্রচলিত অর্থের সঙ্গে আভিধানিক ব্যাখ্যার মিল পায়নি। নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা তাকে শুনিয়েছে চলমন গঙ্গা যমুনা তীর, বলেছে প্রভু আমার, প্রিয় আমার, কার দুর্গা কোন পাহাড়ি, কোথাকার তিলক কামত কিংবা কেদার, সেসব জানেন সঙ্গীত সম্রাটেরা। কিন্তু আভিধানিক আমগাছের খবর না রেখেও মেলোডির আম খেতে অসুবিধে হয়নি। সে সুযোগ করে দিয়েছেন রবীন্দ্রনাথ, নজরুল, অতুলপ্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল, হিমাংশু দত্ত, অনুপম ঘটকেরা এবং ধুতি শার্ট। কীভাবে বাঙালি মনে রেখেছে হেমন্ত মুখোপাধ্যায়কে? হেমন্ত বিষয়ে নানা বয়ান বাঙালির। তিনি নাকি কলসিতে গলা ঢুকিয়ে গাইতেন। ব্যঙ্গাত্মক এই বয়ানেরই ভিন্ন ভাষ, গলায় কাজ ছিল না। আসলে মন খুলে গ্রহণ করার বদলে মোহনবাগাল, ইস্টবেঙ্গল, উত্তম সৌমিত্র, লতা, আশা, হেমন্ত, মান্না, গোছের প্রতিতুলনাতেই স্বচ্ছন্দ কিছু মন। হেমন্তকেও প্রতিতুলনায় পড়তে হয়েছিল। মজার বিষয়, যাদের সঙ্গে প্রতিতুলনা তাদের বিচারে তিনি ব্যতিক্রমী বৈদুর্য কণ্ঠই, যে কণ্ঠে মোহিত ওস্তাদ আমির খান, মেহেদি হাসানেরাও।

চলচ্চিত্রে কি জুটি কেবল নায়ক নায়িকারই হন, বা নায়ক নায়িকাদের সঙ্গে নেপথ্য কণ্ঠশিল্পীর? না, জনপ্রিয় জুটি হতে পারেন চিত্র পরিচালক আর সঙ্গীত পরিচালকও। তরুণ

0: তার আর হেমন্ত মুখোপাধ্যায়ের দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে যে যৌথ যাত্রা, চলচ্চিত্রের ইতিহাসে তার দ্বিতীয় নজির খুঁজে পাওয়া মুশকিল। তনুবাবু যখন যাত্রিকের ব্যানারে চাওয়া পাওয়া ছবির পরিচালক, তখন নচিকেতা ঘোষের সুরে সেরা সময়ের হেমন্ত গিয়েছিলেন যদি ভাবো এ তো খেলা নয়। সেই অর্থে পলাতক ছবি থেকেই তরুণ হেমন্তের একত্র যাত্রার সূচনা। এই ছবির গানগুলো হবে লোকসুরাশ্রিত, তা বুঝেই হেমন্ত প্রথমে ফিরিয়ে দেন তনুবাবুকে। পরে নাছোড় তরুণের জেদের কাছে এক প্রকার হার মানেন হেমন্ত। ছবিতে যখন হেমন্ত কণ্ঠে শোনা যায় জীবনপুরের পথিক রে ভাই বা দোষ দিও না আমায় বন্ধু, তখন বোঝা যায় পরিচালকের নির্বাচন কতখানি সার্থক ছিল। পলাতকের হিন্দি রাহগিরেও হেমন্ত সঙ্গীত পরিচালক এবং মুখ্য গায়কের ভূমিকা নেন। হেমন্ত তরুণের পারস্পরিক শ্রদ্ধাবোধ ওদের আড়াই দশকব্যাপী নিরবিচ্ছিন্ন সংযোগের একটা বড় কারণ। তরুণের সঙ্গীত বোধের প্রতি আস্থা রাখতেন হেমন্ত। বলতেন, তনুবাবুর মতো রবীন্দ্রনাথের গান কোনো পরিচালক বোঝেন না। আবার তরুণ মজুমদারের কথায়, হেমন্তবাবু থাকলে আর কিছুই দরকার নেই। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করতে হয়। জলমগ্ন কলকাতার রাস্তা উজিয়ে স্টুডিওতে এসে গাড়ি থেকে হারমোনিয়াম বার করে বন্ধু তরুণের ঘরে আত্মপান্ত চণ্ডালিকা গেয়ে যাচ্ছেন খ্যাতির মধ্য গগনে থাকা হেমন্ত। স্মৃতি মেদুর তরুণ এই ঘটনা কত জায়গায় যে বলেছেন। বস্তুত ৮০ দশকের মাঝামাঝি অসুস্থ হেমন্তকেও ছাড়তে চাননি তরুণ। ভালোবাসা ভালোবাসা ছবিতে তাপস কণ্ঠে সুরকার হেমন্ত নিয়ে আসেন উদীয়মান শিবাজী চট্টোপাধ্যায়কে। হেমন্ত সুরে খোঁপার ওই গোলাপ দিয়ে শিবাজিকে রাতারাতি জনপ্রিয় করে দেয়। অতএব হেমন্ত মুখোপাধ্যায় কোনো একটি নির্দিষ্ট সময়ের ফ্রেমেই বন্দী নন। তিনি আছেন বাঙালির প্রেমে, তিনি আছেন বিরহে, তিনি আছেন শ্রাবণের ধারায়, আবার শরতের নীল আকাশে। আজকে তার এই পবিত্র জন্মতিথিতে আকাশবাণীর তরফ থেকে এবং সমস্ত শ্রোতাদের পক্ষ থেকে এই মহান সুর তপস্বীকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম।
1: কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্কে অনেক কথা আজ আমরা জানতে পারলাম এবং তার কিছু কিছু বিশেষ কালজয়ী গান আমরা শুনলাম আমাদের আজকের এই পর্বে। তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি, তোমাদের যুববন্ধু শ্রীজ্যোতি এবং অন্বেষা। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ি।
0: ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অন্বেষা বসু রায়চৌধুরী এবং শ্রীজ্যোতি ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

0: গ্রামেগঞ্জের সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আমাদের দেশ ভারতবর্ষ কৃষি নির্ভর। আমাদের যারা ভারতবাসী রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন। এই কৃষিকাজ কিন্তু আদিমকাল থেকে হয়ে আসছে, বর্তমানে বিভিন্ন রকম প্রযুক্তিগত উন্নতির মাধ্যম দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের চাষাবাদ হয়। দেখা যাচ্ছে যে বর্তমানে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে তারা কিন্তু এই কৃষিকাজ থেকে অনেকটাই বিমুখ হয়ে গেছেন। আমাদের এই কৃষিকাজের সাথে তরুণ প্রজন্মকে যুক্ত করতে ভারত সরকার একটি প্রকল্প তৈরি করেছেন, যেটা অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেইনিং ইউথ ইন এগ্রিকালচার, অর্থাৎ আরিয়া নামে পরিচিত। আমাদের আজকের আসরে এই প্রকল্প নিয়েই বিভিন্ন তথ্য আমরা জানব। আমাদের আজকের আসরে উপস্থিত রয়েছেন ডক্টর অঞ্জলি শর্মা, ইনি বিষয়বস্তু বিশেষজ্ঞ, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র, চোপড়া। নমস্কার ডক্টর শর্মা, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের আজকের আসরের আলোচনার বিষয় কেন্দ্রীয় সরকারের প্রকল্প আরিয়া, অ্যাট্রাক্টিং অ্যান্ড রিটেইনিং রুরাল ইউথ ইন এগ্রিকালচার, অর্থাৎ কৃষিকাজে গ্রামীণ তরুণদের আকৃষ্ট করা এবং ধরে রাখা। তো এই বিষয় নিয়ে আমরা আজকে অনেক তথ্য জানবো আপনার কাছ থেকে। তো প্রথমেই জানতে চাইছি যে উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে এই প্রকল্পটি শুরু হয়েছে এবং চলছে, সেটার কাজ, এটা কবে থেকে শুরু হয়েছে?
1: এটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে 2019 বছর থেকে শুরু হয়েছে, তো 7 বছর হয়ে গেল।
0: আচ্ছা।
1: বিশেষ করে এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে তরুণদেরকে কৃষি কাজের মধ্যে আকৃষ্ট করা এবং ধরে রাখা, আর তার সঙ্গে বিশেষ করে মানে কিছু কিছু এন্টারপ্রাইজ এটার মধ্যে বেছে নেওয়া হয়েছে, যেটা কি আমাদের জেলার মধ্যে কাজ করলে তরুণদেরকে একটা আকৃষ্ট করা যায় এবং তাদেরকে ভবিষ্যতের জন্য কিছু মানে আর্থিক উপায় তারা সেখান থেকে পেয়ে যেতে পারে, তার জন্য এই প্রকল্পটা করা। আসলে এখন যা দেখা যাচ্ছে যে তরুণরা, যা নতুন প্রজন্ম আছে, সেটা কিন্তু কৃষিটাকে বিমুখ হয়ে যাচ্ছে, এটা মানে আমাদের পুরো দেশের মধ্যেই দেখা যাচ্ছে এই ট্রেন্ডটা। এর জন্য এই আরএ প্রকল্পটা আমাদের পুরো ভারতবর্ষে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ যেটা আছে, ICAR যেটাকে বলে, তার মাধ্যমে কিন্তু বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে জেলাগুলোতে চালানো হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডে যেটা আমরা দেখেছি কি হচ্ছে, কি চাষির পরিবারের মতে ছোটোবেলা থেকেই তাদেরকে কিন্তু একটা হলো যে পড়াশোনা দিকে বলা হচ্ছে, খেলাধুলা করার জন্য বলা হচ্ছে বা অন্য অন্য জিনিসের মধ্যে ইনভলভ করা হচ্ছে, কিন্তু মা বাবা যে কৃষি করতে যাচ্ছে বা তারা যে একটা খামারে যায় সেদিকে কিন্তু বাচ্চাদের কিন্তু নেওয়া হয় না, বা কৃষি দিকে যে একটা ধারণা সেটা খুব যে উচ্চ ধারণা সেটা না, মানে সেখানে কোথায় না কোথায় মানে কৃষিকও নিজেই ভাবছে, মানে একটা ভাবনাটা খুব ভালো নাই সেখানে। তো তারা চায় যে বাচ্চারা যেন কৃষিতে না আসে, কিন্তু ভালো লাভবান হতে পারে কৃষিতে কেউ, সেটা নিয়ে এখন কিন্তু নিশ্চয় দেখছেন যে সব দিকেই অনেক বড় বড় চাকরিওয়ালা লোকও কিন্তু কৃষি অ্যাজ এ এন্টারপ্রাইজ হিসাবে তারা করছে, কিন্তু কোথায় না কোথায় চাষি যারা বেসিক্যালি মানে এই কাজটা করে, কিন্তু তাদের বাচ্চারা কিন্তু আবার কৃষিতে খুব কম আসছে বা ঠিকভাবে আসছে না, যে সে মানে ভবিষ্যতে কৃষিতে লাভবান হতে পারে। তো সেটা নিয়ে বিশেষ করে কি তাদেরকে কিছু না কিছু অনেক ধরনের বিকল্প দেয়া, কৃষির মধ্যেই তারা যেন থাকে, নিজের যোগ্যতা অনুযায়ী কৃষির থেকে লাভবান হতে পারে, সেটা জন্য বিশেষ করে এই প্রকল্পটা।
0: হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে আমরা কৃষকের ঘরে দেখি যে বাবা কৃষক, ঠাকুরদা কৃষক, কিন্তু তার পরবর্তী জেনারেশন কিন্তু মানে এই কৃষিকাজে এগোতে চায় না, তারা কিন্তু পড়াশোনা করে অন্য লাইনে চলে যেতে চাচ্ছে। তো এই যে একটা ঘাটতি বা এদের যে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধান করার জন্যই এই প্রকল্পটাকে এতটা কার্যকারিতা করা হচ্ছে।
1: হ্যাঁ, একদম। এই প্রকল্পের মধ্যে আমরা যেহেতু তরুণদের জন্য, বিশেষ করে তো 18 বছর থেকে 35 বছর বয়সের লোকজনকে, মহিলা পুরুষ যাই হোক, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, ওই প্রশিক্ষণ হওয়ার পরে তাদের মানে কোন এন্টারপ্রাইজের মধ্যে তাদের রুচি আছে সে অনুযায়ী কিন্তু বেছে নিতে হয়। আমি উদাহরণস্বরূপ বলছি যে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা চারটা বিষয়ের উপরে কাজ করছি। প্রথম হলো আমরা মাশরুম চাষ এবং তার প্রক্রিয়াকরণের উপরে কাজ করছি। দ্বিতীয় হলো আমরা ভার্মি কম্পোস্ট এবং তার সম্বর্ধন করা মানে ভ্যালু অ্যাডিশন এনরিচমেন্ট করা সেটা উপরে কাজ করছি। তার সঙ্গে মাছ চাষ লাভবান কী করে হওয়া যায় সেটা উপরে। আরেকটা যেহেতু উত্তর দিনাজপুর জেলা সেখানে খুব ভালো আনারস চাষ হয় তো পাইনঅ্যাপল প্রসেসিংয়ের উপরে আমরা কাজ করছি মানে এই প্রকল্পের মধ্যে। এগুলা সব বিষয়গুলা একটু সামান্য চাষবাস থেকে একটু আলাদা, যেখানে আমরা চাষবাসের সঙ্গে কিন্তু তার প্রক্রিয়াকরণ এবং মার্কেটিংয়ের ব্যাপারটাও দেখছি যাতে শেষ মুহূর্তে তারা কোথায় না কোথায় একটা ভালো দিক সেখান থেকে পেতে পারে।
0: ঠিক, দ্রব্যগুলো চাষের মাধ্যমে তৈরি হলো এবং সেখান থেকে বাজারজাত হলো, অথবা যদি পুরোপুরি র মেটেরিয়ালস না যায় তার সাথে কিন্তু এটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন জ্যাম জেলি থেকে শুরু করে আচার পাপড় এইভাবেও এইসব ফসলগুলোকে আমাদের যারা কৃষক ভাইরা বা সেলফ হেল্প গ্রুপ তারাও কিন্তু এইভাবে কাজ করছে এটার মাধ্যম দিয়ে।
1: হ্যাঁ একদম, যেমন উদাহরণ বলি আমরা যেমন মাশরুম চাষ নিয়ে, তো সেখানে আমাদের চাষের আলাদা আলাদা গ্রুপ রয়েছে, তো কিছু কাল্টিভেটরই আছে তারা চাষই করে। এবার সেখানেও ভাগ আছে যে কিছু ধরেন এক ধরনের মাশরুম বেশি করছে মানে যাদের যেরকম অবস্থা আছে, কিছু আছে যারা এই প্রকল্পের মধ্যে কাজ করে করে একটু অবস্থা পূরণ হয়েছে তখন তারা দুই বা তিন রকম মাশরুম করছে মানে আলাদা আলাদা, তাতে কি হয় কি একটা ভ্যারাইটি হয়ে তারা দাম ভালো পায়। এবার সেখান থেকে কিছু কৃষক আছে যারা কি চাষও করে নিজে এবং তার সঙ্গে তার প্রক্রিয়াকরণের কাজও করে। তো আমাদের এরকম প্রগতি মাশরুম চাষি বলে একটা FIG আছে, ফার্মার ইন্টারেস্ট গ্রুপ, যারা মাশরুমের প্রক্রিয়াকরণের সঙ্গে মাশরুম চাষের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত রয়েছে। তো তারা তাদের যেমন FSSI লাইসেন্স আছে মানে প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য, তার সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে আমরা তাদের গ্রামেই কিন্তু একটা প্রসেসিং ইউনিট করতে পেরেছি। ঠিক সেরকম পাইনঅ্যাপল প্রসেসিংয়ের জন্য ইউনিট করা হয়েছে বা মাছের যা এন্টারপ্রাইজ আছে সেখানেও ধরেন জিনিসপত্র রাখার জন্য ভালো স্টোরেজ ব্যবস্থা বা তাদের মার্কেটিং করার জন্য যা যা লাগে যেমন ওয়েইং ব্যালেন্স হলো বা সিলিং মেশিন মানে মিনিমাম যেটুকু রিকোয়ারমেন্ট সেই প্রকল্পের মাধ্যমে আমরা চাষিদেরকে দিয়েছি।
0: আচ্ছা, তাহলে এই প্রকল্পের আওতায় কী কী ধরনের সুযোগ সুবিধা আমাদের কৃষক ভাইরা পাবে?
1: যেমন প্রথম তো হলো প্রশিক্ষণ, যেটা আমি বললাম বিনামূল্য সেটা, আর এখানে মানে আপনার 10 দিনের প্রশিক্ষণ হতে পারে, 15 দিনের হতে পারে, মানে নিড বেসড যেরকম মানে সেই এন্টারপ্রাইজের মধ্যে কীরকম। আর তার সঙ্গে আমরা কিন্তু ফলো আপ ট্রেনিংও করাই যাতে একবার শিখে গেছে সে আবার পুরো নাও তার ভালো হতে পারে বা তাদের প্রোগ্রেস কত হয়েছে গ্রামে গিয়ে, তো সেগুলাও থাকে সঙ্গে সঙ্গে। তার সঙ্গে তাদেরকে যে এন্টারপ্রাইজের মধ্যে তারা কাজ করছে সেটার আনুষঙ্গিক জিনিসপত্র এবং কিছু অ্যাসেট ক্রিয়েট করে দেয়া, মানে ধরেন মাশরুম চাষের ক্ষেত্রে যেমন মাশরুম চাষ করার জন্য ঘর, তার সঙ্গে শুধু চাষ করা না তার সঙ্গে প্রক্রিয়াকরণের জন্য যেমন আমি বললাম যে প্রসেসিং ইউনিট বানানো হয়েছে। আর এটা প্রত্যেক টাকা যেমন এই প্রকল্পের মধ্যে কিন্তু প্রত্যেক চাষির অ্যাকাউন্টে সোজা ডাইরেক্ট ক্রেডিট হয়েছে, মানে সেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা কাজ করিয়েছি কিন্তু অ্যাসেটের জন্য যা তারা ঘর বানাবে বা কিছু কিনবে প্রজেক্টের মধ্যে তো কৃষককে ডাইরেক্ট ওদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে।

0: সেখান থেকে তারা কিন্তু দেরি করে নিয়েছে।
1: যে কোনো প্রকল্পের একটা কর্মসূচি থাকে, কিভাবে কাজটা সফলতা পাবে, সেখানে যেমন আমাদের মাঠে যে কৃষকরা চাষ করছেন তাদের নানা রকম সমস্যা হতে পারে, তারা তখন কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করবেন এবং এই প্রকল্পের আওতায় নিজেদেরকে নথিভুক্ত করতে পারবেন, তাই তো?
0: হ্যাঁ, একদম।
1: মানে কিভাবে হচ্ছে, মানে সেই প্রসিডিউরটা যদি একটু
0: বলেন। হ্যাঁ বলছি, যেমন অ্যাকচুয়ালি এই প্রকল্পের মধ্যে আমরা যেহেতু চারটা এন্টারপ্রাইজ নিয়েই কাজ করছি, যেটা আমি বললাম মাশরুম নিয়ে, তার সঙ্গে পাইনঅ্যাপল নিয়ে, আর ভার্মি কম্পোস্ট নিয়ে, আর মাছ চাষ নিয়ে। তো এই চারটার মধ্যেই যদি এরকম হয় কি, ধরেন একটা গ্রামে যদি কোনো সাকসেস স্টোরি হয়, তো সেটা দেখেই কিন্তু অনেক যেন অন্য গ্রামের লোকে যেন কিন্তু উৎসাহী হয় এবং আসে। তো সেটা ডাইরেক্ট অনেকবার হয়েছে যে সেই চাষি আমাদের সঙ্গে যোগাযোগই করে কি দিদি আমাদের দেখে ওনারাও করতে চাইছেন, আপনারা কি ওই গ্রামে প্রোগ্রাম করবেন বা ওরা এসে যোগাযোগই করবে। তো তখন সেইভাবে আমরা তাদেরকে, মানে নতুন চাষিরা এখানে নথিভুক্ত হয়েছে, এবং এই যেটা আমি বললাম যে FIG আছে আমাদের মাশরুমের উপরে বিশেষ করে, তো তারা নতুন নতুন সদস্য ওখানে অ্যাড হয়, মানে যারা এই কাজের সঙ্গে যুক্ত হতে চায় তখন মানে অফিসিয়ালি মিটিং করা হয় এবং তাদেরকেও সঙ্গে নেওয়া হয়।
1: আচ্ছা, এর জন্য প্রয়োজনীয় নথিপত্র কিছু দরকার রয়েছে?
0: মানে এই গ্রুপগুলো তো রেজিস্টার্ড গ্রুপই রয়েছে ব্যাংকে, তাদের খাতা আছে, তো সেখানে মিটিং রেজলিউশন করে তাদেরকে নিয়ে নেওয়া হয়। এবং ধরেন কে সুযোগ সুবিধা কত পাবে সেটা তখন ওই গ্রুপের মিটিংয়ের মধ্যে ঠিক করা হয়, এবং বিশেষ করে লক্ষ্য করা হয় যে কোন চাষি কীরকম কাজ করছে, সে অনুযায়ী তাদেরকে সুযোগ সুবিধাও সেইভাবে দেওয়া হয়।
1: আচ্ছা, আপনি তো বললেন যে চারটা এন্টারপ্রাইজে কাজ করা হচ্ছে চার রকমভাবে, তো যেটা বললেন ভার্মি কম্পোস্টের কথা, তো যেহেতু আমাদের জৈব সার, তারপর ন্যাচারাল ফার্মিং, এগুলোর ওপরে কিন্তু এখন খুব জোর দেওয়া হচ্ছে যাতে আমাদের পরিবেশ ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমাদের কৃষিকাজের মাধ্যমে যে ফসল তৈরি হচ্ছে তার যাতে গুণগত মান ভালো থাকে। তো এই ভার্মি কম্পোস্টটা যদি কোনো গ্রুপ বা কেউ করতে চান তাহলে তারা কিভাবে করবেন এবং আপনারা কিভাবে সহযোগিতা করছেন?
0: একদম খুব ভালো প্রশ্ন করেছেন, এবং বিশেষ করে বলবো যে মহিলা দলগুলো, মানে দিদিরা যারা বাড়িতে আছে আর যাদের বাড়িতে পশুধন রয়েছে, তারা বিশেষ করে এই কাজের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত হতে পারে। এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা দেখেছি যে অনেক মহিলা আমাদের সঙ্গে যুক্ত আছে এবং এই কাজটা খুব সহজভাবে, মানে এটা না যে আপনার এত পড়াশোনা লাগবে তখনই আপনারা এই প্রশিক্ষণ করতে পারবেন বা সেরকম কোনো ব্যাপার না, যাদের একটা ব্যবহারিক জ্ঞান আছে সে কিন্তু খুব সহজভাবে এই জিনিসটাকে করতে পারে। আর তার সঙ্গে একটু অ্যাড করি যে এই প্রকল্পের মধ্যে বিশেষ করে আমরা যেমন ভার্মি কম্পোস্টের কাজ করাই, তার সঙ্গে তার যে একটা মূল্য সম্বর্ধন মানে ভ্যালিউ এডিশন আমরা করাই, কেমন করে যে জীবাণু সারের সহযোগিতায় এই সারকে আরও বেশি কিন্তু এনরিচ করা হয়, আরও বেশি ভালো করা হয়। তো তাতে কি হয় কি মাটিতে ওটা খুব ভালো কাজ করে। তো বিগত 5-6 বছর ধরে আমরা এই প্রকল্পের মধ্যে এটা কাজ করছি, আর সেখানে তার মূল্য বেশি পাওয়া যায়, মানে প্রোডাক্টের যে দাম সেটা বেশি কিন্তু দলগুলো এখন পাচ্ছে। আর বিশেষ করে বলবো যে এখন আমাদের কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে যা প্রোগ্রাম চলছে, একটা অভিযান চলছে যেটার নাম হলো ক্ষেত বাঁচাও অভিযান, তো সেই অভিযানের মধ্যে আমরা বিশেষ করে চাষিদেরকে বলছি যে আপনারা মানে জৈবের দিকে একটু নজরটা করেন, অর্গ্যানিক ফার্মিংয়ের দিকে একটু যান, সেখানে ন্যাচুরাল ফার্মিং করারও অনেক উপায় রয়েছে, তার সঙ্গে যে জৈব সার যেমন ভার্মি কম্পোস্ট এটা অনেক বড় ভূমিকা করতে পারে। কেন, চাষি নিজেই যদি ভালো জৈব সার বাড়িতেই যদি তৈরি করতে পারে তাহলে কিন্তু তার কাছে একটা অ্যাক্সেস হবে সেই সারকে নিজের মাটিতে দেওয়ার, এবং অন্য জনের কাছে বিক্রিও করতে পারে যাদের দরকার। আর তার সঙ্গে ধরেন এখন দিনদিন এটাই দেখা যাচ্ছে যে আমাদের সত্যিকারই কিন্তু মাটির অবস্থা বেশি ভালো নেই, আর হয়তো এই অভিযান চালানোরও এটা উদ্দেশ্য যে মানে এটা অন্তত প্রত্যেক চাষির কাছে বার্তা যায় যে আপনাদের সঙ্গে কিন্তু অন্য অন্য ডিপার্টমেন্ট সঙ্গে আছে, আপনারাও একটু সহযোগিতা করেন, আমরাও করি। তো তার জন্য ধরেন কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের রাজ্যের বা জেলার যাই কৃষি সংস্থা আছে, মানে কৃষি বিভাগ পুরো সঙ্গে আছে, তার সঙ্গে ICR এর ইনস্টিটিউটগুলো যা রয়েছে সেগুলাও কিন্তু এটা নিয়ে মানে সঙ্গে কাজ করছে। এবং বিভিন্ন ধরনের মানে কৃষি কাজের মধ্যে আমাদের মাটিকে ভালো রক্ষা করার জন্য, যেমন সয়েল হেলথ কার্ড দেওয়ার জন্য মানে বারবার চাষির কাছে অনুরোধ করা হচ্ছে এই অভিযানের মধ্যে কি আপনারা মাটি পরীক্ষা করান, অন্তত মানে যেটা দরকার সেই মাটিকে দিতে হবে। এর জন্য আপনার যাই আপনার কাছে ব্লক অফিস আছে, ব্লক কৃষি দপ্তর আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, বা অন্য অন্যান্য যদি সরকারি কোনো সংস্থান রয়েছে আপনারা যান এবং পরামর্শ নেন, যাতে আপনাদের মাটি মানে সঠিক তথ্যগুলো জানেন আপনার মাটি সম্বন্ধে, যাতে ভবিষ্যের প্রজন্মের জন্য আমরা একটা ভালো জিনিস মানে সচেতনার জন্যই বিশেষ করে এই অভিযান আছে, ক্ষেত বাঁচাও অভিযান। আমি আশা করি যে এরকম মানে বেশি চাষি কাছে পৌঁছালে কিন্তু তাদের মধ্যে সচেতনা বৃদ্ধি হবে, সময়ে মানে ওরকমই বলছে।
1: হ্যাঁ, আর এই যে আপনি বললেন যে সবার বাড়িতেই যদি অল্প অল্প করে ভার্মি কম্পোস্ট নিজেরাই তৈরি করতে পারে, তাহলে কিন্তু নিজের চাষের ক্ষেত্রে বাইরে থেকে আর জৈব সার কিনতে হবে না, আর সেক্ষেত্রে রাসায়নিক সারটাও কম প্রয়োজন হবে, ফলে মাটির স্বাস্থ্যটাও ভালো থাকছে এবং সেখান থেকে একটা তারা আর্নিংয়েরও পথ খুঁজে পাচ্ছে।
0: হ্যাঁ, একদম। মানে দেখুন এখন যা সময়ে আসছে, মানে যেভাবে আমরা এত বছর ধরে মানে গ্রিন রেভলিউশনে পড়ে চলছি, তো সেখানে রাসায়নিকের ধাপটা একটু বাড়েই গেছে, কিন্তু এতগুলো জনসংখ্যাকে তো এমনি পোষণ করা যাবে না, রাসায়নিক তো বাদ দেওয়া যাবে না, কিন্তু আস্তে আস্তে যদি আমরা ধরেন 80-20 করি বা 70-30 করি, তো কি হবে কি যে আমাদের মাটিটা একটু মেনটেন থাকবে,
1: ক্ষতিটা কমবে
0: কমবে একদম। আর এখন যেই ধরনের ফসলগুলো করা হচ্ছে, যেমন ভুট্টা দিকে চাষির একটু, যেমন আমরা উত্তর দিনাজপুর জেলায় দেখি যে খুব ঝোঁক আছে, তারা কিন্তু প্রচুর ভুট্টা চাষ করছে। এই ধরনের ফসল করার পরে কিন্তু মাটি প্রচুর নিউট্রিয়েন্ট কিন্তু লাগে, সে যদি জৈব সার ব্যবহার না করে তাহলে কিন্তু কয়েক বছরের মধ্যে মাটি তার কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। তো সেখানে আমরা বিশেষ করে বলি যে জৈব সার ব্যবহার করেন বা ডাল জাতীয় ফসল, অন্তত রোটেশনে মানে একই ধরনের ফসল না করে সেরকম কিছু ফসল, বা অ্যাজোলা চাষ করে কিছু সেই ধরনের সবুজ সার আপনারা দিন, বা ধইঞ্চার কথা আমরা বলি বারবার যে আপনারা করেন। অনেক চাষি খুব ভালো করে এই বিষয়গুলো, আবার কিছু সচেতনার অভাবও আছে। তো আশা করি আস্তে আস্তে মানে সবাই একটু জানবে।
1: ঠিক আচ্ছা, এই যে আনারস চাষটা আমাদের কৃষক ভাইরা এই প্রকল্পের মাধ্যমে করে কি সুবিধা পাবেন?
0: আচ্ছা, আনারস চাষের জন্য এই প্রকল্পের মধ্যে বিশেষ করে আমাদের প্রক্রিয়াকরণের কাজটা রাখা হয়েছে, কেন দেখুন বৃষ্টির সময় আনারসটা হয় মানে শেলফ লাইফটা খুবই কম, তো সেখানে যেটুক ফ্রেশ বিক্রি হয়ে হয় কিন্তু তারা যদি ভালো প্রক্রিয়াকরণ করতে পারে, মানে যেমন এটার মধ্যে আমরা শেখাই যেমন আনারসের আচার তৈরি, জ্যাম তৈরি, জেলি তৈরি, এবং আনারসের যদি আমরা ক্যান্ডি বা পাউডার এই ধরনের জিনিস বানিয়ে যদি করতে পারি, তাহলে চাষি ওটাকে খুব ভালো দামে বিক্রি করতে পারছে। আর আমাদের যা মহিলা দলগুলো আছে এই প্রকল্পের সঙ্গে যারা যুক্ত আছে, তারা বিশেষ করে জেলার মেলাগুলো হয় বা সৃষ্টিশ্রী মেলা বা সেরকম লোকাল মেলা, তো সেখানেও বিক্রি করার জায়গা পায়। তার সঙ্গে কি যে বাড়িতেও পারিবারিক পুষ্টির জন্য এগুলো জিনিস কিন্তু কোথায় না কোথায় যোগদান দেয়।
1: হ্যাঁ, মানে বাড়ির ফল বাড়িতেই তৈরি হচ্ছে এবং বাড়ির লোকেরাও খাচ্ছে, এবং সেটার যে পুষ্টিগুণ সেটা কিন্তু তারা জানে যে কতটা কি আছে, তো এটা কিন্তু উভয়ভাবেই তারা লাভবান হচ্ছে।
0: আর প্রকল্পের মধ্যে বিশেষ করে আমি এটা বলবো কি আমরা তাদের ধরেন একটা তো হলো যে প্রশিক্ষণ তাদেরকে বিনামূল্য হয়, তার সঙ্গে আমরা কিছু কিছু জিনিস যেটা দিতে পারি বিশেষ করে টেস্টিংয়ের জন্য বা সিলিং প্যাকিং প্যাকেজিংয়ের ব্যাপারটা একটা বড় ব্যাপার রয়েছে, তারপরে তাদের মানে স্টিকার বানানো এসে সব কিছু তাদের আমরা সহযোগিতা করি, যাতে তারা কালকে মানে বাজারীকরণ ভালো করে করতে পায় জিনিসটাকে। আর কিছু আমাদের দুই তিনটা গ্রুপ আছে যেটা এই কাজের সঙ্গে যুক্ত আছে এবং খুব ভালো লাভবান হতে পারছে এই প্রকল্পের মাধ্যমে।
1: আচ্ছা, এই যে প্রকল্পের মাধ্যমে আনারস চাষ হলো, ভার্মি কম্পোস্ট হয়েছে, আর মাছ চাষের কথা আপনি বললেন, তো মাছ চাষ করতে গেলে এই প্রকল্প থেকে কিভাবে সুযোগ সুবিধা পাবেন আমাদের কৃষক ভাইরা?
0: এই প্রকল্পের মাধ্যমে

0: মাছ চাষ নিয়ে আনুষঙ্গিক যা যা জিনিস আছে, যেমন তাদের ফিঙ্গারলিং মানে প্রোডাকশনের জন্য দেওয়া হয়, তাদের মানে পোনা দেওয়া হয়, মানে ফিশ সিড তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়, তার সঙ্গে ধরেন পুকুরের কীভাবে পরিচর্যা করতে হবে সেগুলো প্রশিক্ষণ তো থাকেই সবসময়, তার সঙ্গে সঙ্গে জিনিসপত্র আর তার সঙ্গে আমি যা বলছিলাম যে বড় ধরনের যাদের মানে একটা কারণ দিঘিতে আমাদের ব্লকে এফপিসি যুক্ত আছে আমাদের সঙ্গে, তো তাদের যেমন কমন জায়গা আমরা এক জায়গা স্টোর হাউস যেমন করে দিয়েছি, তো তারা মাছ চাষ সম্বন্ধে যা যা যন্ত্রপাতি আছে বা কিছু জিনিস রাখতে হয় তাদেরকে, তো সেরকম সেই জায়গা তারা ব্যবহার করে এবং একসঙ্গে কালেক্ট করে মাছগুলো বিক্রি করে তারা, মানে এই প্রকল্পের মধ্যে।
1: হ্যাঁ, কারণ মাছ চাষের ক্ষেত্রে কিন্তু পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মাছগুলো যাতে ভালো থাকে সেটার দিকটা কিন্তু দেখতে হচ্ছে, তো সেক্ষেত্রেও কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে তারা?
0: হ্যাঁ একদম, একটা তো হলো যে তাদের কোনো অসুবিধা হলে যেহেতু এটা প্রকল্পের মধ্যে তারা যুক্ত আছে তো তারা জিজ্ঞেস করতে পারে, দুই নম্বর হলো যে কিছু কিছু ওষুধপাতি দেওয়া বা এটার আমাদের প্রয়োজন থাকে তো তারা পায় সেটা। আর্থিক সুবিধা দেখুন সোজা তো টাকা দেওয়া হয় না চাষিকে, যেটা আমি আগে বলেছি কি ধরেন ফিস সিড দেওয়া হচ্ছে বা তাদের জন্য কিছু স্ট্রাকচার বানিয়ে দেওয়া হচ্ছে, তো সেইভাবে মানে ডাইরেক্ট ওদের অ্যাকাউন্টেই টাকা মানে আমরা ট্রান্সফার করি এই প্রকল্পের মাধ্যমে, কিন্তু তাদেরকে কিছু না কিছু জিনিস কিনতে হয় এবং বিল প্রডিউস করতে হয়।
1: আচ্ছা, মানে মাছ চাষের ক্ষেত্রে তার যে প্রয়োজনীয় সামগ্রী রয়েছে বা হয়তো মাছের পোনা বীজ হিসেবে কিনবে, তো সেগুলো সেই প্রকল্পের মাধ্যমে তারা জানাবে এবং সেই অনুযায়ী সুবিধাগুলো পাবে।
0: হ্যাঁ একদম, আর সেখানে যে কোয়ালিটি সিড যেন হয় সেটা আমরা এনশিওর করি, মানে আমাদের ফিশারি সায়েন্টিস্ট ওখানে যান এবং মানে দেওয়া হয় সবাইকে ভাগ করে সামনেই, মানে ওটা এটা না যে আমরা টাকা ট্রান্সফার করে দিলাম তারপরে করতে থাকো, ওরকম হয় না ব্যাপারটা, মানে টেকনিক্যাল জিনিসগুলো আমরা দেখি ওখানে গিয়ে।
1: আচ্ছা, মানে হাতে ধরে শিখিয়ে, হ্যাঁ, যাতে তারা এখান থেকে একটা ভালো আয় করতে পারেন সেরকম ব্যবস্থা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনারা করছেন।
0: একদম।
1: আচ্ছা, আপনার কৃষি বিজ্ঞান কেন্দ্র যে এলাকাটা রয়েছে উত্তর দিনাজপুরে, সেখানে কি এরকম কোনো সফলতার কাহিনী রয়েছে?
0: হ্যাঁ একদম, আমি এক দুইটা স্টোরি বলবো। সেটা হলো একজন ভদ্র মহিলা, মানে সুশীলা টুডু ওনার নাম, আদিবাসী মহিলা, তো সেই এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে এখন মানে এটা বলবো যে যেমন আগে ওনার কাঁচা বাড়ি ছিল এখন পাকা বাড়ি হয়েছে, এটুকু বলবো। ভদ্রমহিলা স্কুটি নিয়ে এখন মানে হাটে হাটে বিক্রি করতে যায় এবং আমাদের যেটা যে প্রগতি মাশরুম ফার্মার গ্রুপ আছে তার উনি প্রেসিডেন্ট আছেন, এটা বলবো যে অনেকজনের জন্য অনুপ্রেরণা উনি, এটা একটা। তার সঙ্গে যেমন একজন দীপেশ সিংহ বলে কলেজ গোয়িং ও আছে, তো কলেজের সঙ্গে সঙ্গে মাশরুম চাষের সঙ্গে যুক্ত আছে এবং প্রচুর পোস্টও দিয়ে চাষ করে খুব ভালো, আর তার সঙ্গে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত আছে এবং সবথেকে ভালো দিক কি গ্রামাঞ্চলে ভিতরে ভিতরে মহিলারা কিন্তু চাষ করে, তো সে তার সহযোগিতা করে মার্কেটিং করার জন্য সেখান থেকে।
1: আচ্ছা,
0: এরকম অনেক রয়েছে, অন্য অন্য এন্টারপ্রাইজের ক্ষেত্রে রয়েছে এবং খুব গরিব মহিলারা যারা যে ভার্মি কম্পোস্টের সঙ্গে যুক্ত আছে তো সেটার এনরিচমেন্ট করে তারা আর একটু ভালো টাকা পায় এবং তার সঙ্গে কি যে কেঁচো ও বিক্রি করা যায়, মানে ভার্মি ওয়ার্মেরও ডিমান্ড আছে ভালো, তো বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্যে যেমন আমরাও নিই, কৃষি বিজ্ঞান কেন্দ্রও নিই বা অন্য অন্য দপ্তররাও নিই, কোথায় না কোথায় ভালো আয় উপার্জন করতে পারছে তারা।
1: মানে তারা কিন্তু দেখা যাচ্ছে যে কৃষির প্রতি যে বিমুখতা সেটা কিন্তু ঘুরে এখন কৃষির দিকেই তারা এগিয়ে যাচ্ছে। এই যে আপনি একজন সাধারণ গৃহবধূর কথা বললেন, সে তো একদম তার ঘর সংসার নিয়েই ব্যস্ত ছিল, এবার সেখান থেকে বেরিয়ে সে নিজের পায়ে কিন্তু দাঁড়িয়েছে এবং সে আরেকজনেরও একটা ইন্সপিরেশন তৈরি করতে পেরেছে, তাই না?
0: মানে ভদ্রমহিলা চা বাগানের একদম ওয়ার্কার ছিলেন, মানে চা পাতা তুলতেন উনি।
1: আচ্ছা,
0: আর এখন অনেকজন হাটে গিয়ে ওনার অপেক্ষা করে থাকেন যে উনি কখন আসবেন তা আমরা কিনবো মাশরুম,
1: মানে এটা একটা বড় সাফল্য। আর এছাড়া কি আর কোনো প্রকল্পের কাজ চলছে আপনাদের এই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে?
0: হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক ধরনের, যেমন পালস মিশন যেটা ডালের জন্য আছে, তো ওটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে চলছে এবং ওটা উপরে আমরা জোর দেই। আর এখানে যা যা, যেমন মাস কলাই হলো, মুগ কলাই হলো, ইভেন নতুন করে বলবো যে সয়াবিন হচ্ছে ভালো, তার সঙ্গে

কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, সিকিম সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বেশ কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। এর সাথেই শেষ হল আজকের গ্রামে গঞ্জের অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আইভি দে। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে।

0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে সবুজ সোনার দেশে।
1: শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করছি।
2: গত সপ্তাহে উত্তরবঙ্গে চা শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা দ্বিতীয় পর্বটি শুনব। আমাদের স্টুডিওতে উপস্থিত ক্ষুদ্র চা বাগান চা শিল্পের সঙ্গে যুক্ত ক্ষুদ্র চা বাগানের মালিক নিতাই মজুমদার, শ্রী বাসুদেব পাল এবং সুশীল চন্দ্র দাস। চা পাতা তোলার সময় তো প্রথম চা বোধ হয়
3: মার্চের থেকে প্রথম প্লাকিং, প্রথম কোয়ালিটিটা ভালো কোয়ালিটি, উৎকৃষ্ট কোয়ালিটি এটা হয় এবং পাতাটা খুব সফটনেসও থাকে, পাতার কোয়ালিটি ভালোই থাকে, তখন ভালো থাকে।
2: তো বছরে কটা আপনারা পাতা তোলেন?
3: কবার তুলি মানে কি, এটা এভাবে হয় না,
2: এটা কি সিস্টেমে হয়?
3: রাউন্ড হিসাবে হয়,
2: রাউন্ড হিসাবে
3: 24টা বইটা রাউন্ড হিসাবে হয়।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, যত ভালো কোয়ালিটি তত ভালো আপনাদের চায়ের দাম, চা পাতার দাম পাচ্ছেন, তাই তো?
3: কোয়ালিটি
2: প্রথম কটা রাউন্ডে এটা পাওয়া যায়?
3: একটা রাউন্ড প্লাকিং করার 7-9 দিন, ম্যাক্সিমাম 10 দিন, এর মধ্যে একটা রাউন্ড, এইভাবে রাউন্ড সৃষ্টি হয়।
4: আমি বলি যেরকম চায়ের রাউন্ড নিয়ে যেটা বলছেন, যেটা আমরা অটম ফ্লাস থেকে এসছি এখন। অটম মানে হচ্ছে আমাদের শেষ, অটম ফ্লাস মানে পাতাটা অটমে, মানে নভেম্বর মাসে যে পাতাটা হয় আর কি, সেখান থেকে অটম, হ্যাঁ শেষ পাতা। কোয়ালিটি যেটা বলছেন আর কি, যে চায়ের কোয়ালিটিটা কী করে পড়ে যাচ্ছে, কেন পড়ছে, আপনার বক্তব্য। এই চা চাষটা এমনভাবে ব্যাপকভাবে হয়ে গেছে না, তাতে কী হয়েছে, সরকারিভাবে এর উপরে কোনো বাইন্ডিংস নেই। আমরা যেটা চিন্তা করি, এই চা যে চাষ হচ্ছে বা বড় বাগান ছোট বাগান যাই আছে, এটা কার, সেন্ট্রাল গভর্নমেন্টের না স্টেট গভর্নমেন্টের, এর কে দেখবে? এই যে কিছু একদম ক্ষুদ্র চা চাষি, ধান পাট প্যাডিতে যারা ছিল, কৃষি থেকে যারা চায়ে এসে, একটা অনভিজ্ঞতা ব্যাপার আছেই, এবং অধিক ফলন, অধিক ফলন হলে অধিক আমার প্রফিট লাভ। তো এরা কী করছে, এরা নিজেদের জমিতে নিজেরা কাজ করছে অনেক সময়। আগের যে চা চাষের যে পদ্ধতি, সায়েন্টিফিক্যালি যে চা চাষ করা যায় কীভাবে করতে হবে, সেই পদ্ধতির মধ্যে কিন্তু নেই এখন। তখন ওয়ার্কারের একটা খুব সুবিধা ছিল, এখন কিন্তু ওয়ার্কার নেই। আপনি পরিযায়ী শ্রমিকের কথাটা দেখুন, আপনি 2-5 বছরের মধ্যে এই পরিযায়ী শ্রমিকের কথাটা এসে, আগে কিন্তু পরিযায়ী শ্রমিক আমরা কোনোদিনও শুনি নাই। তো এই যে পরিযায়ী শ্রমিকের জন্য আজকে সবাই বাইরে চলে যাচ্ছে, বাইরে যাওয়াতে কী হচ্ছে, এখানে শ্রমিকের সমস্যা একটা বড় আকার ধারণ করেছে, যার ফলে কী হচ্ছে, এখানে মেকানাইজড ব্যাপারটা চলে এসছে, মেশিন প্লাক। এই যে মেশিন প্লাকিং করতে গিয়ে চায়ের কোয়ালিটিটা, চায়ের একটা গুণগত মানটা নষ্ট হয়ে যাচ্ছে।
2: এইটা কিন্তু একটা ভালো দিক, এই যে মেশিনে চা পাতা তোলা হচ্ছে, কাটা হচ্ছে, এই আমরা জানতাম যে
4: হ্যান্ড প্লাকিং, এবং মহিলারা সব থেকে ভালো প্লাকিং করতে পারে, চা তোলার যত ছবি সবই মহিলাদের হাতে থাকে। আপনি আপনি আপনি দেখবেন রিসেন্টলি কিছু কিছু বাগানে পূর্ণিমার রাতে ওই মহিলা দিয়ে, মহিলা ওয়ার্কার দিয়ে তারা প্লাক করছে, করে সেই চা প্রচুর দামে বিক্রি হচ্ছে, সেই চা আপনি দেখবেন পেপারে। হ্যাঁ অফকোর্স কোয়ালিটি একদম ভালো, জোসোনা রাতে রাতে প্লাকিং হচ্ছে, লাইট জ্বালিয়ে সেখানে রাত্রে প্লাকিং হচ্ছে।
5: আচ্ছা এখানে একটা কথা বলি, এই যে দিতে বললেন, অ্যাকচুয়ালি প্রকৃতির সাথে যে কোনো কৃষি নির্ভরশীল, চাও ঠিক তদ্রূপ তাই। যেরকম এই যে পূর্ণিমার রাত, অ্যাকচুয়ালি অমাবস্যা পূর্ণিমার উপরেও কিন্তু এই এই কোয়ালিটি ডিপেন্ড করে। পূর্ণিমা যখন থাকবে সেই সময় যদি চা হয়, তার স্বাদ বা তার গন্ধ সম্পূর্ণ আলাদা।
3: প্লাকিং করছে রাত্রে হচ্ছে, সেটা 3:30-4 এই সময়, কুয়াশাও পড়ছে, একটা শীত শীত ভাব, সেটা পরিবেশ মানে এটি প্রকৃতি, অরিজিনাল প্রকৃতি সেটা হচ্ছে।
2: নিতাইবাবু এবং বাসুদা এবং সুশীলদাকে বলছি, আপনারা যেহেতু একটা অ্যাসোসিয়েশন চালান, প্রচুর মেম্বার আপনাদের রয়েছে, ভবিষ্যৎ ভাবনাটা মানে কিভাবে চায়ের গুণগত মানটাকে আরও ডেভেলপ করা যায়?
4: দেখুন যেটা আপনি একটু আগেই বললেন যে অ্যাসোসিয়েশনের কথা, আমাদের নর্থ বেঙ্গল স্মল টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন 1994 অ্যাসোসিয়েশন, আমাদের অ্যাসোসিয়েশনের যদি অ্যাকচুয়াল মেম্বার বলতে হয় তাহলে আমাদের ওই 1500-1600 মেম্বার আমাদের, দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির কিছু অংশ এবং কালিম্পংয়ের কিছু আছে। সব জায়গায় যে আমাদের যে গ্রোয়ার্স মেম্বার যারা আছে, তাদের তো প্রতিনিধি থাকে এরিয়া ওয়াইজ, সেই প্রতিনিধিদের নিয়ে কিন্তু আমাদের একটা মান্থলি মিটিং হয়। সেই মিটিংয়ে চায়ের গুণগত মান বজায় রাখার জন্য যে যে লিটারেচার, টিআরএ থেকে বলুন বা টি বোর্ড থেকে, নানান সময় নানানভাবে যেগুলো আমাদেরকে সরবরাহ করা হয়,

0: উন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যৎ সামনে দেখা যেতে পারে।
1: এখানে একটা কথা আমি বলি, দেববাবু যেটা বললেন কথা ঠিক, তবে আমাদের এখানে চা চাষকে আগামী দিনে যদি ভালো কিছু করতে হয় তার পরিকাঠামোগত দিক থেকে যদি করতে হয় তাহলে সরকারকে কিছু আগাতে হবে। যেরকম হচ্ছে একটা হলো মাটি যে পরীক্ষা করতে হবে, নেই আমাদের স্ট্রাকচার নেই, মাটি পরীক্ষা করে কি আছে না আছে কি লাগবে
2: কি ডেফিসিট
1: কৃষক জানবে কোত্থেকে, এই একটা। তারপরে কি হয়, কাঁচা পাতায় যে তোলা হয় তারও পরীক্ষা করা যায়, অ্যাকচুয়ালি পাতার সেল কীরকম আছে, তার স্ট্রাকচার কি আছে, সে কি নিতে পারবে, তো এগুলো আমরা কোথায় করব, কৃষকরা কোথায় যাবে, অনুখাদ্য দিতে হবে গাছকে, প্রচুরভাবে অনুখাদ্য প্রচুর রকম প্রয়োজন হয়। এবার এই অনুখাদ্য কৃষক দেবে কি করে, জানবেই না সে বা জানতে পারছে না, তাহলে তার উপায় কি আছে?
3: মাটি পরীক্ষা এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়, মাটিটা হলো মেইন, আপনার মেডিসিন দেওয়ার দরকার হবে না, যদি মাটি যদি ঠিক থাকে, মাটির যদি গুণাগুণ যদি ঠিক থাকে মেডিসিনের প্রয়োজন হবে না, কিচ্ছু লাগবে না। এই যে প্রথম অবস্থায় যখন আমি 92 যখন শুরু করি মেডিসিন তেমন কিছু না, যেই কোনো কম দামি সস্তা দামে চমৎকার চমৎকার কাজ হয়ে যেত, এখন অনেক হাই কোয়ালিটির অনেক ভালো ভালো প্রোডাক্ট ব্যবহার করলে কাজ হচ্ছে। মাটিটা যদি আমাদের ঠিক থাকে আমাদের কিন্তু মেডিসিনটা
0: গুণাগুণ নিয়ে যে কথাটা বললেন
3: সবচেয়ে বড় জিনিস,
0: ওই ব্যাপারে একটু ছোট্ট একটা কথা বলি, যেটা হচ্ছে সরকার মানে আমাদের যে চাগুলো যে বিদেশে যাচ্ছে বা আমরা যেটা কনজিউম করছি ডোমেস্টিকে যেটা কনজিউম হচ্ছে সেটা কেমিক্যাল ফ্রি কিনা এটা জানা দরকার প্রথম। অনেকেই বলছে ক্যান্সার আস কিছুদিন পরে ক্যান্সার ঘরে ঘরে, নতুন নতুন অসুখ বিসুখ দেখতে পাচ্ছি আমরা, তো এগুলো কিন্তু সব কেমিক্যাল, কেমিক্যাল শুধু চায় নয়, কেমিক্যাল আপনার ধানে, কেমিক্যাল আপনার ভেজিটেবলে, সব জায়গাতে
3: আপেল বলেন আপেল আঙ্গুর প্রচুর পরিমাণে কেমিক্যাল দেয়।
0: এবার প্রোডাক্ট প্রোডাক্ট যেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট এগ্রিকালচার প্রোডাক্ট চাও এগ্রিকালচার প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোকে টেস্ট করার যে যন্ত্রপাতি দরকার, মেশিনারি দরকার, পরীক্ষা করার জন্য ইমিডিয়েট তার হ্যান্ডস দরকার।
4: কীট পতঙ্গ চা পাতার সর্বনাশের অনেকটাই মূল কারণ,
0: শুয়োপোকা যেটা
3: শুয়োপোকা লুপার।
1: আসলে যে কোনো কৃষিজাত পণ্য যা কিছু উৎপাদন হয় সব কিছুর ভেতরেই রোগপোকা আছে প্রায় সিমিলারই। এবার কী হচ্ছে প্রত্যেকটা প্রকার ধরন থাকে, যেরকম মাইটস একটা গ্রুপ থাকে,
4: সময় ছিল
1: না মাইটস একটা গ্রুপ, সেই গ্রুপটা এক একটা তাপমাত্রা এক একটা সময়ের উপর নির্ভর করে, তাতে যেরকম কেউ লাল পোকা বলে বা রেড স্পাইডার বলে, রেড স্পাইডারের মধ্যে অনেকগুলো ধরন আছে, এই জন্যে ওষুধের মধ্যে যেরকম ভাগ করা আছে ইনসেক্টিসাইড অ্যাকারিসাইড। তো এইবার তারপরে থাকলো হচ্ছে সাকিং পেস্ট, সাকিং পেস্টের মধ্যে যেরকম আপনার মশা বলি থ্রিপস কেউ বলে এটা থাকলো, তারপরে চলে আসলো হচ্ছে আপনার ক্যাটারপিলার গ্রুপে, সেখানে হচ্ছে লুপারের বিভিন্ন রকম প্রজাতি এগুলো থাকে।
4: এই সময়ের মধ্যে এই পোকা,
1: এইটা মেইনলি ডিপেন্ড করে কিরকম হাওয়া চলছে, হাওয়ার প্রতিগত তার সাথে তাপমাত্রা।
0: আমি বলি এই চায়ে বর্তমানে
3: কীটনাশক ব্যবহার করার পরে কীট পতঙ্গ কিন্তু ওরা কিন্তু পরিবর্তন করিতে পারে, ওদের জীবন সংগ্রাম, ওদের একটা লাইফ সাইকেল আছে, জীবন সংগ্রাম কিভাবে আমি বাঁচব, এখানে যদি এটা কিছু একটা ডিস্টার্ব হয় আমি কোথায় গিয়ে আমি আশ্রয় নিব, ঠিক ওই ধরনের কিন্তু ওরা একটা পরিবর্তন ওরা করে আনে লাইফ।
0: লুপার যেটা আপনি বলছেন লুপার ক্যাটারপিলার টি ইন্ডাস্ট্রিতে এখন একটা আতঙ্ক আতঙ্ক হয়ে গেছে, আপনি যেখানেই যাবেন সেখানেই শুনতে পাবেন লুপার ক্যাটারপিলার,
3: ওদের এটা এটার রেসিস্ট্যান্স পাওয়ার গ্রো করছে এখন।
4: আচ্ছা,
0: প্রজাপতি থেকে আরম্ভ করে তার ডিম, ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে এটা, এটার থেকে এটা, এইভাবে 7 ও পরিবর্তন হচ্ছে, ও কিন্তু মরছে না। এটাকে এটাকে মারার জন্য একমাত্র কেমিক্যাল ছাড়া কোনোভাবেই এটা মরছে না, মরছে না, এটা শেষ হচ্ছে না। মানুষের যেরকম একটা লাইফ সাইকেল আছে যে একটা মানুষ 80 বয়স অ্যাভারেজ আমরা 80 বা 85 দেহ রাখি মারা যাই, এই পোকা কিন্তু এটার সাইকেলটা কীরকম, একটা প্রজাপতি এ হয়তো দেখা গেল 1 থাকবে উড়ে বেড়াচ্ছে, তারপরে গাছের নানান জায়গাতেও ডিম পারছে, সেই ডিম থেকে লার্ভা হচ্ছে, লার্ভা থেকে কীট হচ্ছে, এইভাবে 7 সাইকেল হচ্ছে, যার ফলে 7 মারতে গেলে যে কেমিক্যাল দরকার এইটা কিন্তু চায় একটা ত্রাস আতঙ্ক, বিশাল ক্ষতি। আপনি দেখবেন রাস্তা

0: টাকা 30 টাকা হতো
1: পাতার দাম,
0: পাতার দাম
1: হ্যাঁ কোয়ালিটি পাতায় দাম আছে,
0: দাম
1: কোয়ালিটি পাতায় দাম আছে, তবে সেটা খুব মুষ্টিমেয়, মুষ্টিমেয়ের সময়, কেননা আমাদের যে জমিগুলো ছিল না সেগুলো উর্বরা জমি ছিল প্রথম অবস্থায়। আমাদের এগুলো কিছু কিছু এরিয়াকে হাইল্ড এরিয়া বলতো, হাইল্ড, কিন্তু সেই হাইল্ড এরিয়াগুলো এই যে বললাম ওই যে সেই কেমিক্যাল ফার্টিলাইজার আর ওই সেই কেমিক্যাল পেস্ট ঘুরে ফিরে সেই
0: যে চা পাতা তোলা শুরু থেকে শেষ পর্যন্ত মানে বছরের এই যে আমরা বলি না ফার্স্ট ক্লাস কোর্টস লিগ বা সেকেন্ড ক্লাস
2: সিজিলা, এটা অ্যাকচুয়ালি ঘটনা কি পাতার এগুলো একটা টার্ম টিয়ারের থেকেই এই জিনিসগুলো তৈরি করেছে,
0: যেটাকে পাতার কোয়ালিটি একটু ভালো হয়
2: না, এটা গাছ যখন এই যে আমরা কলম টলম বা গাছ কাটা পরে তারপরে যখন প্রথম যে পাতাটা তোলা হয় এটাকেই বলা হয় ফার্স্ট ফ্লাস। অ্যাকচুয়ালি এই ফার্স্ট ফ্লাসটা থাকে হচ্ছে প্রথম সাইকেলে যে পাতাটা তুলে নেওয়া হবে এটাই ফার্স্ট ফ্লাস,
3: রেস্টের পরে যে পাতাটা ওঠা
2: এবং এটার পরে যেটা আসবে এটাকে বলে কোর্স লিফ।
0: আচ্ছা কোর্স লিফ,
2: হ্যাঁ ওটা ওটা কোয়ালিটিও খারাপ,
0: খারাপ
2: হ্যাঁ ওটা কোয়ালিটি খারাপ, কিন্তু উপায় তো নেই ওটা তুলতে, না ওটা কোর্স লিফ, ওটা গ্যাপ। এটার পরে ইন বিটুইন অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাসটা থাকে 15-20 দিন ম্যাক্সিমাম, তারপরে একটা 20-25 দিনে একটা গ্যাপ হয়, ওই গ্যাপটা হচ্ছে কোর্স লিভ,
3: বাজি টাইপে এসে যায়।
2: এরপরে স্টার্ট হয় হচ্ছে সেকেন্ড ফ্লাস।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: এই সেকেন্ড ফ্লাসটা চলে এরকমই 20-25 দিন।
0: আচ্ছা,
2: এরপরে স্টার্ট হয় বর্ষা শুরু হয়ে যায় তখন ওটা সিজনাল।
0: আচ্ছা,
2: এবার সিজনালটা চলে এবার আপ টু বিশ্বকর্মা পূজা আমরা ধরে রাখি,
0: সেপ্টেম্বর,
2: হ্যাঁ
1: মিড সেপ্টেম্বর,
2: হ্যাঁ মিড সেপ্টেম্বর। এরপরে স্টার্ট হয়ে যায় অটাম, মানে ওটা চলতে চলতে তারপরে এন্ডের দিকে চলে যায়। এইভাবে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা টার্মের প্রত্যেকটা চায়ের কোয়ালিটিও সেইভাবেই হয়, পাতা হয়,
1: টেস্ট
2: টেস্ট আলাদা আলাদা হয়। কিন্তু এখন ঘটনা হচ্ছে যারা আমাদের প্রচুর কৃষক আছে যারা এই ব্যাপারে ওয়াকিবহল না, যেটা আমরা স্কিলড না বলি আর কি, এবার কি হচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে তাদের কিছু যেরকম আমাদের যারা সদস্য বা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছে এবার তারা তো কিছু কিছু টাচ আপ পাচ্ছে, এবার যারা যুক্ত না তাদেরকে কে শেখাবে?
0: একদম ঠিক,
2: এবার তারা যতক্ষণ না শিখবে তাহলে তার চায়ের গুণগত মান শুধরানো কোনোদিন সম্ভব না।
3: অনেক আলোচনা হচ্ছে, সবচেয়ে বড় কথা হলো আজকে আমরা যা ক্ষুদ্র চা বাগানের মালিক আমরা, কিন্তু বাগান আরও উন্নত করা যাবে, আরও অনেক সম্ভাবনাময় করা যাবে, সব কিছুই হবে, কিন্তু মেইন কথা হলো আমাদের পাতার মূল্য সবচেয়ে বড় কথা, সব কিছু ঠিক হবে।
0: পাতার মূল্য,
3: পাতার মূল্য, পাতার, হ্যাঁ পাতার মূল্য বিষয় হলে তখনই কিন্তু মানুষ এটা আরও বেশি উৎসাহিত হবে এবং আরও বেশি আগ্রহ প্রকাশ করে আরও কী সুন্দরভাবে আরও কী করা যাবে সেটা কিন্তু হবে। এখন নিরাশার মধ্যে আছি সবাই, নিরাশা। এখন একটা জিনিস আপনি জানবেন, আমাদের রেটটা হয় অকশানে, আমরা পাতা সাপ্লাই করি, হয়তো কেউ 15 দিনে পেমেন্ট পায়, কেউ 1 মাসে পেমেন্ট পায়, কিন্তু রেটটা নির্ভর করে হলো অকশান রেটের উপর। অকশান রেটে কী হয়, একটা হলো শেড গার্ডেনের রেট আর একটা হলো বটলিবের রেট। এই বটলিবের রেট এবং অকশানের রেট এটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস, এটার জন্য কিন্তু আমরা মার খেয়ে যাচ্ছি। শুনুন, বটলিভ অ্যান্ড শেড গার্ডেনের রেট কিন্তু ফার ফার ডিফারেন্স, প্রচুর ডিফারেন্স। এই শেড গার্ডেনে কিন্তু আমরা স্মল টি প্ল্যান্টার্সরা ও আমরা পাতা সরবরাহ করি, অনেকেই করে সেখানে, সেখানকার পাতা বিক্রি হচ্ছে 150-200 টাকার ডিফারেন্স মিনিমাম, আর বটলিভের পাতা বিক্রি হচ্ছে আপ টু ম্যাক্সিমাম 150 টাকা পর্যন্ত, 150, নিচে 90, উপরে 150, হয়তো দু একজনের হয়তো 200 রুপিসও হতে পারে, এটা রেয়ার অ্যান্ড রেয়ার। আমরা যারা স্মল টি প্ল্যান্টার্স আমরা কিন্তু বটলিভের সাথে কিন্তু আমাদের সম্পর্ক, আমরা কিন্তু বটলিভকে পাতা দিই। এই বটলিভ যদি বেঁচে থাকে আমরা বেঁচে থাকবো, এটা হলো পরিষ্কার কথা, এটা সবাইকে কিন্তু মাথায় এটা রাখতে হবে। বটলিভ বেঁচে থাকলে আমরা কিন্তু বাঁচবো, আর শেড গার্ডেনের সাথে আর বটলিভের ডিফারেন্সটা যদি, মার্জিনটা যদি কমানো যায় তবে কিন্তু এই স্মল টি প্ল্যান্টার্সরা বাঁচবে। এটা যদি সরকার, টি বোর্ড সবাই যদি এটা মান্যতা দেয়, এই ডিফারেন্সগুলো, এই অকশানের রেটে এটা, তবে কিন্তু এই স্মল টি প্ল্যান্টার্সরা বেঁচে যাবে। আমরা স্মল টি প্ল্যান্টার্স কিন্তু শেড গার্ডেনকে পাতা দিচ্ছি, অনেক পাতা। এখন বর্তমান 60-65% কিন্তু এই স্মল টি প্ল্যান্টার্সরা কিন্তু নর্থ বেঙ্গলে আমরা কিন্তু সবচেয়ে হাইয়েস্ট প্রোডিউসার।

0: মাল্টি প্ল্যান্টার্সরা, ইনারে যদি দুর্বল হয়ে যায়, ইনারে যদি হতাশগ্রস্ত হয়ে যায়, টি ইন্ডাস্ট্রি কিন্তু একটা বিরাট সমস্যার ব্যাপার হয়ে যাবে।
1: মোদ্দা কথাটা কি, প্রোডাকশন কস্ট, এক কেজি গ্রিন লিফ তৈরি করতে যে কস্টিং, সেই রেশিওতে আমি যখন বিক্রি করতে যাচ্ছি তখন সেই দামটা পাচ্ছি না। আমাদের বক্তব্য হচ্ছে যে আমার যে প্রোডাকশন কস্ট তার উপরে তো একটা কিছু দরকার, আমাকে বেঁচে থাকার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য বা ডেভেলপমেন্টের জন্য। আপনি দেখবেন বিভিন্ন কোম্পানির R&D বলে একটা কথা আছে, তো আমাদের R&D তো আমরাই হাতে কলমে করি। তো আমি যে হাতে কলমে করব বা আমি যে দু জায়গায় ঘুরবো বা যাব, তার জন্য তো আমার পয়সা, তো অর্থ দরকার। এই অর্থটা যদি আমার প্রোডাকশন কস্টের উপরে যদি আমি আমার প্রোডাক্টটা যদি বিক্রি করতে পারি তাহলে সেটা হয়। আর যেটা উনি বটলিফের কথা বললেন, এটা বাস্তব সত্য, চা একই, বটলিফের চায়ের দাম কম, সেট গার্ডেনের চায়ের দাম বেশি। কারণটা আমরা আজ অবধি জানি না, আমরা নানান জায়গায় দরবার করেছি, কেননা বটলিফ তৈরি হয়েছে শুধু এই স্মল গ্রোয়ার্সের জন্য, স্মল গ্রোয়ার্সের পাতার উপর ডিপেন্ড করে। বটলিফ মানে তাদের কিন্তু কোনো বাগান নেই, তো এরা শুধু পাতা, আমাদের মতো এই যে ছোটো ছোটো ক্ষুদ্র চা চাষি যারা আছে তাদের থেকে পাতা কিনে নিয়ে এরা প্রক্রিয়াকরণ করে এরা চাটাকে মার্কেটে বিক্রি করে। এরা যদি দাম না পায়, বটলিফ যদি দাম না পায়, তাহলে বটলিফেরও তো একটা প্রোডাকশন কস্ট আছে। তো তাদের প্রোডাকশন কস্টের উপরে যদি তারা যদি কিছু মুনাফা না পায় তাহলে পাতার দাম বাড়বে না অটোমেটিক, মানে একদম
2: এই কর্মসংস্থানের সাথে যে জড়িত যে এত লোক,
1: ক্ষুদ্র চা চাষি, এই যে ক্ষুদ্র চা চাষি এবং বটলিফ, আপনি দেখুন বটলিফ ফ্যাক্টরি আমাদের এখানে নিয়ার অ্যাবাউট 280-285 এখনও তৈরি হচ্ছে, কিছু কিছু আছে। এবং আমাদের যেই যে ছোটো ছোটো চা বাগান যে এই যে উত্তরবঙ্গের গড়ে তুলেছি, ইকোনমিক্যালি কীভাবে ডেভেলপমেন্ট হয়ে গেছে এরিয়াগুলো, যেখানে আগে এক কাপ চা দোকান, একটা চায়ের দোকান ছিল না, সেখানে এখন ফ্রিজ বিক্রি হয়, এসি মেশিন বিক্রি হয়, সেই সব জায়গাতে বাইকের শোরুম, গাড়ির শোরুম। তাহলে এটা কিন্তু স্মল গার্সেন এর সঙ্গে এই চা বাগানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত চা বাগানে যারা কর্মরত এবং প্রচুর লোক।
3: নেতাবাবু খুব সংক্ষেপে এক মিনিটের মধ্যে বলুন, এই চা শিল্পকে আরও উন্নয়নের জন্য, আরও ডেভেলপ করবার জন্য কী ভাবনা আপনার আছে?
1: দেখুন, আমাকে নিজেকে দিয়ে যদি আমি বিবেচনা করি তাহলে আমি মনে করি যে আমার যে উৎপাদন সেই উৎপাদনটাকে কতটা বাড়ানো যায়, এবং উৎপাদনের যে ফসল আমার, ফসলটার যেন আমি ন্যায্য দাম পাই, যার ফলে সরকারিভাবে যদি এটার যদি একটা কোনো ফ্লোর প্রাইস তৈরি হয়ে যায়, চায়ের যেরকম একটা ফ্লোর প্রাইস হবে পাতারও একটা ফ্লোর প্রাইস হয়, তাহলে কী হবে, যারা মিডিয়েটার হয়ে যারা এই প্রাইসগুলো করবে আর কি, সেখানে আমাদেরও কিছু অংশগ্রহণ থাকলো, সরকারের অংশগ্রহণ থাকলো, বটলি ফ্যাক্টরির অংশগ্রহণ থাকলো, এইভাবে করে যদি একটা জায়গায় নিয়ে যাওয়া যায় তাহলে ইন্ডাস্ট্রিটাকে খুব সুন্দরভাবে চালানো যায়। এবং এর সঙ্গে কর্মসংস্থান যত লোকের হয়েছে এরা কিন্তু একটা স্থায়ী জায়গায় থাকবে, না হলে কিন্তু ভবিষ্যৎ ভালো জায়গায় নেই।
3: আচ্ছা নিতেবাবু, একটা অ্যাঙ্গেলে কথা বলেন, বাসুদা একটু আপনি বলুন, এই চা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বা এর উন্নয়নের জন্য আপনার কী ভাবনা আছে?
2: এখানে আমি বলবো সব থেকে প্রথম যে আজকে কম করে হলো 50-60 হাজার ক্ষুদ্র চা চাষি আছে, তার ভেতরে খুব বেশি হলে 300-400 কৃষক যারা হয়তো কিছু জানার চেষ্টা করে বা জানেন, বাকি কৃষকরা জানেন না। এবার যতক্ষণ সেই কৃষককে তাকে এই চায়ের অবগত করানো না যাবে বা সে অবগত হতে পারছে না, তাহলে পরে এই চায়ের সার্বিক উন্নয়ন হওয়া খুব কঠিন, কারণ তার গুণগত মান দরকার আছে, সেটা সে বোঝেই না বা জানেই না, তাহলে কীভাবে কী হবে সম্ভব?
3: সুশীলবাবু একটু আপনার কথা বলুন।
0: আমাদের প্রথম করতে হবে কি, আমাদের ডোমেস্টিক কনজাম্পশান যেটা আছে সেটা কিন্তু খুব অল্প পরিমাণ, সেটাকে বাড়াতে হবে। পাকিস্তান ওরা 1 কেজি চা খায়, আমরা কত খাই? অনেক কম। সেটা আমাদের বাড়াতে হবে, এক্সপোর্ট করতে হবে
1: প্রমোশন,
0: এক্সপোর্ট পরিমাণ এখন বর্তমানে এক্সপোর্ট হচ্ছে কিন্তু সেই এক্সপোর্ট না,
3: এটা পরিমাণটাকে
0: বাড়াতে হবে এবং বিজ্ঞাপন দিতে হবে, চা পান করো, চা সে মস্তি ইত্যাদি নানান ধরনের স্লোগান
1: কথা, টি প্রমোশন,
0: সেগুলি বাড়াতে হবে। তারপরে অকশন ডেট সম্বন্ধে সরকারে একটু ধ্যান দিতে হবে যে বটলিভ অ্যান্ড মানে শেড গার্ডেনের রেটেড এই যে ফার ডিফারেন্স, পাতা তো একই পাতা, আমরা এখন এই কীটনাশকের ব্যবহার নিয়ে অনেক সতর্কতামূলকভাবে আমরা চলছি, বটলিভ যদি ঠিক মতো রেট পাই আমরাও কিন্তু তখন পেয়ে যাবো, অসুবিধা হবে না।
3: আপনাদের সকল
0: ধন্যবাদ,
3: নমস্কার। অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, উত্তরবঙ্গের চা শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই নিয়ে দ্বিতীয় পর্ব আমরা এখানেই শেষ করলাম। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন ক্ষুদ্র চা মালিক, চা শিল্পের সঙ্গে যুক্ত নিতাই মজুমদার, বাসুদেব পাল এবং সুশীল চন্দ্র দাস। আমাদের খুব ভালো লাগলো তিনজনকে আমরা আজকে স্টুডিও পেয়েছি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে উত্তরবঙ্গের চা শিল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে দুটি পর্বের আলোচনা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।
4: চা বাগানের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, সবুজ সোনার দেশে অনুষ্ঠানে এতক্ষণ এ বিষয়ে শুনলেন সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন শান্তনু আচার্য, আকাশবাণী, শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন ভজন, শিল্পী জগজিৎ সিং।

এতক্ষণ ভার্জেন শুনলেন জগজিৎ সিং এর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় বর্ষণ মুখরিত বিকেল। শ্রোতা বন্ধুরা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু বর্ষাকাল চলে এসেছে এবং এই বর্ষাকাল বর্ষণের যে দিন, সে দিনগুলি কিন্তু আমাদের কাছে একটা নস্টালজিক, একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন যেন প্রাণের পরশ সঞ্চার করে। এই বর্ষণ মুখরিত যে বিকেল, এই বিকেল আপনারা কেমন কাটান?

0: চাচ্ছেন সে বিষয়ে আমাদের জানাতে ফোন করুন 9434076705 এই নম্বরে, 9434076705। লাইভ ফোন ইন আনন্দধারা, আজকের বিষয় বর্ষণ মুখরিত বিকেল। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার, ফালাতে বলছি, পরিতোষ দাস, ভালো হলো গান চালান।
0: পরিতোষ বাবু কেমন আছেন বলুন?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: এই তো ভালো। বলছি আপনাদের ফালাকাটায় বৃষ্টি কেমন হচ্ছে?
1: বৃষ্টিতে আসছে নাই,
0: আজকে বৃষ্টি নেই
1: না।
0: এমনি কালকে গতকাল বৃষ্টি হয়েছিল?
1: না, কালকে হয় না।
0: কালকে গতকালও বৃষ্টি হয়নি?
1: না।
0: আচ্ছা, কিন্তু এই বছর তো শুনলাম কোচবিহারে বৃষ্টিপাত বেশ ভালোই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো থাকবেন পরিতোষবাবু, খুব ভালো থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমাদের লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠানের বিষয় বর্ষণ মুখরিত বিকেল। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে, 9434076705। আমাদের আজকের প্রথম গান ওপেন টি বায়োস্কোপ ছায়াছবি থেকে, শিল্পী অনুপম রায় গানটিতে সুর দিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই, আমি বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুইজ বলছিলাম।
0: বিশ্বজিৎ বাবু কেমন আছেন বলুন।
1: হ্যাঁ কেমন আছে বলতে, আজকে দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে,
0: বাহ,
1: মানে
0: আপনাদের দক্ষিণবঙ্গে তাহলে বৃষ্টি বেশ ভালোই হচ্ছে।
1: হ্যাঁ বৃষ্টি মানে ভালোই বলতে যাতে যাত্রা
0: হ্যালো,
1: ছিল, গরম ছিল। হুম
0: বেশ কয়েকদিন গরম ছিল বলছেন, তারপরে বৃষ্টি নামলো।
1: হ্যাঁ মানে আজ যে 12
0: আচ্ছা,
1: আপনি ভালো আছেন?
0: ব্যাস, আপনারা সকলে কেমন আছেন?
1: হ্যাঁ আমরা সকলেই আপনাদের আশীর্বাদে ভালো আছি। হ্যাঁ
0: একেবারেই।
1: তবে বিষয় কি?
0: আমাদের আজকের বিষয় বর্ষণ মুখরিত বিকেল, এই যে বৃষ্টি হচ্ছে বিকেলবেলা, আপনাদের কেমন লাগছে?
1: হ্যাঁ দেখুন,

0: বিশ্বজিৎ বাবু, আপনার শৈশবে এমন কোনো দিন কি মনে পড়ে যে আপনারা এরকম বিকেলের দিকে, বর্ষাকাল, বিকেল বেলা বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আপনারা খেলতে বেরিয়েছেন, এরকম কি কোনো,
1: হ্যাঁ,
0: এরকম কোনো স্মৃতি কি মনে আছে আপনার?
1: কি মনে আছে দাদা ভাই?
0: হ্যাঁ, সেরকম
1: আমরা প্রত্যেক দিন বৈকাল 3টা পরে ফুটবল গ্রাউন্ডে যেতাম,
0: খেলতে যেতেন। ঠিক।
1: হঠাৎ করে বৃষ্টি নামলো একদিন, তা আমরা তখন কোনো আর কি থানা থেকে মানে বাড়ি ঘরে একটু দূরে আর কি,
0: আচ্ছা,
1: তোরাই আসেন আমের প্রচুর আম পড়েছিল, হ্যাঁ,
0: আচ্ছা,
1: কুড়িয়ে নিয়ে সেগুলোকে বন্ধুদের মধ্যে গিয়ে সব ভাগ বাটোয়া করে সব খাওয়া হলো।
0: সেই
1: আর
0: সেই
1: প্রত্যেকেই দেখলাম যে ঝড় বৃষ্টিটা হলো আমাদের উপকার, আমরা সেই টাইমে তো মানুষ বেরোতে পারে কি, আমরা বাইরে ছিলাম বলেই যাক পেয়ে গেছিলাম, তারপর ঝড়ের পরে যাওয়া গেল, তারপর শুধু হাতে বলেন মুখে ফিরে এলো।
0: ঠিক ঠিক ঠিক আছে বিশ্বজিৎ বাবু, খুব ভালো থাকবেন, এভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। নমস্কার।
1: দাদা ভাই আমি
0: হ্যাঁ
1: থাকবে না।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শ্রোতা বন্ধুরা, বর্ষণ মুখরিত বিকেল আনন্দধারা অনুষ্ঠানে আমাদের আজকের এখনকার বিষয়, এ বিষয়ে জানাতে আমাদেরকে ফোন করুন আকাশবাণী শিলিগুড়ির স্টুডিওতে 9434076705, এই নম্বরে 9434076705, লাইভ ফোন ইন আনন্দধারা। এবারের ছবি অমানুষ, শিল্পী কুনাল গঞ্জাওয়ালা এবং শ্রেয়া ঘোষাল, গানটিতে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা শুনছেন লাইফ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় বর্ষণ মুখরিত বিকেল। আপনাদের বর্তমানের অথবা স্মৃতির যে কোনো অংশ থেকে আপনাদের যে বর্ষাকালের যে সুন্দর বর্ষা স্নাত বিকেল, সে বিকেলবেলাগুলোর বর্ণনা দেওয়ার জন্য আমাদেরকে ফোন করুন 9434076705 এই নম্বরে, 9434076705 এই নম্বরে। এবারের ছবি ইশকাবন, শিল্পী রূপঙ্কর বাগচি এবং অন্বেষা, গানটিতে সুর দিয়েছেন অনিন্দ্য মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দধারা অনুষ্ঠানের আজকের একেবারে শেষ লগ্নে এসে উপনীত হয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ ছবি মন নিয়ে শিল্পী জুবিন গর্গ, সোহাম এবং অনিন্দিতা।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত 24 ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের

এবং সিকিমের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। মালদা জেলার বিচ্ছিন্ন কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছিল। বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ হিল্লা চা বাগানে 13 সেন্টিমিটার, শিলিগুড়ি 10, সূর্যসেন মহাবিদ্যালয় 9, জিতি চা বাগান 9, চম্পাশাড়ি 8, দার্জিলিং নামচি 6, সেবক 6, ভগতপুর চা বাগান 3, দার্জিলিং 3, মঙ্গন 2, রংরি 2, কবি 2। আগামী 22 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং অন্যান্য জেলাগুলোরও বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সরকারি অত্যাবশ্যকীয় দপ্তরসমূহের উদ্দেশ্যে আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। Southwest monsoon has been normal over Sikkim and Sub-Himalayan West Bengal. Very light to moderate rainfall occurred at most places, with heavy to heavy rainfall occurred at one or two places over Sub-Himalayan West Bengal. Light to moderate rainfall occurred at most places over Sikkim. Gustly wind were recorded at one or two places over Malda district of Sub-Himalayan West Bengal. Chief amount of rainfall, Hilla T Estate 13, Siliguri 10, Surisen Mahavidyalaya 9, সেবক 6, ভগতপুর টি এস্টেট 3, মঙ্গন 2, নেওড়া 2, লেচেন 2। ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মোস্ট প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার অ্যান্ড নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। লাইট টু মডারেট রেইন অ্যান্ড থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মেনি প্লেসেস ওভার দ্য রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ওয়েদার ওয়ার্নিং ফর পাবলিক সার্ভিসেস, হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার এট ওয়ান আর টু প্লেসেস ওভার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। থান্ডার স্টর্ম উইথ গস্ট্রি উইন্ড অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার এট ওয়ান আর টু প্লেসেস ওভার মালদা, নর্থ দিনাজপুর অ্যান্ড সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। অ্যান্ড দ্যাট কনক্লুজ আর ওয়েদার বুলেটিন। আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি ফলোজ। আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা 6:05 শুনতে পাবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। 6:40 ভাওয়াইয়া, শিল্পী পিঙ্কি বর্মন। সন্ধ্যা 7:05 শুনতে পাবেন বিশেষ অনুষ্ঠান, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূজনীয় স্বামী ইষ্টেশানন্দজি মহারাজের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আঠ। রাত 8 লাইভ ফোন ইন ছায়াছবির গান। 8:30 আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। 9:15 গজল, শিল্পী চন্দন দাস। 9:30 শুনতে পাবেন বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। 10:30 শুনবেন লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলিগুড়ি, একটি বিশেষ ঘোষণা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আগামী 21 জুন যোগ সঙ্গম পোর্টাল 2026
সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মীদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের আজকের এখনকার লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। শ্রোতা বন্ধুরা, লোকসঙ্গীতের এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আপনার প্রিয় লোকগান। আপনার প্রিয় লোকগান সম্পর্কে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি, 9434076705। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী রুনা লায়লা।

শ্রোতা বন্ধুরা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান, লোকসঙ্গীতের অনুষ্ঠান মেঠো সুর। এই অনুষ্ঠানে আপনারা আপনাদের প্রিয় লোকসঙ্গীত বা লোকশিল্পীর কণ্ঠে গান শোনার জন্য আমাদের আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে ফোন করুন 9434076705 এই নম্বরে, 9434076705 এই নম্বরে। এবারে শুনুন লালন ফকিরের গান, শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

শ্রোতা বন্ধুরা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আপনাদের প্রিয় লোকগান অথবা লোকশিল্পী। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে, 9434076705 এই নম্বরে ফোন করে আপনারা জানাতে পারেন আপনাদের প্রিয় লোকগান অথবা লোকশিল্পী সম্বন্ধে। আমাদের এবারের শিল্পী অভিজিৎ ভট্টাচার্য।

বিশ্বজিৎবাবু, আপনার কথা একদমই শোনা যাচ্ছে না। যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আপনার কথা একদমই শুনতে পাচ্ছি না। ঠিক আছে, ভালো থাকবেন বিশ্বজিৎবাবু, পরবর্তীতে আবার ফোন করবেন। ভীষণ যান্ত্রিক গোলযোগ হচ্ছে। শ্রোতা বন্ধুরা, শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎবাবু, বিশ্বজিৎ রুজ আমাদের ফোন করেছিলেন, তার কথা আমরা যান্ত্রিক গোলযোগের জন্য শুনতে পেলাম না। আমাদের আজকের যে মেঠো সুর অনুষ্ঠান, সেই মেঠো সুর অনুষ্ঠানের শেষ শিল্পী মঞ্জু দাস, তার কণ্ঠে শুনিনি লালন ফকিরের গান।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হলো আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান মেঠো সুর আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী পিঙ্কি বর্মণ।

0: नए जमाने की नई तस्वीर। अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें, ले आएं आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें हैं आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स। इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका डीडी फ्री डिश।
1: आकाशवाणी शिलीगुड़ी एखन सुनबेन एकटी विशेष अनुष्ठान। रामकृष्ण मिशन विद्यालय नरेंद्रपुरेर प्रधान शिक्षक पूजनीय स्वामी ईष्टेशानंद महाराजेर साक्षात्कार। साक्षात्कारटी नियेछेन सौमिता आढ्य।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রকাশিত ফলাফলের সাফল্যের শিরোপায় যে বিদ্যালয়গুলি রয়েছে তার মধ্যে উচ্চ মাধ্যমিকের সাফল্যের শীর্ষে এবং মাধ্যমিকেও সেই সাফল্যের শিরোপায় তাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে তার মধ্যে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের ছাত্ররা বরাবরই স্থান অধিকার করেছে। আর এখন আমরা সেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যে ছাত্ররা বরাবর সাফল্যের শিরোপায় পৌঁছে যায় তার রহস্য ভেদ করার জন্য এখন আমরা কথা বলে নেব এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় স্বামী ঈষ্টেশানন্দ জি মহারাজের সঙ্গে। আজ শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। নমস্কার, কেমন আছেন? অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনাকে। এই যে সাফল্য অর্জন করেছে তার জন্য আপনার সকল ছাত্রদের সঙ্গে যখন আমি কথা বলি

0: তখন তারা বলেছে মহারাজের সাহায্য ছাড়া বা মহারাজের যে আনুকূল্য ছাড়া আমাদের এ সাফল্য পাওয়া সম্ভব ছিল না। বরাবর এই রেজাল্ট হয়ে আসছে, বরাবর তারা সাফল্যের শিরোপায় পৌঁছে যাচ্ছে। তো সেই জায়গাটা আপনি যদি একটু বলেন। আগে আপনি আমার এই বছরের মাধ্যমিকের একটু ওভারঅল রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটু যদি বলে দেন।
1: আমাদের এবছরে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছেলেরা খুব ভালো করেছে,
0: হুম হুম
1: আর এবছরেও সামগ্রিক ফলাফল আমাদের অত্যন্তই ভালো। আপনারা দেখেছেন মাধ্যমিকে প্রথম দশে আমাদের 7 জন ছাত্র প্রথম দশে এসেছে,
0: হুম হুম
1: আর উচ্চ মাধ্যমিকে প্রথম দশের মধ্যে সপ্তম স্থান ছাড়া সবকটা স্থানেই আমাদের ছেলেরা স্থান অধিকার করেছে। 19 জন ছাত্র একেবারে মেধা তালিকায় এসেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আমাদের এবছর 121 জন,
0: হুম
1: তার
0: হুম
1: মধ্যে 118 জন ছাত্রই 90% উপরে নম্বর পেয়েছে,
0: আর
1: এবং
0: মাধ্যমিকে
1: মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 134 জন, তার
0: আচ্ছা
1: মধ্যে 129 জন ছাত্রই আমাদের 90% উপর নম্বর ওরা পেয়েছে। এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের। আপনারা বলছেন যে বিদ্যালয়ের রেজাল্ট, বিদ্যালয়ের সামগ্রিক ফলাফল সবটাই নির্ভর করে শুধুমাত্র মেধা তালিকায় কতজন এসেছে তার উপর নয়,
0: নয়, হ্যাঁ
1: বিদ্যালয়ের সামগ্রিক ফলাফল কিন্তু বিদ্যালয়ের মানটিকে বিচার করে।
0: আমি একদম ছোটবেলা থেকে জিজ্ঞেস করছি, 5 থেকে তো এখানে পড়ানো হয়, তো 5-এ যখন অ্যাডমিশন টেস্ট হয়, অ্যাডমিশন টেস্টে তো সকল ছাত্ররা মানে চান্স পায় না, তো সেই চান্স পাওয়ার ক্ষেত্রে কি বিশেষ কোনো কোচিং এর তাদের প্রয়োজন হয়, না এমনি ছাত্ররাও বাড়িতে পড়াশোনা করে এই মানে রামকৃষ্ণ মিশনে বিদ্যালয়ে ভর্তি হতে সুযোগ পেতে পারে তাদের
1: দেখুন,
0: মেধায়?
1: আমাদের প্রবেশিকা পরীক্ষাটা হয় পঞ্চম শ্রেণীর একেবারে শুরুতে, মানে পঞ্চম শ্রেণীর আমাদের শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারিতে। এটি মোটামুটি ভাবে প্রবেশিকা পরীক্ষাটা অনুষ্ঠিত হয় নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে।
0: আচ্ছা
1: তবে এটি সত্যি, যেহেতু আমাদের আমাদের ছাত্রদের বাংলা, অঙ্ক, ইংরেজি এই সমস্ত বিষয়গুলোর উপরে পরীক্ষা নেওয়া হয়,
0: হুম হুম
1: সেক্ষেত্রে আমাদের ছাত্রদের ভর্তির জন্য একটু প্রিপারেশন নেওয়া দরকার। তার জন্য যে কোচিং সেন্টারে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিভিন্ন ক্ষেত্রে গোটা রাজ্য জুড়েই বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন স্তরের রয়েছে,
0: হুম
1: এটা
0: হুম
1: সত্যি কথা। তবে আমাদের ছাত্রদের পরীক্ষায় প্রস্তুতির জন্য আমরা কিছু সিলেবাস আগে থেকে প্রেসক্রাইব কিছু সিলেবাস আমরা করে থাকি বাংলা, হিন্দি অথবা অঙ্ক, ইংরেজির জন্য। সেগুলি ধরে যদি একটু বাড়িতে অভ্যেস করা যায়, মাস্টারমশাইরা বা বাবা মায়েরা যদি তৈরি করেন, তাহলে নিশ্চয়ই সাফল্য পায়। আর দেখুন, সেক্ষেত্রে মানে কোচিং সেন্টারে পড়লেই যে সাফল্য পাবে তেমন নয়, আবার কোচিং সেন্টারে ঘরে পড়লেই সাফল্য তেমন নয়। একটি ছাত্রের অবশ্যই মেধার গুরুত্ব এখানে দেওয়া হয়, মেধাবী ছাত্ররা অবশ্যই আমরা বাছাই করে নিই, এটা খুবই সত্য কথা। তবে কিছু আমাদের সংরক্ষণ পদ্ধতি যেগুলি সরকারি নিয়ম রয়েছে সেগুলি ধরেই নিতে হয়। তবে একই সঙ্গে এমন ছাত্রদেরও আমরা বেশ কয়েক বছর পাই, বেশ কিছু ছেলেদের পাই গোটা রাজ্য জুড়ে, যেখানে ছাত্ররা কোচিং সেন্টারের কোনো আলোই দেখেনি, বাবা মায়েরা তৈরি করেছেন বা দিন যাপন করেছেন সাধারণ বিদ্যালয়ে পড়াশোনা করে। তবে মেধাবী ছাত্র, অঙ্কের কনসেপ্ট খুব তৈরি, ইংরেজির গ্রামার খুব সুন্দর, ভালো লিখতে পারে, এই ধরনের ছাত্ররা সহজেই পেয়ে যাবে।
0: আচ্ছা, এর পরে আপনারা বাচ্চাদের কিরকম করে তৈরি করেন
1: দেখুন,
0: দিদি?
1: নরেন্দ্রপুর একটি আবাসিক বিদ্যালয়,
0: হুম হুম
1: তার ফলে নরেন্দ্রপুরের একেবারে সকাল ভোর থেকে একেবারে রাতে শুতে যাওয়া পর্যন্ত ছাত্রদের জীবনটা একেবারে ঘন্টায় বেঁধে থাকে।
0: হুম হুম
1: তো আমরা সাফল্যের কারণ হিসেবে যেটাই বুঝতে পারি, আমাদের ছাত্রদের এই নিরন্তর অধ্যবসায়।
0: হুম হুম
1: আমাদের ছাত্রদের যদি জিজ্ঞাসা করেন, আপনি নিশ্চয়ই বা আপনারা যারা শুনছেন সবাই জানবেন,
0: হুম
1: আমাদের
0: হুম
1: ছাত্রদের কিন্তু পড়ার সময়টি খুবই বাঁধা। সকালে
0: হুম
1: 2 ঘন্টা, সন্ধ্যে 2 ঘন্টা, এবং রাত্রে খাওয়ার পর মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট বা 1.5 ঘন্টা, এটি মানে 2 2 4 ঘন্টাকে 5 5.5 ঘন্টা, এর বেশি ঠিক আলাদা করে পড়বার সুযোগ নেই। বাকিটা স্কুলে যেমন পড়াশোনা হয়, কিন্তু সেলফ
0: আচ্ছা
1: স্টাডি বা তৈরি হওয়ার সুযোগ কিন্তু নেই।
0: হুম
1: কিন্তু ছাত্রদের রেগুলারিটি আছে, নিয়মানুবর্তিতা আছে এবং একেবারে ধারাবাহিকতা আছে। প্রতিদিন ছাত্র সকালে প্রার্থনার পর, মনটি শান্ত হয়ে যাওয়ার পর ছাত্র যাবে স্টাডি হলে, আবার
0: হুম
1: সন্ধে প্রার্থনার পর আবার ছাত্র যাবে স্টাডি হলে, রাত্রে খাওয়ার পর সেই সময় যাবে স্টাডি হলে, সেই সময় অবশ্য পড়ার বই ছাড়াও গল্পের বই বা ছবি আঁকা বা অন্যান্য কিছু ওরা প্র্যাকটিস করবে। এই মোটামুটি একবারে ছকে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত জীবনটা চলে। তো ফলে ছাত্রদের এই ধারাবাহিকতা এবং অধ্যবসায়ের যে অভ্যেস, সেটি তৈরি হয়।
0: হুম হুম
1: এটি এটি দ্বিতীয় কারণ হিসেবে বলা যেতে পারে। আর একই সঙ্গে আমাদের এই যে কৃতিত্ব, ছাত্রদের যে কৃতিত্বটা, সেগুলো অবশ্যই ছাত্ররাই

0: তার কৃতিত্বের দাবি রাখে। অবশ্যই মাস্টারমশাইরা যারা আছেন তারা ক্লাসরুমে রেগুলার পড়ান, তারা
1: হুম হুম
0: হোমওয়ার্ক দেন, হোমওয়ার্ক চেক করেন, এবং যেহেতু আমাদের এই পরিসরে আমরা ছাত্রদের খুব মানে এক একটি ক্লাসে আমরা এক একটি ক্লাসের ছটি করে সেকশন আছে, ছটি করে
1: আচ্ছা
0: বিভাগ আছে,
1: আচ্ছা আচ্ছা
0: ফলে ক্লাসের ছাত্র সংখ্যাও কিন্তু অনেকটাই কম। আমরা সেক্ষেত্রে আমাদের ক্লাসে 22 জন, 25 জন, 23 জন, এই এই মোটামুটি ছাত্র সংখ্যা থাকে। ফলে একজন শিক্ষক মহাশয় ক্লাসরুমের 40 মিনিটে প্রত্যেকটি ছাত্রের কাছেই প্রায় পৌঁছতে পারেন। প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা ভাবে ইন্টারাকশন করার সুযোগ কিন্তু 40 মিনিটের মধ্যেই থাকে। আর মাধ্যমিকের ক্ষেত্রে আপনারা বলতেই পারেন, কারণ
1: হ্যাঁ হ্যাঁ
0: ছাত্ররা 12 মাসের মধ্যে প্রায় 9 মাস, 9.5 মাস আমাদের সাথেই থাকে, বিদ্যালয়েই থাকে। ফলে যে প্রাইভেট টিউশন বা প্রাইভেট কোচিং এ পড়ার যে অভ্যেস,
1: হুম হুম হুম হুম
0: সেইটি কিন্তু নরেন্দ্রপুরে থেকে হয় না, কারণ সমস্তটাই প্রায় বিদ্যালয় নির্ভর।
1: হুম
0: তবুও
1: হুম
0: বাবা মায়েরা যখন বাড়িতে নিয়ে যান তখন কিছু মাস্টারমশাই দিয়ে গাইড করেন, সেটি অবশ্য খুবই স্বল্প সময়ে।
1: হুম হুম
0: ফলে
1: হুম
0: এখানে ধারাবাহিকতা কিন্তু ওই শৃঙ্খলার উপরে নির্ভর করছে। আর একই সঙ্গে আমি এ যুগে দাঁড়িয়ে একটি কারণ বরাবরই বলি, অন্যান্য সংবাদ
1: হ্যাঁ
0: মাধ্যমেও বলেছি,
1: হ্যাঁ
0: যে যুগে
1: মোবাইল
0: দাঁড়িয়ে আমাদের ছাত্রদের মোবাইল ফ্রি একটি জোন, যেটি আমাদের ছাত্রদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সহায়ক হয় ভালো রেজাল্টের জন্য। কারণ আপনারা জানেন এই মোবাইল নামক যন্ত্রটি ছাড়া জীবন সত্যিই আমাদের চলে না। সত্যিই এখন মুঠো ফোন আমাদের প্রত্যেকটি কাজে কর্মে, বিভিন্ন সমাজ মাধ্যম খুবই সক্রিয়। এটি সত্যি, সে মানে যে 16 বছরের, 18 বছরের ছেলেদের কাছে এটি কয়েকজন বাদ দিলে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু অনেকটাই নেশার বস্তু হয়ে দাঁড়ায়, সারাদের ছাত্রদের মোবাইল অ্যাডিকশন তৈরি হয়। ছাত্রটাই আমাদের এইখানে অনেকটাই সেটি ফ্রি। তাহলে কিভাবে ওরা অনলাইন এডুকেশন বা অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে? ক্লাস 11-12-এর ছাত্ররা অবশ্যই তাদের একটি ঘড়ি ধরে নিয়মিত তাদের রুটিন করা আছে,
1: হুম
0: সেখানে
1: হুম
0: প্রত্যেক ক্ষেত্রেই সেই ল্যাব, কম্পিউটার ল্যাব ব্যবহারের সুযোগ পায়,
1: হুম হুম
0: যেখানে ছাত্ররা অন্যান্য প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার, কোনো রেকর্ডেড লেকচার বা কোনো লাইভ ক্লাস বা অন্যান্য কিছু ডাউট, এখন AI এর যুগ এসেছে, সেখানেও কিছু পরীক্ষার সমাধান, অনলাইন পরীক্ষা, অনলাইন টেস্ট ইত্যাদির সুযোগ, কিন্তু সবটাই নিয়ম ধরে বা ঘড়ি ধরে। তো যেটি কিন্তু ছাত্রদের ক্ষেত্রে এই যে মানসিক বিক্ষেপ, সেটি কিন্তু বিক্ষেপ হয় না এটি বলার নিশ্চয়ই ঠিক নয়, কিন্তু বিক্ষেপের সুযোগটা এখানে কম। আমরা
1: হ্যাঁ
0: ছাত্রদের বলি মজা করে যে আমাদের এখানে না অনেক কটা না আছে, মানে এটা করা যায় না, ওটা করা যাবে না, এটা এখানে যাওয়া যাবে না, সময় নষ্ট করা যাবে না, আর
1: হ্যাঁ
0: অনেক কটা না পাওয়া আছে। মায়ের হাতে রান্না নেই,
1: হ্যাঁ
0: নরম তোশক বালিশ নেই, ঘরে ঠান্ডা মেশিন নেই, এগুলো না পাওয়া আছে। কিন্তু এই না
1: পাওয়াই
0: পাওয়া গুলো কিন্তু মানে জীবনের পরবর্তী ধাপে পাওয়াই পড়ে না।
1: পরিণত হয়। ঠিক, আপনাদের এই যে সাফল্য, এটা কি মানে বরাবরই প্রথম থেকেই আছে না?
0: হ্যাঁ দেখুন, নরেন্দ্রপুরে এটাই অনেক দিন ধরেই এই ধারাবাহিকতা তৈরি হয়েছে, মেধা তালিকায় স্থান পাওয়াও রয়েছে,
1: হুম
0: আর একই
1: হুম
0: সঙ্গে সাংকেতিক ফলাফলও রয়েছে। আমরা অবশ্যই মানে জোর দেব যে ছেলেটি অপেক্ষাকৃত দুর্বল, দেখুন মানে মেধার বিচারে দুর্বল এই শব্দটি হয়তো ঠিক ঠিক খাটে না,
1: হুম হুম
0: কিন্তু যারা অপেক্ষাকৃত ভাবে একটু পিছিয়ে আছে তাদের যাতে মানে আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রত্যেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বাবা মায়েদের ক্ষেত্রে
1: হুম
0: আমাদের
1: হুম
0: এই ভাবনা যে জীবনে স্বপ্নটা দেখতে হবে, এই ড্রিম
1: আচ্ছা
0: যদি না থাকে এই স্বপ্নটা দেখতে হবে। নরেন্দ্রপুর কোথাও এই স্বপ্নটা দেখতে শেখায়, এই এই
1: একদমই
0: পরিবেশ নরেন্দ্রপুর, যেহেতু অনেক আলোকমণ্ডিত প্রাক্তনীরা আছেন, সুদীর্ঘ ইতিহাস, সাফল্যের ইতিহাস তৈরি হয়েছে,
1: হ্যাঁ হ্যাঁ
0: সেকারণে এই স্বপ্নটা দেখতে শেখাতে হয়। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এটি সত্যি যে যখন মাধ্যমিকের পর, যখন উচ্চ মাধ্যমিকে অনেক ছাত্রই বিভিন্ন বিভাগে, যারা কলা বিভাগে ভর্তি হয়, বাণিজ্য বিভাগে ইদানিং শুরু হয়েছে ইকোস্ট্যাট ম্যাথ, তারা এমন অনেক ছাত্রকেই আমরা পাই যাদের 90% কেন 70-75% নম্বর নিয়ে তারা এখানে ভর্তি হয়।
1: হুম
0: কিন্তু
1: হুম
0: এই এই 2 বছরের টানাপোড়েনে, 2 বছর ধরে যে যেভাবে ওরা তৈরি হয়, তার ফলে কিন্তু 90%, 95% কিন্তু এসে যায়। তো যে গ্রামের ছেলেটি স্বপ্ন দেখেছিল বা সেভাবে স্বপ্ন কখনো দেখেনি যে আমি 95-98% পেতে পারি, তো
1: হুম
0: নরেন্দ্রপুরের পরিবেশ তাকে ওই স্বপ্নটা দেখতে শেখায়, এবং
1: দেখতে
0: আমরা
1: শেখায় এবং স্বপ্ন পূরণও করতে
0: পুরনো
1: শেখায়।
0: হয় পুরনো শেখায় মানে
1: হ্যাঁ
0: 3D এফেক্ট, 3D এফেক্ট মানে একটি ড্রিম থাকতে হবে, আর ড্রিমের সঙ্গে যেটি থাকতে হবে সেটি হচ্ছে ডিটারমিনেশন। এই ড্রিম আর ডিটারমিনেশন, আর যে ড্রিম আর ডিটারমিনেশনের সঙ্গে যেটি আর একটু অনুঘটকের কাজ করবে সেটি হচ্ছে ডিসিপ্লিন। এই
1: একদম
0: ড্রিম, ডিটারমিনেশন আর ডিসিপ্লিন, 3D যদি এফেক্ট জীবনে কাজে লাগানো যায় তাহলে কিন্তু ড্রিমটা কিন্তু একেবারে অবশ্যই ছোঁয়া যায় বা ছোঁয়ার চেষ্টা করা যায়, এই আর কি। তবে আরেকটি জিনিসও মনে রাখা দরকার, এখানে যেহেতু অনেক শ্রোতা বন্ধুরা আছেন,
1: হুম
0: শুধুমাত্র মার্কস পেলেই তো জীবনে সাফল্য পেলেই তো সবটা হয় না, যে আমার
1: একদমই
0: ভেতরের ভালো কোয়ালিটি গুলো, শুভ বুদ্ধি গুলো তার যাতে জাগরণ হয়, আমরা যাতে সৎ দায়িত্ববান নাগরিক হিসেবে ওরা সমাজের বুকে আশ্রয় পড়তে পারে, সমাজকে কিছু দিতে পারে, সেই জন্য কিন্তু অনবরত চেষ্টা করা হয়, স্বামীজির কথা

0: বলা হয়, স্বামীজির কথা পড়ানো হয়। এই বয়সে একটু সেগুলি তেতো লাগলেও কিন্তু একটু জোর করেই তেতো ওষুধগুলো একটু খাওয়ানোর চেষ্টা করা হয়, এবং আমরা বিশ্বাস করি আমাদের অন্তত 95 থেকে 98% ছাত্ররা তারা পরবর্তীতে সেইভাবেই কিন্তু সৎ নাগরিক হিসেবেই জীবনযাপন করে। শুধু কেরিয়ার বিল্ডিং নয়, ক্যারেক্টার বিল্ডিংটাও দরকার।
1: একদমই, যারা নরেন্দ্রপুর থেকে পড়াশুনো করেনি তারাও উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হতে পারে।
0: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগের চাহিদা যেহেতু বেশি, সে কারণে বিজ্ঞান বিভাগে সবাইকে আমরা জায়গা দিতে পারি না। বাইরেরও প্রচুর ছাত্ররা বিজ্ঞান বিভাগের জন্য প্রবেশিকা পরীক্ষা দেয়, তাদেরকে আমরা নিই বিজ্ঞান বিভাগে। তাছাড়াও ইকোস্ট্যাট ম্যাথ একটি কম্বিনেশন আছে, যেটি খুব রয়্যাল কম্বিনেশন, খুব ভালো নম্বর তোলা যায়। 2023 সালেও এই কম্বিনেশন থেকেই আমাদের নরেন্দ্রপুরের ছাত্র উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিল রাজ্যে।
1: আচ্ছা,
0: এবং পরবর্তী দিনগুলোতেও বেশ রেজাল্ট খুবই ভালো এই সমস্ত এই কম্বিনেশনের। এছাড়াও কলা বিভাগ, যারা ইতিহাস ভূগোল তথাকথিত সমাজের চোখে একটুখানি খাটো যে বিষয়গুলো সেইগুলো, এবং ইদানিং সময় আমরা বাণিজ্য বিভাগ চালু করেছি, যদিও বাণিজ্য বিভাগের ফলাফল এখন আমরা আমার হাতে পাইনি, তো যে সমস্ত ছাত্ররা এই সমস্ত বিভাগে আমাদের যারা পুরনো ছাত্র তারা বিজ্ঞান বিভাগের জন্য সেক্ষেত্রে আমাদের নরেন্দ্রপুরে যেহেতু আমরা স্থান দিতে পারি না, সে কারণে হয়তো অন্যত্র চলে যেতে হয়। আর অন্যান্য স্কুলের ছেলেরা সেখানে এসে ভিড় করে, তারাও একটি ছোট্ট প্রবেশিকার মাধ্যমে, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে এসে আমাদের এখানে সবাই সংযুক্ত হয়। এবং সত্যি সত্যি আমরা দেখেছি যারা 70, 72, 75% পেয়ে এখানে ভর্তি হয়েছে, কলা বিভাগে ভর্তি হয়েছে, কিন্তু তারাও দিনের শেষে অন্তত 90% নম্বর কিন্তু হাতে করে নিয়ে গেছে।
1: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়টি প্রতিষ্ঠা কবে হয়েছিল?
0: নরেন্দ্রপুর বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল 1958 সালে।
1: এই যে সাফল্য মানে গড়ে তোলা হয়েছিল তো স্বামীজির অনুপ্রেরণাই বলুন, আর হ্যাঁ ভাবধারাই বলুন, হ্যাঁ তাতে গড়ে তোলা হয়েছিল। এরপরে এই যে সাফল্যটা কবে থেকে আসে?
0: দেখুন, মানে আমি পুরনো মাস্টারমশাইদের কাছে শুনেছি, পুরনো সন্ন্যাসী মহারাজরা যারা দায়িত্বে ছিলেন তাদের কাছেও শুনেছি, পুরনো মাস্টারমশাইরা বলেন যে স্কুলের বয়স যখন 5 বছর, মানে অর্থাৎ 1963-64 সালে এরকম সময়, তখনই কিন্তু নরেন্দ্রপুরে কিন্তু ছেলেদের বেশ ভালো রেজাল্টের মুখ ছেলেরা দেখেছে সেই সময়। তখন তো যেহেতু আমাদের নরেন্দ্রপুর বিদ্যালয়ে তখন আরো বাইরে থেকে, মানে আমাদের রাজ্যের বাইরে থেকে, এমনকি অরুণাচল প্রদেশ, মণিপুর, বিহার, ঝাড়খণ্ড থেকে এখনো ছাত্ররা আমাদের এখানে আসে, তারাও মানে সংখ্যায় 5 জন, 7 জন, 10 জন, 15 জন হয়ে যায়। আর তখন তৎকালীন সময়ে আমরা শুনেছি যে একেবারে সুদূর দক্ষিণ ভারত থেকেও ছেলেরা এসে নরেন্দ্রপুরে পড়েছে।
1: আচ্ছা, যে এটা এই ব্যাপারে যারা মানে প্রবাসী বাঙালি তাদের জন্য কি মানে অনেক জায়গায় তো বিশেষ কোটার ব্যবস্থা থাকে, বিশেষ সংরক্ষণ, সেরকম কি আছে কিছু?
0: সেই ধরনের কোটা এখন ইদানিং সময় নেই, তবে সরকারি যে সংরক্ষণ পদ্ধতি সেগুলি আমরা মেনে চলি আর কি। আর যারা বিশেষভাবে সক্ষম, মানে ডিফারেন্টলি এবল স্টুডেন্ট আর কি, তাদের জন্য মানে তবে একাদশ দ্বাদশে কিন্তু আমরা বিশেষভাবে সক্ষম সেই সমস্ত ছাত্রদের কিন্তু আমরা এখানে ভর্তি নিই। এবং এখনো বলা যেতে পারে যাদের দৃষ্টিশক্তির ক্ষেত্রে কিছু দৃষ্টিজনিত কিছু সমস্যা রয়েছে, সেই ধরনের ছাত্র এখনো এবছরও যারা পাশ করেছে তাদের মধ্যেও ছিল, যারা এখন 11-এ আছে তাদের মধ্যেও আছে, যারা 12-এ আছে তাদের মধ্যে।
1: তারা কি বিজ্ঞান বিষয়ে না অন্য কলা?
0: বাণিজ্য বিভাগে আছে, কলা বিভাগে আছে।
1: আচ্ছা আচ্ছা, আপনাদের উদ্দেশ্যই থাকে বাচ্চাদের মধ্যে যে প্রতিভাগুলো আছে সে প্রতিভাগুলোকে জাগ্রত করে তোলা, যে তোমাদের মধ্যে প্রতিভা আছে, আমরা শুধু জাগ্রত করছি মাত্র, এবার কাজে লাগানোর দায়িত্ব তোমাদের।
0: শিক্ষার সংজ্ঞাতেই সেরকমই বলছেন যে প্রথম থেকে শিক্ষা হলো মানুষের ভেতর যে প্রথম পূর্ণতা, প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। তো ফলে সেই পূর্ণতা আমাদের ভেতরেই আছে।
1: আচ্ছা, বারবারই মানে রামকৃষ্ণ মিশন স্বামীজির অনুপ্রেরণায় ভাবধারায় তৈরি, স্বামীজির কথা আপনি বারবার বলছেন, একটা স্বামীজির বাণী একটু শুনি।
0: অল দা পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং, তুমি সব পারবে, তোমার ভেতরে সব শক্তি আছে, স্বামীজির একবারে জেগে ওঠার মন্ত্র। আর স্বামীজি খুব পছন্দ করতেন শ্রীমদ ভগবদ গীতার আমাদের 2 অধ্যায়ের 3য় একটি শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন খুব দুর্বল হয়ে পড়েছেন, তো সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন ভয় পাচ্ছেন যে আমি যুদ্ধ করব না, যুদ্ধ কোথাও সামনে আমার অনেক আত্মীয় স্বজনরা রয়েছে এবং দুর্বলতা প্রকাশ করছেন। তখন ভগবান একেবারে অর্জুনকে বলছেন, বলছেন যে ক্লৈবং মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়ু পপদ্যতে সুতরাং হৃদয় দৌর্বল্যম তত্ত্বতিষ্ঠ পরন্তপ, অর্থাৎ বলছেন হে অর্জুন, এই তোমার এই কৃপভাব, তোমার এই জড়তা, এই আশ্রয় করো না, তুমি এই কাপুরুষতা তোমার জন্য নয়, তোমাকে শোভা পায় না। তাই বলছেন তোমার এই দুর্বলতা তুমি ত্যাগ করে তুমি উত্থিত হও, তুমি জেগে ওঠো। স্বামীজি এই শ্লোকটিকে খুব পছন্দ করতেন। আমাদের শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ তার তৃতীয় শ্লোক। তো আমরা যদি জীবনে এটি মানে একেবারে জীবনে এটি কাজে লাগাতে পারি, আমাদের প্রত্যেকের ভেতর কিছু না কিছু দুর্বলতা রয়েছে, তো আমাদের সেই দুর্বলতাটা ত্যাগ করতে স্বামীজি পছন্দ করতেন। এই কাপুরুষতা ত্যাগ করে একেবারে জেগে ওঠাটা পছন্দ করতেন স্বামীজি, এটা পছন্দ করতেন স্বামীজি। খুব প্রিয় শ্লোক স্বামীজির এই কথা যে আমাদের ভেতরে সেই শক্তি আছে, আমরা করতে পারি। আর স্বামীজির এই এই স্বামীজি যেটিকে পছন্দ করতেন তার কথা আমি বলবো,
1: শক্তিটিকে জাগ্রত করা। তো সেই ওঠো জাগো, এগিয়ে যাও,
0: লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত এগিয়ে যাওয়া।
1: তো এরপরে একটু জিজ্ঞেস করছি যে মানে কলা বিভাগে আপনাদের সব মানে বিষয়ই আছে,
0: আমাদের ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, দর্শন রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, শিক্ষা বিজ্ঞান, এডুকেশন যেটি, সেই সমস্ত বিভাগ সাবজেক্টের বিষয়ই এখানে পড়ানো হয়।
1: আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করছি আর কি, আমাদের সমাজে বলুন আর সকলেই একটু আর কি বিজ্ঞান বিষয়ে যারা ছাত্র ছাত্রী তারা মেধা হিসেবে উন্নত এবং হচ্ছে ধরে নেওয়া হয়, কিন্তু কলা বিভাগের ছাত্র বা বাণিজ্য বিভাগের ছাত্র ছাত্রীরাও কি মেধা বিষয়ে খুব দুর্বল, আপনার কি মনে হয়?
0: এটা তো কখনোই মানে একেবারে সঠিক কথা নয় কোনোভাবেই, মানে মেধার বিচার তো কখনোই মানে যে ছেলে বিজ্ঞান পড়ছে তার উৎকর্ষতা রয়েছে, যার বাণিজ্যের ছাত্র তার উৎকর্ষতা নেই, এটি ধরে রাখা কিন্তু বা মনে করা কিন্তু একেবারে অনেকটা দৃষ্টতা, এটি কখনোই ঠিক নয়, সঠিক কথা নয়।
1: অনেক ক্ষেত্রে
0: বিজ্ঞান প্রযুক্তির দিকে মানুষের আকর্ষণ রয়েছে, অবশ্যই বিজ্ঞান চর্চা হওয়া দরকার, সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে তা বিজ্ঞানের নিশ্চয়ই বিজ্ঞান মানুষকে এগিয়ে দিচ্ছে এবং নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন পদ্ধতি, বিজ্ঞান প্রযুক্তি, নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার, চিকিৎসা ক্ষেত্রেও সেই সমস্ত আবিষ্কার তো সত্যিই আমাদেরকে অনেক অগ্রগতির পথ দেখাচ্ছে। তবে কলা বিভাগ কিন্তু বাণিজ্য বিভাগ না থাকলে কিন্তু হবে না। আমরা সর্বদাই বলবো যে কলা বিভাগ মানুষকে মননশীল করে তোলে, নতুন কিছু ভাবতে শেখায়, অতএব কলা বিভাগ ছাড়া কিন্তু মানে মানে বিজ্ঞান বিভাগ এগোতে পারে না। আর অবশ্যই এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে বাণিজ্য, হ্যাঁ, বা অর্থনীতি। অতএব এই তিনটির সমন্বয় করি আমাদের জীবনে, যেমন সকাল থেকে রাত অবধি আমাদের কলা বিজ্ঞান এবং বাণিজ্য যে তিনটি সাধারণত প্রথাগত বিভেদ আমরা দেখতে পাই, তিনটির সমন্বয়ে কিন্তু আমাদের জীবন চলে। তো ফলে একটির উৎকর্ষতা আছে আর আরেকটির উৎকর্ষতা নেই, কম মেধা সম্পন্ন ছেলে মেয়েরা পড়ে, এটি কিন্তু একেবারেই ভাববার কথা নয়, বিষয় নয়।
1: শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আজ আমরা কথা বলে নিলাম রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের প্রধান শিক্ষক মহাশয় স্বামী ইষ্টেশানন্দজি মহারাজের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ মহারাজ আপনাকে,
0: ভালো থাকুন, সবাইকে আমার নমস্কার জানাই।
1: আবারও কোনোদিন আবারও কোনো সাফল্যের ইতিহাস নিয়ে আমি সৌমিতা আঠু হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের সাফল্যের কথা। আজ শুনলেন অনুষ্ঠানটি প্রথম পর্ব। নমস্কার।
2: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন প্রথমে আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি দুদিনের সফরে ফ্রান্স পৌঁছন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করার কথা বলেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও

শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। এই সম্মেলনের উদ্যোক্তা ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কাটছাট করার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন কিভকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 75 মিনিটের জন্য নেতারা একত্রিত হয়েছিলেন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। ট্রাম্প আজ বলেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। এখন তিনি ইউক্রেনের ওপর মনোনিবেশ করতে চান বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার ওপর এই যুদ্ধের প্রভাব সীমিত হলেও এই যুদ্ধে নিহতদের জন্য তিনি শোক প্রকাশ করেন। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তাও স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দেশে 2026 খরিফ মরশুমের আগে প্রস্তুতি পর্ব নিয়ে সবিস্তারে পর্যালোচনা হয়। কৃষি মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সম্ভাব্য এলনিনো পরিস্থিতির প্রেক্ষিতে কৃষিমন্ত্রী তুলোর উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছেন। এর পাশাপাশি ডাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং যে সমস্ত জেলায় কম বৃষ্টির সম্ভাবনা আছে সেখানকার কৃষকদের জন্য ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের মূল অগ্রাধিকার হচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে শুক্রবার পর্যন্ত এবং বিহার, কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কর্ণাটকের অন্তর্বর্তী এলাকা, জম্মু কাশ্মীর, দাদার, লাদাখ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে আজ ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিম রাজস্থানের বিভিন্ন এলাকায় আজ ধূলিঝড়ের কমলা সতর্কতা জারি করেছে IMD। বিদর্ভ এবং তেলেঙ্গানায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড় এবং ওড়িশায় আগামীকাল পর্যন্ত উষ্ণ ও ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। এনফোর্সমেন্ট নির্দেশালয় ED আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। সুরক্ষা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সুরক্ষা রিয়েলটি লিমিটেড, খ্যাতি রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড, তাদের প্রমোটার, ডিরেক্টর ও কর্মী এবং প্রাক্তন ইয়েস ব্যাংক কর্মচারীদের বাড়িতে এই তল্লাশি চলে। ED জানিয়েছে, অর্থ তছরূপ মামলায় কিছু অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এবং ইয়েস ব্যাংকের মধ্যে যোগসাজশ থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন এক দফায় আগামী 27 সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল R ভেঙ্কটরামানি একটি দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। ত্রিপুরা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে সহমত হন।
ভারত ফ্রান্স 2026 উদ্ভাবন বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দৃষ্টিভঙ্গি ভারত ইনোভেটসের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে, যা ভবিষ্যতের পরিবর্তনশীল প্ল্যাটফর্ম তৈরি করবে। ফ্রান্সের নিসে সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল

0: বলেন, ভবিষ্যতে এই ইভেন্ট ট্রেন্ড সেটার হিসেবে কাজ করবে।
1: We had received nearly 300,000 different inputs from all over the country, and Prime Minister Modi made sure that each input was addressed, was looked into, and at the end of it, what came out was, I think, a labor of love that we came up with a policy that, by and large, across the country, and if I may dare say, across the world, has been recognized as the game changer which will allow education in India to become more relevant.
0: এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতেও খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানান। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। এই অধিবেশনেই নতুন সরকারের প্রথম বাজেট পেশ হবে। সকাল 11:00 রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ করা হবে। 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এ সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূল নেত্রী। এবার বিশ্বকাপের খবর।

0: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। মেসি দলের নেতৃত্ব দেবেন, এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তাকে মাঠে নামতে হবে। আর্জেন্টিনার জার্সি গায়ে 200টি ম্যাচ খেলার মাইল ফলক স্পর্শ করবেন মেসি। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপে এ পর্যন্ত 26টি ম্যাচে 13টি গোল করেছেন মেসি, 11 বার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। প্রতিযোগিতার সেরা ফুটবলার হিসেবে 2 বার জিতেছেন গোল্ডেন বল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়ন শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি 2 দিনের সফরে ফ্রান্স পৌঁছন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনতে পাবেন লাইভ ফোন ইন ছায়াছবির গান, 8:30 আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, 9:15 শুনতে পাবেন গজল শিল্পী চন্দন দাস, 9:30

0: মাংস অনুষ্ঠান বিচিত্রা। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাশা ঘোষাল, 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি, একটি বিশেষ ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগ সঙ্গম পোর্টাল 2026-এর সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মীদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো।
1: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
2: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
1: সেই একই চেনা ঠিকানায়,
2: 421.9 মিটার,
1: 711 কিলোহার্টজ।
2: শুধু কি বাড়িতেই?
1: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
2: ঝকঝকে ডিজিটাল,
1: কাহিনী কথা সুর তাল।
2: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
1: কারণ DRM সম্প্রচার
2: শুনতে ভুলবেন না।
1: Stay tuned.
3: नए जमाने की नई तस्वीर, अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें, ले आएं आज ही दूरदर्शन का DD फ्री डिश। इसमें हैं आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स, इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और, सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका DD फ्री डिश।
0: আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কার্শিয়াংয়ে আজ এক জনসভায় তিনি বলেন, দার্জিলিং ও তরাই ডুয়ার্সের 25টি বন্ধ চা বাগান পুনরায় খোলা হবে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা। নবগঠিত বিধানসভার প্রথম অধিবেশন 18 জুন। অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে আজ সর্বদল বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসল। বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ভবানীপুর কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি।
1: জিটিএমএ 24-25 ফাইনান্সিয়াল ইয়ার মে 180 কোটি রুপিয়া পিছলে সরকার দিয়া, লেকিন উসমে কাম তো কুছ নেই হুয়া, ভ্রষ্টাচার জাদা হুয়া। ইস বার हम लोग ने पहाड़ का एलोकेशन डबल से भी दिगुना से भी ज्यादा करने के लिए कमिटेड है। जीटीए मेंटेन रोड सरकार बना रहा है।
0: শ্রী অধিকারী বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। নতুন সরকারের বাজেট প্রস্তাবে পাহাড়ের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী একাধিক উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় দার্জিলিং পাহাড় এবং তরাই ডুয়ার্স অঞ্চলে 25টি বন্ধ চা বাগান পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করেছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, টি বোর্ডের চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়ে চা বাগানের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।
1: বন্ধ পড়ে হয়ে চা বাগান उसको चालू करना, दार्जिलिंग टी को वर्ल्ड ब्रांडिंग करना, 300 करोड़ का काम टी गार्डन का लेबल लोग है, उनके लिए हम लोग ये काम करूंगा।
0: কার্শিয়াং হাসপাতালের সংস্কার, সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম তৈরি, কালিম্পংয়ে মেডিকেল কলেজ স্থাপনে রাজ্য উদ্যোগী হয়েছে। খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ইনডোর স্টেডিয়াম এবং স্পোর্টস গ্রাউন্ড নির্মাণের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আজকের মতো আগামী দিনেও তাঁর পাহাড় সফরের লক্ষ্য হবে উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজ। পাহাড়বাসীর যাবতীয় প্রত্যাশা পূরণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আজ গোথল স্কুল মাঠে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করেন। সেখানে স্কুল পড়ুয়াদের সঙ্গে দেখা করেন তিনি। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটেলিয়নের সংখ্যা কমিয়ে 2টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ করা হবে। সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল থেকে টানা 3 দিন কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেবেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল 8টায় বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে মুখ্যমন্ত্রী সামিল হবেন। দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিধানসভার সম্ভাব্য কর্মসূচি ঘোষণা করে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে আইএসএফ এর বিধায়ক থাকলেও দলটিকে কখনো সর্বদলীয় বৈঠকে ডাকা হতো না। এবার সব দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়েছে এবং প্রত্যেকের বক্তব্য শোনা হয়েছে।
2: আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে প্রায় 9 বারের বেশি সাসপেন্ড করা হয়, প্রায় 8 বারের কাছাকাছি আমাকেও সদর থেকে বহিষ্কৃত করা। সেই কালো অধ্যায় পেরিয়ে আমরা একটা নতুন বিধানসভা পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিতে চাই, যেখানে বর্তমান পার্টির পাওয়ার শাসক দল তারা বিরোধীদের জন্য ক্ষেত্র প্রস্তুত করে দেবে, যাতে বিরোধীরা তাদের মতামত রাখতে পারে।
0: বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় আজ সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি দাবি করেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের মধ্যে সবচেয়ে কম কার্যদিবস নিয়ে চলেছে। সেই পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি। বিধানসভা কোনো ব্যক্তি বা শাসক দলের ইচ্ছেমতো চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। ঋতব্রত বলেন, সংসদীয় গণতন্ত্রের নিজস্ব নিয়ম ও কাঠামো রয়েছে, সেই কারণেই বিরোধী দল হিসেবে তারা স্পিকার এবং সরকারের কাছে কার্যদিবস বাড়ানোর দাবি তুলেছেন। রাজ্য বিধানসভার বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে মালদার ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরীকে নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে ফাইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ দুপুরে আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ও ব্রায়ান।

0: দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকেই চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দাখিল করেছে তৃণমূল নেত্রী। এদিকে রাজারহাট নিউ টাউনে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে পুনরায় গণনা ও ভোটের সমস্ত নথি সংরক্ষণের আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আজ 6.5 ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। এই মামলায় গত শুক্রবারই কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে অভিষেককে তলবি নোটিশ ধরানো হয়। আজ বেলা 11:45 নাগাদ আইনজীবী সহ ভবানী ভবনে যান অভিষেক। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার নেত্রা স্টেশন থেকে তৃণমূল কংগ্রেসপন্থী শিক্ষক সংগঠনের নেতা মঈদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2022 সেপ্টেম্বরে জেলার বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন তৃণমূল কংগ্রেসের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়। তার কাছ থেকে পাওয়া একটি সুইসাইড নোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মঈদুল ইসলামের নাম পাওয়া যায়। আজ তাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার হাটশিমলায় তাঁত পাওয়ার রুমে কাজ করার সময় মেশিনে জামা প্যান্ট জড়িয়ে গিয়ে মৃত্যু হয়েছে অমলেশ বসাক নামে 54 বছর বয়সী এক তাঁতির। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকলেও নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় আজ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন একটি বিশেষ আলোচনা শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত 30 মিনিটের এই বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়ের 106তম জন্মবার্ষিকী আজ। জন্মদিনে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ।
1: একটা সময় শচীনদেব, ভীষ্মদেব, কাননদেবী, কৃষ্ণচন্দ্র দে, সাইগাল, পঙ্কজকুমার মল্লিক, শৈলদেবীরা তাঁদের গায়ন সামর্থ্যে বাংলা গানকে উন্নত মানে ও গ্রহণীয়তায় তুলে ধরেছিলেন। সেই ধারায় সক্রিয় ও সফল ভূমিকা নিয়েছিলেন অন্যদের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়। একদিকে ব্রিটিশ ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, অন্যদিকে তেভাগা, বাংলার মাঠে মাঠে জেগে উঠল নতুন গান।

0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান ছায়াছবির গান। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে আপনাদের আমাদের আজকের বিষয়, আপনার পছন্দের সুরকার, হিন্দি অথবা বাংলা ছায়াছবির আপনার প্রিয় সুরকার এবং তার সুরারোপিত গান শুনতে আমাদের আকাশবাণী শিলিগুড়িতে ফোন করুন 9434000।

76705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। প্রথম ছবি আজনবী, শিল্পী লতা মঙ্গেশকর ও কিশোর কুমার।

0: হ্যালো,
1: নমস্কার, কে
0: হ্যালো,
1: বলছেন?
0: হ্যাঁ হ্যালো দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
1: প্রবীরবাবু, বলুন, কেমন আছেন?
0: হ্যাঁ, খুব ভালো আছি দাদা ভাই, আপনি কিরকম আছেন?
1: এই চলে যাচ্ছে, বলুন।
0: বেশ চলে যাচ্ছে, এটাই তো ভালো কথা, মানে বেশ চলে যাচ্ছে।
1: হ্যাঁ হ্যাঁ
0: আমাদের আমাদের বেঁচে থাকার জন্য বেশ চলে গেলেই ভালো আর কি, এর থেকে বেশি ভালো হবে না।
1: সেই সেই
0: হ্যাঁ
1: আচ্ছা,
0: হ্যাঁ
1: আমাদের এখনকার অনুষ্ঠানের বিষয় আপনার প্রিয় সুরকার। আপনি কোন শিল্পীর, কোন সুরকারের সুর আরোপিত গান আপনি শুনতে চান?
0: হ্যাঁ দাদা ভাই, হেমন্ত মুখোপাধ্যায়ের আজকে 101
1: পূর্ণ
0: তম
1: জন্মদিন। হ্যাঁ
0: জন্মদিন,
1: হ্যাঁ
0: তো ওনার সুরে এবং আপনার গান, আপনার এটা কি নাম যেন, আমাদের যে গীতিকার রানার রানার ছুটেছে আলোয় রানার, এই আপনি
1: রানার
0: একটা
1: গানটা আসলে, এই আমাদের এখনকার অনুষ্ঠানটা ছায়াছবির গানের অনুষ্ঠান, রানার
0: আচ্ছা
1: হচ্ছে
0: ছায়াছবি,
1: আধুনিক গানের।
0: তাহলে
1: আমরা
0: তাহলে
1: আমরা
0: দাদা ভাই,
1: আপনার অনুরোধ রাখব, আমরা হেমন্ত কুমার, আপনি জানেন উনি হিন্দি
0: হ্যাঁ
1: ছায়াছবিতেও বহু গান গেয়েছেন, আমরা
0: হ্যাঁ
1: খামোশি ছায়াছবি থেকে তার কণ্ঠে এখন এই গানটি শুনে নেব। খুব
0: হ্যাঁ
1: ভালো
0: হ্যাঁ হ্যাঁ
1: থাকবেন
0: দাদা ভাই,
1: প্রবীরবাবু,
0: তাই তাই
1: নমস্কার।
0: হবে, তাই শুনান।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: খুব ভালো থাকবেন দাদা ভাই, সুস্থ থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকবেন।

0: নমস্কার, কে বলছেন?
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার।
0: আপনার রেডিও সেটটাকে একটু কাছের থেকে দূরে সরান।
1: এখন ঠিক আছে?
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে বলছি, অবিনাশ চন্দ্র।
0: ত্রিপুরা থেকে অবিনাশ চন্দ্র বলছেন। নমস্কার অবিনাশবাবু, বলুন।
1: হ্যাঁ নমস্কার। তো আজকে আমাকে হেমন্ত দার কণ্ঠে হিন্দি ছায়াছবি থেকে যে কোনো একটি গান শুনিয়ে দেবেন।
0: আমরা সেরকমই একটি গান এখন শুনছি, হেমন্ত কুমারের কণ্ঠে খামোশি ছায়াছবি থেকে। এই গানটি আপনি আপনারা সকলে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে তার পূর্ণ জন্মদিন উপলক্ষে। ভালো থাকবেন অবিনাশবাবু।
1: হ্যাঁ অবশ্যই, নমস্কার।

0: নমস্কার,
1: হ্যালো
0: কে বলছেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন? হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি।
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, ময়নাগুড়িতে বলছি।
0: ময়নাগুড়ি থেকে কে বলছেন? আপনার নামটা বলুন।
1: মায়া রায়,
0: মায়া,
1: মায়া রায়,
0: মায়া রায়। বলুন দিদি, কেমন আছেন?
1: ভালো আছি। বুঝছেন,
0: আচ্ছা, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় আপনার প্রিয় সুরকার। আপনি কার সুরের গান শুনতে চান? আপনার কথা ভীষণ যান্ত্রিক গোলযোগ হচ্ছে, আমরা ভালোভাবে আপনার কথা শুনতে পাচ্ছি না। দিদি, আপনি আপনার কথা একদমই শোনা যাচ্ছে না, আপনি বরং ফোনটা একটু কেটে করুন। ঠিক আছে, শ্রোতা বন্ধুরা, ময়নাগুড়ি থেকে মায়াদি ফোন করেছিলেন, কিন্তু কথা যান্ত্রিক গোলযোগের দরুন যে কোনো কারণেই হোক আমরা শুনতে পেলাম না। এবারের ছবি সাগর, শিল্পী কিশোর কুমার ও লতা মঙ্গেশকর।

0: নমস্কার, কে বলছেন?
1: জি নমস্কার, আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ, সিমলা।
0: সিমলা থেকে রাকেশ? হ্যাঁ বলুন।
1: জি জি জি
0: বলুন।
1: জি, এক গানা শুননা হ্যাঁ, হেমন্ত কুমার মে ইতনা না মুঝসে প্যার বড়া, ও বড়া গানা শুননা হ্যাঁ।
0: আমরা চেষ্টা করব আপনাকে গানটি শোনানোর জন্য,
1: জি
0: আমরা আমরা চেষ্টা করব আপনাকে শোনানোর জন্য। রাকেশ, রাকেশবাবু খুব ভালো থাকবেন।
1: জি, ধন্যবাদ।
0: ঠিক ঠিক ঠিক।
1: জি জি,
0: শ্রোতা বন্ধুরা, আমরা এখন শুনে নেব প্রথমে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে একটি গান, আর একটি ফোন তার আগে নিয়ে নেব। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার স্যার, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বলছিলাম।
0: বিশ্বজিৎবাবু বলুন।
2: হ্যাঁ দাদা ভাই, খুব সুন্দর অনুষ্ঠান পরিচালনা করছেন সত্যি। এই যে এই 8টার থেকে যে প্রোগ্রামটা আজকে রেখেছেন, সেই প্রোগ্রামটার মধ্যে এই যে হেমন্ত মুখোপাধ্যায়ের যে মানুষের সেই গানগুলি।
0: হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎবাবু, বিশ্বজিৎবাবু আপনার কথা আমি বুঝতে পারছি না। প্রতিদিন আপনার সঙ্গে খুব ভালোভাবে কথা হয়, আজকে যে কোনো কারণেই হোক আপনার কথাটা অনেকটা কথাই শোনা যাচ্ছে না, মানে ধরুন একটা বাক্যের মধ্যে কয়েকটা শব্দই শোনা যাচ্ছে না, এমনটা কেন হচ্ছে ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ
2: এবার শুনতে পাচ্ছি?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন বলুন।
2: আমি বলছি যে আপনার এই অনুষ্ঠান পরিচালনা অনেক
0: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনার প্রিয় সুরকার কে?
2: হ্যাঁ বলুন স্যার।
0: আপনার প্রিয় সুরকার কে?
2: হ্যাঁ আমার এই প্রিয় সুরকার সমস্ত গা আমার মানে গানগুলি।
0: আপনি কি হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলছেন? এই যে আবার কথা কথাগুলো কিন্তু আপনার ড্রপ করে যাচ্ছে, মানে শোনা যাচ্ছে না। আপনি হেমন্ত? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি আপনাকে, আমরা আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য আবারও হেমন্ত মুখোপাধ্যায়ের সুর আরোপিত বা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ছায়াছবির গান আমরা চেষ্টা করছি। ভালো থাকবেন বিশ্বজিৎবাবু।
2: স্যার ভালো থাকবেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রোতা বন্ধুরা, আমরা এখন আগে সাগর ছায়াছবি থেকে গানটি শুনে নিচ্ছি।

0: নমস্কার,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি, কালাম।
0: হ্যাঁ বলুন।
1: বলছিলাম যে আমার একটা অনুরোধ ছিল, যদি অনুরোধের গানটা শোনা দেন তাহলে আমি
0: হ্যাঁ
1: ভালো
0: বলুন
1: হতো।
0: বলুন
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন
1: মোহাম্মদ রফি।
0: হ্যাঁ বলুন
1: মোহাম্মদ রফি,
0: হ্যাঁ
1: মোহাম্মদ রফির না না না পাখিটার বুকে তীর মেরুন, এই গানটা।
0: আমরা আমরা আপনার গানটি শোনানোর চেষ্টা করব। আসলে এটা বাংলা ছায়াছবি এবং হিন্দি ছায়াছবির গানের, আমরা চেষ্টা করব, যদি আমরা সংগ্রহে পাই অবশ্যই আপনাকে শোনাব।
1: ঠিক আছে, সংগ্রহে থাকলে অবশ্যই শোনাবো।
0: নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই, খুব ভালো থাকবেন কালামবাবু, খুব ভালো থাকবেন। নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আমাদের সুরকার সঙ্গীত শিল্পী, অসাধারণ অবিস্মরণীয় সঙ্গীতের জাদুকর হেমন্ত মুখোপাধ্যায়ের পূর্ণ জন্মদিন উপলক্ষে অনেকেই শুনতে চেয়েছেন তার সুরারোপিত বা তার কণ্ঠে গান। তার আগে একটি ফোন নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার,
0: কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যালো,
1: সুবল ভিটা থেকে হরিওয়ার দাস।
0: হ্যাঁ হরিহর বাবু বলুন।

0: লতা মঙ্গেশকরের একটি গান শোনান।
1: লতা মঙ্গেশকরের গান তো আমরা আজকে অনেকগুলো শুনলাম, আবার পরবর্তীতে লতা মঙ্গেশকরের গান শুনবো, ঠিক আছে? তিনটে গান শুনে নিলাম এই অনুষ্ঠানে, ঠিক আছে? খুব ভালো থাকবেন হরিহরবাবু। শ্রোতা বন্ধুরা, এবারের ছায়াছবি সাপ মোচন, শিল্পী এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধুরা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু শ্রোতা বন্ধু আমাদের ফোন করছেন। বলতে বলতে আরেকটি ফোন। নমস্কার, কে বলছেন?
1: আমি মানেগুড়ি থেকে বলতেছি স্যার।
0: হ্যাঁ বলুন।
1: অশ্বিনী রায়,
0: ময়নাগুড়ি থেকে অশ্বিনী রায়, বলুন অশ্বিনী দা।
1: হ্যাঁ, আমি বলছিলাম যে অনেকদিন থেকে চেষ্টা করতেছি, আপনাকে পাই না।
0: হ্যাঁ বলুন।
1: কথা বলুন, আমি ওই হাতি মেরে সাথে একটা গান শোনা দিলে খুব ভালো হতে আমার।
0: আমরা চেষ্টা করব অশ্বিনীবাবু, আমাদের এখন তো হাতে সময় খুবই কম, আমরা আমাদের পরবর্তী আরও অনুষ্ঠান রয়েছে, আপনারা আপনি আমাকে 10:30টার সময়, 10:30 আমাদের মনের জানালা অনুষ্ঠান রয়েছে, আমরা তখনও চেষ্টা করব আপনাকে ওই গানটি শোনানোর। এখন আমাদের অনুষ্ঠান একেবারে শেষ লগ্নে আমরা উপনীত হয়েছি, পরবর্তীতে নিশ্চয়ই চেষ্টা করব। ভালো থাকবেন অশ্বিনীবাবু, এভাবে যোগাযোগ রাখবেন। হ্যাঁ হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আমাদের যে কথা বলছিলাম পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, আজ আমাদের সুরের জাদুকর, সঙ্গীতের জাদুকর হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিতে সকলে শুনতে চাইছেন তার কণ্ঠে তার সুরে গান। এবারের বাংলা ছায়াছবি পলাতক, শিল্পী এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।
2: জীবনপুরের পথিকে রে ভাই, কোন দেশে শাকিল নাই, কোথায়

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গেই শেষ হল আজকের লাইভ ফোন ইন ছায়াছবির গান, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি, তারপর ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ গজল শুনলেন চন্দন দাসের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন পরবর্তী অনুষ্ঠান।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা।
2: শুভ বিবাহ, এই পবিত্র অনুষ্ঠানে কনের নিখুঁত ও আকর্ষণীয় সাজের জন্য যোগাযোগ করুন শিম্পি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আশিঘর ঘোঘমালি, ফোন নাম্বার 7908450291। শিম্পি পাল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট।
3: বিচিত্রা স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা এই অনুষ্ঠানে আজ শুনবেন সাজপাতি নিবেদিত সমবেত সঙ্গীতানুষ্ঠান গানের ভেলা, পরিচালনায় নীতা বাগচী।

প্রেম, বিরহ, আনন্দ কিংবা বিষণ্ণতা, সব আবেগেরই নিজস্ব সুর রয়েছে। একজন শিল্পী যে তীব্র অনুভূতি দিয়ে গান তৈরি করেন, বিশ্বের অন্য প্রান্তের শ্রোতাও ঠিক একইভাবে সেই সুরের সাথে একাত্ম বোধ করেন। আজ আমরা প্রবেশ করব এমন এক সুরলোকের ভেতর যেখানে গান শুধু বিনোদন নয়, জীবনবোধ, প্রকৃতি, প্রেম, আনন্দ অনুভূতির এক অপূর্ব সমন্বয়। রবি ঠাকুরের গানের আবেদন চিরকালীন। জীবনের প্রতিটি মুহূর্তে তাঁর গান আমাদের সঙ্গী। স্রষ্টার সুরের অনন্ত ধারায় নিজের চিত্তকে সঁপে দেওয়ার এক গভীর আধ্যাত্মিক আকুতি লক্ষ্য করি তাঁর সৃষ্ট এই গানে। তিনি প্রার্থনা করেছেন জীবনকে সুরে পূর্ণ করে দেওয়ার জন্য।

চোখের সামনে ভেসে ওঠে এক উৎসব মুখর পরিবেশ। রাঢ় বাংলার রুক্ষ প্রকৃতির পটভূমিতে বাউরি বাতাসে যখন বিরহের সুর বাজে, তখন প্রিয় মানুষের আগমন বা তার কল্পনায় মেতে ওঠে এই চিত্রে, ধরা পড়ে এই গানে। আর রয়েছে নাচ, তাল, ছন্দ আর আনন্দে ভরপুর মানুষের সমাবেশ। এই আবহে আমরা চলে যাব পরবর্তী গানে, শুনে নেব এই নজরুল গীতিটি।

নদীমাতৃক বাংলার আবহমান পরিবেশে রচিত এই গান এক বিরহিণী নারীর আকুলতাই প্রকাশ পেয়েছে। নদীর জোয়ারের সঙ্গে প্রেমিকের ফিরে আসার রূপ কল্পনা করা হয় বাংলা লোকসাহিত্যে। তাই বাংলার নদী শুধু জলধারা নয়, জীবনধারা। নদীর জোয়ার ভাটার সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের সুখ দুঃখ আশা নিরাশা, উৎসব আবার প্রতীক্ষাও। সেই কাতরতাই প্রকাশ পেয়েছে এই গানে।

প্রকৃতি যেমন আপন ছন্দে নাচে, মানুষের জীবনও তেমনি বিভিন্ন উত্থান পতনের মধ্যে দিয়ে বয়ে চলে। স্রষ্টা গানটিতে মূলত ফুল, নদী ও প্রকৃতির রূপকে, মানুষের চিরন্তন অস্তিত্ব ও তার গতিময়তাকে তুলে ধরেছেন। এই গানের মধ্যে রয়েছে বসন্তের প্রাণচাঞ্চল্য, নবজাগরণের আনন্দ এবং জীবনের উদযাপন। প্রকৃতির সংস্পর্শে মানুষ হয় আরও সংবেদনশীল, আরও মানবিক।

জাগতিক মোহ কৃষ্ণের ত্রিভঙ্গ রূপের ছলাকলা বা রঙ্গরস ত্যাগ করার জন্য রাধা এই গানে কৃষ্ণের কাছেই প্রার্থনা করেছেন। মানবাত্মার সাথে পরমাত্মার মিলনের আকুতি এই গানে দেখা যায়। রাধাকৃষ্ণের প্রেম, অভিমান, রসিকতা এবং লীলার যে ঐতিহ্য বাংলার সংস্কৃতিতে বহু শতাব্দী ধরে প্রবাহিত হয়েছে, সেই বৈষ্ণব পদাবলীর প্রভাব এখানে স্পষ্ট। সেই গানের ছন্দে মেতে ওঠে আমাদের মন।

লোকসঙ্গীত লোকজ সংস্কৃতির সবচেয়ে বড় আধার। মৌখিক সাহিত্যের অন্যতম উপাদান হিসেবে নিঃসন্দেহে লোকসঙ্গীত জনজীবনের সার্বিক চরিত্র ধারণ করে। দীর্ঘকালীন জীবনযাপন, জীবনধারা, বিশ্বাস, আচার অনুষ্ঠান, উৎসব পালা পার্বণ সবটা নিয়ে সেজে ওঠে শ্রুতি ও স্মৃতি নির্ভর এই সঙ্গীত। এবারে শুনুন এমন এক ঝুমুর গান যেখানে এক বিরহী নারীর মনের গভীর বেদনা গাঁথা, যার প্রিয়জন পরদেশে, এই বিচ্ছেদে সে যে বড় কাতর। ঝুমুর গানে মন মাতে না এমন বাঙালি বিরল। নৃত্য গীত বাদ্যের ত্রিসঙ্গমে ঝুমুরের সুর তাল শিহরিত করে শ্রোতার ধমনী। সাজপাতির শেষ নিবেদনে রইল এই গান।

0: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা। আজ শুনলেন শিলিগুড়ির সাজপাতে নিবেদিত অনুষ্ঠান গানের ভেলা। সঙ্গীতে নীতা বাগচি, স্মিতা সরখেল, ফাল্গুনী সরকার, উমা চক্রবর্তী, শিম্পী পাল, কণিকা সরকার, মধুমিতা মণ্ডল, স্নেহা নাথ, সীমা কুণ্ডু, অপর্ণা মণ্ডল ও চন্দনা রায়। ভাষ্যপাঠে দেবশ্রী সাহা চৌধুরী, যন্ত্রাণুর সঙ্গে তালবাদ্যে পল্টু সাহা, কিবোর্ডে সন্দীপন গাঙ্গুলি, পারকাশনে গৌতম দাস। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় নীতা বাগচি।
1: শুভ বিবাহ। এই পবিত্র অনুষ্ঠানে কনের নিখুঁত ও আকর্ষণীয় সাজের জন্য যোগাযোগ করুন শিম্পী ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আশিঘর ঘোঘমালি। ফোন নাম্বার 7908450291। শিম্পী পাল, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট।
2: বাইরে থেকে রেকর্ড করে আনা।

0: বিচিত্রা অনুষ্ঠান এখানেই শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি, একটি বিশেষ ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21 জুন যোগ সঙ্গম পোর্টাল 2026-এ সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থার সদস্য এবং সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানীয় সংস্থার সদস্য এবং সেই সঙ্গে সমস্ত যোগ শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্য এবং কর্মীদের নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। নিট ইউজি পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। GTA বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে G7 শিখর সম্মেলনে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। এই সভার থিম ফর্জিং নিউ পার্টনারশিপস অ্যান্ড রিবিল্ডিং ইন্টারন্যাশনাল সলিটারি। এই আলোচনায় G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ, অংশীদারী দেশ এবং বিশ্ব ব্যাংক ও আফ্রিকি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রী এবং নেতাদের স্বাগত জানানোর পর এই আলোচনা শুরু হয়। অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তোলা একটি গ্রুপ ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত এবং G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি একযোগে উন্নততর, সমৃদ্ধ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। এর আগে G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ ফ্রান্সের অ্যাভিয়ন শহরে পৌঁছান। গতকালই এই শিখর সম্মেলন শুরু হয়েছে। ভারতের কাছে এবারে শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের এই মঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গো এবং উগান্ডায় নতুনভাবে উদ্ভূত ইবোলা পরিস্থিতির প্রেক্ষিতে G7 নেতৃবৃন্দ সুসমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো সহ একাধিক বিষয়ে ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া সহমত হয়েছে। ইবোলার বর্তমান স্ট্রেনের মোকাবিলায় ভ্যাকসিন তৈরি এবং যথাযথ চিকিৎসার ব্যাপারে পর্যাপ্ত সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ আরও ত্বরান্বিত করতে G7 দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। ফ্রান্সের অ্যাভিয়নে G7 শিখর সম্মেলনে উদ্যোক্তা দেশ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কমিয়ে দেওয়ার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন সেই দেশকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 1 ঘন্টা 15 মিনিটের জন্য নেতারা মিলিত হন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী আজ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আগামী শুক্রবার একটি চুক্তি স্বাক্ষরিত হবে। লুজান শহরের একটি রিসর্টে উভয় দেশের আধিকারিকদের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর হবে। সুইজারল্যান্ডের মন্ত্রিসভা এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তা স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকার অধিকারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার আগে অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতারকদের থেকে সাবধান থাকার ব্যাপারে সতর্ক করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। সামাজিক মাধ্যমে এক পোস্টে NTA জানিয়েছে, টেলিগ্রামে বেশ কিছু চ্যানেল আসন্ন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পরিবর্তে 14,000 থেকে 25,000 টাকা দাবি করছে। এই পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই ফাঁস হয়নি। এই চ্যানেলগুলির প্ররোচনায় পা না দেওয়ারও আর্জি জানিয়েছে NTA। NTA ডিরেক্টর জেনারেল অভিষেক সিং সাংবাদিকদের জানিয়েছেন, প্রত্যেকটি প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্সিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশ ও মাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটালিয়নের সংখ্যা 2টি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্র নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মুখ্যমন্ত্রী জানান। জনসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও পার্বত্য বিষয়ক মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং প্রতিমন্ত্রী বিশাল লামা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রৃঙ্গলা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রমুখ। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন GTA-র বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও তিনি আশ্বাস দেন।
1: 24-25 फाइनेंशियल ईयर में 180 करोड़ रुपया पिछले सरकार दिया, लेकिन उसमें काम तो कुछ नहीं हुआ, भ्रष्टाचार ज्यादा हुआ। इस बार हम लोग ने पहाड़ का एलोकेशन डबल से भी दिगुना से भी ज्यादा करने के लिए कमिटेड है। GTA मेंटेन रोड सरकार बना रहा है।
0: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ রতীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও ISF, CPIM, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় গানের জগতে এক কালজয়ী চিরকালীন নাম। গানের সর্বক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ। তাঁর সুরের রেশ ছড়িয়ে পড়েছে এক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

রবীন্দ্রসঙ্গীত, রজনীকান্ত ও অতুলপ্রসাদের গান, গণসঙ্গীত সবেতেই আমরা খুঁজে পাই অনন্য হেমন্তকে। গায়ক হিসাবে তিনি বেশি প্রতিভাবান নাকি সুরকার হিসেবে তাঁর খ্যাতি বেশি, এ নিয়েও এককালে তর্ক চালাতেন সঙ্গীতানুরাগীরা। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছায়াছবিতেও প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি রেখে গেছেন তাঁর উজ্জ্বল স্বাক্ষর। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে 106তম জন্মবার্ষিকীতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।

0: এবার বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গতবারের রানার্স ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। ইস্ট রাদারফোর্ডে খেলা শুরু হবে রাত 12:30। আগামীকাল ফুটবল বিশ্বকাপে চারটি খেলা, তার মধ্যে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ান শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। নিট ইউজি পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। বিশ্বকাপ ফুটবলে আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া আজকের মতো শেষ হলো।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাশা ঘোষাল।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সাশা ঘোষালের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শ্রোতাবন্ধুরা, আপনারা সকলেই জানেন আজ সুরের জাদুকর, সঙ্গীতের আচার্য, সঙ্গীতের জাদুকর হেমন্ত মুখোপাধ্যায়ের 107তম জন্মদিন। তাঁর এই পুণ্যদিনে, এই পুণ্য আবির্ভাব দিনে আমাদের আজকের মনের জানালা অনুষ্ঠানের বিষয় স্মরণে মননে হেমন্ত। এই অনুষ্ঠানে আমরা শুনে নেব তাঁরই কণ্ঠে কালজয়ী কিছু বাংলা ছায়াছবির গান, এবং আপনারাও অনুরোধ করতে পারেন আমাদের কাছে, আপনারা জানাতে পারেন আপনাদের পছন্দের হেমন্তের গান, যে গান আমরা বাংলা ছায়াছবি থেকে আপনাদের শোনাব। শ্রোতাবন্ধুরা, আর দেরি না করে ফোন করুন আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে। বলতে বলতেই চলে এসেছে ফোন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার দাদাভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: প্রবীর বাবু বলুন।
1: হ্যাঁ হ্যাঁ দাদাভাই, দেখুন ওনাকে দেখার আমার খুব সৌভাগ্য হয়েছিল। আমরা যখন আইটিআই পড়তাম দুর্গাপুরে, সেই সময় আমাদের নবীনবরণ উনি এসেছিলেন, সন্ধ্যা মুখোপাধ্যায়, তারপরে শক্তি ঠাকুর আর হেমন্ত মুখোপাধ্যায়। তো আমাদের অডিটোরিয়ামে যখন প্রোগ্রামটা হচ্ছে দাদাভাই, তো হেমন্ত মুখোপাধ্যায় গান ধরেছে, আর উঠেছে বাউল বাতাস, তো দাদাভাই মানে কোনো মেঘ পেক ছিল না, তো মানে অডিটোরিয়াম থেকে দেখছি যে সত্যি উনি ভগবান রূপে এসে ভগবানের গলায়, আমরা মানে মুখে গান মানে গলায় শুনতে পাচ্ছি, ওনাকে ভগবান ছাড়া আর কিছুই আমরা বুঝিনি কোনোদিন। এবং উনি যে অমর, হ্যাঁ, শিল্পীরা কোনোদিন মরে না, অমর হয়ে থাকে, এবং আজ যা গান উপহার দিয়ে গেছেন উনি। হ্যাঁ, তো দাদাভাই একটা জিনিস আমি বলছি, 106 কেউ বলছে, আবার 107তম বলছে, তো কোনটা সঠিক আমি ঠিক জানি না দাদাভাই।
0: হ্যাঁ হ্যাঁ, মানে বিষয়টা হলো 106তম জন্মবার্ষিকী, 107তম জন্মদিন। আপনি তাঁর জন্মসাল থেকে যে হিসেবটা করবেন, সেখান থেকে যেটা বের হবে সেটা হবে তার বার্ষিকী, এবং তার পরের বছরটা হবে, মানে তার পরেরটাই ঠিক হবে তার জন্মদিন, এই হিসেবে হয়। যাই হোক,
1: দাদাভাই ভুলটা আমার ভাঙিয়ে দিলেন, খুব ধন্যবাদ আপনাকে।
0: না না না, একেবারেই নয়, আমাদের আজকের প্রণম্য, আমাদের নমস্য।
1: আর একটা গান, ওই যে ঝড় উঠেছে বাউল বাতাসে, এই গানটা যদি আপনার
0: যদি সংগ্রহে থাকে আপনাকে নিশ্চয়ই শোনাবো। তবে খুব ভালো থাকবেন প্রবীর বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, আমাদের পূর্ব বর্ধমান জেলা বুধবুদ থেকে প্রবীর বাবু আমাদেরকে অনুরোধ জানিয়েছেন, আমরা চেষ্টা করব। তবে তার আগে আমরা শুনে নেব মধ্যরাতের তারা ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। বলতে বলতে আরেকটি ফোনও এসেছে, আমরা দেখে নিই কে আছেন। নমস্কার, কে বলছেন? ফালাকাটা থেকে পরিতোষবাবু আমাদেরকে আবারও ফোন করেছেন। পরিতোষবাবু, আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, আপনি জানেন তো? ঠিক, তাহলে শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। আমরা এখন শুনব মধ্যরাতের তারা ছায়াছবি থেকে এই গানটি।

0: মুখোপাধ্যায়ের পূর্ণ আবির্ভাবটির দিনে আপনারা আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে আপনাদের পছন্দের গান শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করতে পারেন। বলতে বলতে ফোন নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি সুবল সর্দার বলছি, মাঝরাত দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: দক্ষিণ চব্বিশ পরগনা, বলুন। হ্যাঁ বলুন।
1: সুরের জাদুকরকে আমার বিনম্র প্রণাম। তো আমি একটু বলতে চাই যে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি কিন্তু আমার এখানে, আমি বলছি মাঝরাত, ওনার বাড়ি হচ্ছে জয়নগর বহরু।
0: আচ্ছা,
1: জয়নগর বহরুতে বাড়ি। যখন জীবিত ছিলেন প্রতি বছর উনি দুর্গা পূজার সময় আসতেন,
0: মানে আপনাদের, আপনি যেখানে থাকেন সেখানে আসতেন?
1: আমার পাশের অঞ্চল, আমি মধ্যা বলে থাকি, জয়নগর বহরু।
0: আচ্ছা,
1: তো জয়নগর বহরু যে স্কুলটা আছে ওই হাই স্কুলেই পড়তেন। তো মেলি ওখানে যেহেতু ওখানে পড়তেন, তারপরে জয়নগর বহুর স্কুলটা, আর একজন বিখ্যাত সাহিত্যিক পড়তেন শক্তি চট্টোপাধ্যায়।
0: আচ্ছা,
1: শক্তি চট্টোপাধ্যায়ের মামার বাড়ি ওখানে, আর হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি এখানে। তো মেনলি ওখানে যে স্কুলটা আছে, দুটো ব্লক আছে, একটা হলো শক্তি চট্টোপাধ্যায় ব্লক, একটা হলো হেমন্ত মুখোপাধ্যায় ব্লক।
0: আচ্ছা,
1: তো এমনিতে ওনার তো এখনো বংশধররা এখানেই আছে।
0: আচ্ছা,
1: হেমন্ত মুখোপাধ্যায় প্রথম জীবনে আমরা জানতাম উনি ভালো ছাত্র ছিলেন না, শুধু বেঞ্চে বাজতেন।
0: হ্যাঁ হ্যাঁ,
1: বেঞ্চি বাজানোর জন্য ওনার বিরুদ্ধে অনেক অবজেকশন যে ভালো পড়াশোনা করে না, শুধু বেঞ্চি বাজায়।
0: ঠিক,
1: এখন উনি তো সরস্বতীর বরপুত্র,
0: একদমই তাই।
1: তারপরে সুরের জগতে ছিলেন,
0: এবং শুধু তাই নয়, উনি পড়াশোনাতেও খুবই ভালো ছিলেন। তিনি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন।
1: এবং লোক হিসেবে এই সঙ্গীত জগৎ বাদ দিলে তিনি লোক হিসেবে খুব ভালো লোক ছিলেন। ভালো লোক ছিলেন মানে উনি প্রত্যেকটা যে গ্রামের যে লোকগুলো গিয়েছিল তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল।
0: ঠিক,
1: এবং উনি যখন গান গাইতেন তখন কিন্তু ফ্রিতে টাকা নিতেন।
0: আচ্ছা,
1: তো আমার আমার ওনার গান আমার শোনার সৌভাগ্য হয়েছিল যখন আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হয়েছিল, তখন উনি এসেছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় উনি গিয়েছিলেন ওই অনুষ্ঠানে। এরকম ভাবে হেমন্ত মুখোপাধ্যায় তো আমাদের অঞ্চলের লোক, আমাদের একটা
0: নিশ্চয়ই আপনাদের একটা আলাদা আবেগ সেখানে কাজ করে, স্বাভাবিক, খুব স্বাভাবিক।
1: সকালে প্রোগ্রামটা হচ্ছিল, সকালে আমি খুব চেষ্টা করেছিলাম ধরার জন্য, যাক হয়নি। তা আমি এখন চেষ্টা করছিলাম যে হেমন্ত মুখোপাধ্যায় নিয়ে দু চার কথা বলি।
0: নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার সঙ্গে কথা বলে আমাদেরও খুব ভালো লাগলো, এবং এভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন।
1: থাকে ওই কোন এক গায়ের বধু রূপকথা সে নয় শোনো, এই গানটা খুব ভালো লাগে আমার, অথবা তুমি যাবে হৃদয়ে মম।
0: হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের আমাদের এই অনুষ্ঠানটি আমরা চেষ্টা করছি আপনাকে শোনানোর জন্য, এটা বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, তবুও চেষ্টা করছি আপনাকে শোনানোর জন্য। অসাধারণ, সলিল চৌধুরীর সুরে কোনো এক গায়ের বধুর কথা শোনাই শোনাই। ঠিক,
1: লেখক বলে গৌরীপ্রসন্ন মজুমদার না লেখক?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুরকার, সুরকার সলিল চৌধুরী। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
1: ভালো থাকবেন, শুভরাত্রি।
0: শুভরাত্রি, শুভরাত্রি, খুব ভালো থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, সমরবাবু আমাদেরকে ফোন করেছিলেন, তিনি যেখানে থাকেন হেমন্ত মুখোপাধ্যায়ের প্রায় প্রতিবেশী তিনি। তো এই রকম আপনাদের জীবনে বা আমাদের সকলের জীবনে হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীতের, তিনি বলছিলেন যে বাগদেবীর বরপুত্র। আপনারা আপনাদের হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি আপনাদের স্মৃতি, আপনাদের শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য আমাদেরকে ফোন করতে পারেন আকাশবাণী শিলিগুড়িতে 9434076705 এই নম্বরে। আমরা শুনে নেব এখন স্ত্রী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শ্রোতা বন্ধুরা শুনছেন মনের জানালা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় স্মরণে মননে হেমন্ত। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ জানানোর জন্য তার পুণ্য আবির্ভাব দিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের ফোন করুন আকাশবাণী শিলিগুড়িতে 9434076705 এই নম্বরে। আমরা এখন শুনে নেব একটি আধুনিক গান।

0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, নমস্কার।
0: হ্যালো,
1: বলেন।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, বীরভূম।
0: হ্যালো,
1: হ্যাঁ, বলছি বীরভূম জেলা থেকে বিশ্বজিৎ রুদ বলছিলাম।
0: বিশ্বজিৎ বাবু বলুন।
1: নমস্কার, ভালো
0: হ্যাঁ
1: আছেন?
0: হ্যাঁ, এই তো, বলুন বলুন।
1: হ্যাঁ, দাদা ভাই, আজকে যে বিষয়টা যেহেতু আমরা
0: বিশ্বজিৎ
1: বলছিলাম,
0: বাবু, আমি আপনি গতবারও আমাকে ফোন করছেন, আমি বুঝতে পারছি না, হয়তো আজকে আপনার ওই অঞ্চলের যে মোবাইলের নেটওয়ার্ক তাতে মনে হয় কোনো সমস্যা হচ্ছে। আপনার কথা আমরা একেবারেই শুনতে পাচ্ছি না, মানে কথাটা
1: এবার
0: শোনা যাচ্ছে না, মানে কি হচ্ছে, কথাটা আপনি শুরু যখন করছেন তখন শোনা যাচ্ছে, তারপরে কথাটা মানে সম্পূর্ণ কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ
1: দেখুন, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন দেখি আরেকবার, বলুন দেখি।
1: হ্যাঁ, এবার শোনা যাচ্ছে?
0: হ্যাঁ বলুন বলুন দেখি, বলুন।
1: হ্যাঁ দাদা, দেখুন একটা
0: এই যে আবার কিন্তু, আবার কিন্তু বন্ধ হয়ে গেল।
1: আবার আওয়াজটা
0: আজকে আজকে কোনো যান্ত্রিক গোলযোগের কারণে আপনার কথা একদমই শুনতে পাচ্ছি না, ক্ষমা করবেন, একেবারেই শোনা যাচ্ছে না।
1: প্রবলেম হতে পারে।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বিশ্বজিৎ বাবু, আমরা সত্যি সত্যি মানে কি বলবো, এই যান্ত্রিক গোলযোগের দরুন আপনার সঙ্গে কথা বলা যাচ্ছে না, আপনি আজকের জন্য, আজকের দিনটাই মানে আপনার সঙ্গে কথা বলা যাচ্ছে না, একেবারেই কথা শোনা যাচ্ছে না। ঠিক
1: ঠিক
0: ঠিক
1: আছে,
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আবারও যোগাযোগ করবেন। হ্যাঁ।

শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের ছবি এক টুকরো আগুন, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম, অবাক বিস্ময় শুনছিলাম প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী, অবিস্মরণীয় সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কালজয়ী কিছু বাংলা গান। তিনি আজও আমাদের মাঝে একই রকমভাবে অমর হয়ে আছেন এবং যুগ যুগ ধরে এভাবেই বাঙালির মননে, বাঙালির হৃদয়ে তথা ভারতবর্ষ এবং

বিশ্বের হৃদয়ে অমর হয়ে থাকবেন। মনের জানালা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: नहीं हुआ है। स्विट्जरलैंड के विदेश मंत्रालय ने कहा है कि अमरीका और ईरान के बीच समझौते पर हस्ताक्षर शुक्रवार को लुसेन शहर के पास स्थित बर्गेनस्टॉक रिजॉर्ट में किए जाएंगे। मंत्रालय ने कहा कि वो दोनों देशों के साथ इस संभावित समझौते पर हस्ताक्षर के संबंध में लगातार संपर्क में है, जिसकी घोषणा अमरीकी और ईरानी अधिकारियों ने सप्ताहांत में की थी। मौसम विभाग ने कल पश्चिम बंगाल के तराई क्षेत्र और सिक्किम में तेज वर्षा के लिए ऑरेंज अलर्ट जारी किया है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: दिस इज आकाशवाणी, द न्यूज रेड बाय आरएस रघु। Prime Minister Narendra Modi today addressed the outreach session on forging new partnerships and rebuilding international solidarity at the G7 summit in Avignon, France. Ministry of External Affairs informed that during the session, the Prime Minister underscored the importance of trust in building international partnerships, especially in an increasingly interconnected world. During the meeting, the Prime Minister also highlighted that India has always followed a humanity-first approach. He said this is reflected in India-led initiatives such as the International Solar Alliance, the Coalition for Disaster Resilient Infrastructure, the Global Biofuel Alliance, Mission Life, and the Ek Ped Mark in Arm campaign. He further said that India's vision of international partnership is rooted in the timeless philosophy of Vasudeva Kutumbakam, the world is one family. The Prime Minister further added that this inclusive approach has also led India to be the first responder when natural disasters have struck various parts of the world, be it a cyclone in Sri Lanka, earthquake in Afghanistan, floods in Mozambique, or hurricane in Jamaica. Speaking about India's inclusive and sustainable growth, Mr. Modi elaborated that its mantra of Sarvajan Hitai, Sarvajan Sukhai has led to appreciable results in fostering financial inclusion, health security, digital identity, technology-led empowerment of people and women-led development. The Prime Minister also noted that international partnerships should move beyond the donor-recipient paradigm to one of solidarity and equal ownership. He also stated that lack of respect for international law was the biggest hurdle to building international solidarity and needed to be addressed as a priority. He emphasized that for international partnerships, needed to prioritize dialogue and diplomacy for ensuring peace and stability. Meanwhile, Prime Minister Narendra Modi held bilateral meetings with Canadian Prime Minister Mark Carney, United Kingdom Prime Minister Keir Starmer on the sidelines of G7 summit in Avignon, France. Tomorrow, a key engagement during the summit will be PM Modi's meeting with US President Donald Trump. The two leaders are expected to discuss ways to further strengthen bilateral cooperation across a range of sectors, besides exchanging views on important regional and global developments of mutual interest. Prime Minister Modi will reach Paris tomorrow evening as part of his visit to France. Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan today held a high-level agriculture review meeting in New Delhi and conducted a detailed review of preparations across the country for the Kharif 2026 season. The Agriculture Ministry said in a statement that in context of possible El Nino conditions, he placed special emphasis on increasing cotton production, achieving self-reliance in pulses and advanced contingency plans for low rainfall districts. Home Minister Amit Shah today chaired a crucial meeting in New Delhi during which consensus was reached among six states on the long-pending Kishan multi-purpose dam project aimed at the rejuvenation of the Yamuna River. The Home Minister said in a statement, Himachal Pradesh, Uttarakhand, Delhi, Uttar Pradesh, Haryana and Rajasthan have agreed to sign a memorandum of understanding for the implementation of the project. Following the signing of the MOU, the Kishan project will be placed before the Union Cabinet for approval. West Bengal Chief Minister Suvendu Adhikari today announced that the historic Eastern Frontier Rifles EFR will soon be revived with more than 1,000 Gorkha youths to be recruited into the force. Addressing a public rally in Kursiong under Darjeeling District to accord a grand welcome to the newly elected Chief Minister in the Darjeeling Hills, Mr. Adhikari paid tribute to the valour and sacrifices of Gorkha soldiers in defending the nation. India and Japan have adopted the rules of implementation for the Joint Crediting Mechanism, or JCM, under Article 6.2 of the Paris Agreement for enhancing cooperation on climate action, greenhouse gas emission reduction and sustainable development initiatives. Iran today said that the deal to end the war with the United States would also require Israel to withdraw from Lebanon. Iranian Foreign Minister Abbas Araghchi said Israel's continued occupation of southern Lebanon would violate the Memorandum of Understanding reached between the United States and Iran. In the FIFA World Cup 2026, France will take on Senegal in Group 1 clash at New Jersey in the United States tonight. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 22 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবারে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে। সকাল 6:05 অমৃতবাণী এবং তারপর ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। 6:25 কৃষি পরামর্শ এবং চাষবাসের টুকিটাকি। 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। হোমিওপ্যাথিতে লো ব্যাক পেনের চিকিৎসা বিষয়ে বলবেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য। 6:35 ভাওয়াইয়া শিল্পী মৌমিতা বর্মন, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 6:45 7:45 নজরুল গীতি শিল্পী পুরবী দত্ত। 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। 9:00 আধুনিক গান শিল্পী প্রজ্ঞা পাল। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত। 10:00 সীমান্ত কথা। 10:20 অতুল প্রসাদের গান শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী। 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT। 11:00 কিছু কথা কিছু গান। 11:30 বিদ্যার্থীদের জন্য 12:00 কথায় সুরে। 1:00 মহিলা মজলিস। 1:45 দূরের সুর। 3:00 গান পরম্পরা আগামীকাল শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা। 3:30 যুব অনুষ্ঠান। 4:00 গ্রামে গঞ্জে। 4:30 শুনতে পাবেন ক্রীড়াঙ্গন। 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 5:30 লাইভ ফোন ইন আনন্দধারা। 6:05 বিচিত্র অনুষ্ঠানে শুনতে পাবেন যাত্রাপালা বিরোহিণী রাই। 6:30 থেকে শুনতে পাবেন ICC T20 বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ড দলের খেলার ধারা বিবরণী। 8:00 বিজ্ঞান ঘরে বাইরে। 8:30 আধুনিক গান শিল্পী প্রজ্ঞা পাল। 10:30 লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি এতক্ষণ অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে। ঘড়িতে সময় 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। শুভরাত্রি। জয় হিন্দ।